0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার 22-20 পঁচিশে রবিউল সানি 7ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তি শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাব রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে বললেন আইনমন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে এবং পুলিশের নির্যাতনের প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। এবং বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি গতকাল শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে।
3: আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব, দেখুন আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।
1: প্রধানমন্ত্রী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান।
3: শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরা যাতে এই সুযোগগুলো পায় সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকে আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, ফ্যাসিলিটি গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি। ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব।
1: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান বক্তব্য রাখেন। ডাক্তার জুবাইদুর রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত।
4: স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে, প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুষীয় কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তির স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা। প্রতিনিধি দল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব খাতে টয়োটা তুষীয় কর্পোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাই কমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ করার আহ্বান জানিয়েছেন। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজের নেতৃত্বে 25 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তাও কখনোই কাম্য নয়, এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন এ পদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে থাকবে। গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সহজে এ ব্যবস্থা পরিবর্তন করতে না পারেন সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশেও মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ভিজিএফ কার্ড সম্পর্কে সাংবাদিকদের বলেন,
5: খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করে এটার পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যারা এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বাজার স্বাভাবিক রাখার ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ভিজিএফ কার্ডের আওতায় মাসে 10 কেজি করে চাল দেওয়া হয় ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, মানে কার্ড বাড়ানো হচ্ছে এবং সবচেয়ে জরুরি কথা, এটা 20 কেজি করে এখন থেকে চাল দেওয়া হবে।
1: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি গতকাল ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সবাইকে সরকারের পেনশন স্কিমের সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, পরিবারের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স। এর ধারাবাহিক প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পাশাপাশি 2025-26 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যেও এসেছে বড় উদ্বৃত্ত। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও সম্ভাবনা নিয়ে এখন শুনুন রেমিটেন্স থেকে রিজার্ভ ও বৈদেশিক খাতে এর প্রভাব।
7: প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $3,735 কোটি। এক বছর আগে একই সময়ে ছিল $3,117 কোটি, তবে কিছুটা কমে 29 সেপ্টেম্বরে রিজার্ভ দাঁড়িয়েছে $3,614 কোটি। অন্যদিকে 2025-26 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত হয়েছে $661 কোটি। আগের অর্থবছরে যা ছিল $339 কোটি। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আয় ও সঞ্চয়ের চাপ তৈরি হলেও রেমিটান্সে নেতিবাচক প্রবৃদ্ধি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
8: বৈশ্বিক একটা জটিল অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অনেক প্রবাসী তারা কর্মহীন হয়ে পড়েছে, তারপরেও আমরা নেগেটিভ কোন গ্রোথ দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডটাই বজায় আছে, হয়তোবা আগে ছিল ইনক্রিজিং ওয়ে, এখন তা না, এখন সমান্তরাল ভাবে পূর্ববর্তী অর্থবছরের সাথে সামান্য বৃদ্ধি লক্ষ্য করছি, এটাও একটা পজিটিভ সাইন।
7: রেমিটেন্সের এই প্রবাহের প্রভাব সরাসরি পড়ছে রিজার্ভে, তবে বন্ধ থাকা কারখানা চালু এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরলে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে। এই চাপকে অর্থনীতির উৎপাদন বাড়ার সঙ্গে সম্পর্কিত ইতিবাচক চাপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
8: বন্ধ কলকারখানা চালু করতে চাচ্ছে বা যে সকল ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে সেগুলিতে গতি সঞ্চার করতে যাচ্ছে, সেগুলো যখন গতি সঞ্চারিত হবে তখন স্বাভাবিকভাবে আমাদের ডলার উপর চাপ পড়বে, কারণ আমরা অনেক ইম্পোর্ট হবে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে, র মেটেরিয়ালস ইম্পোর্ট হবে, তখন রিজার্ভের উপর কিছু চাপ পড়বে, তবে সেটা আবার আমাদের কাছে ফিরে আসবে এক্সপোর্ট প্রসিড হয়ে।
7: রেমিটেন্সে পাওয়া বৈদেশিক মুদ্রা যেমন রিজার্ভকে শক্তিশালী করছে, তেমনি উৎপাদনমুখী আমদানি বাড়লে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়ার মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা আবার অর্থনীতিতে ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজেফ চাল পাবেন 25 কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকম ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর আক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দামাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলেছে তারা খামিস মুসাইদ শহর লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। জিজান ও নাজরান বিমানবন্দরে তাদের হামলায় অনেক আহত হয় এবং বিমানবন্দর দুটো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি জেটও ইয়েমেনের হুতি অস্ত্র স্থাপনায় বিমান হামলা শুরু করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায় তারা বন্দরনগরী মুখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে আক্রমণ শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। তিনি দাবি করেন, এই পথে নৌ চলাচল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে গেছে অথবা তার চেয়েও উন্নত হয়েছে। খেলার খবর ফুটবল। বুয়েনস আয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো আজ মাঠে নেমেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। খেলা চলাকালে মেসির সম্মানে 10 মিনিট খেলা থামিয়ে দেয় রেফারি। এ সময় দর্শকেরা 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়রাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 207 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 125-এ। উল্লেখ্য, লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:52 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:40। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তি শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। এবং বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
9: সবার সাথে 90.4।

কোন কোন উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মর্নিং মাইক, গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে বুধবার, আমি জানি না, সময় মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? আর একদম ঠিক সকাল 8টা বাজে আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে। আর নতুন সকাল, নতুন দিন, নতুন সূর্য, নতুন কি বলবো, আর রোদ, নতুন রোদ, তারপর নতুন বাতাস, নতুন আকাশ, নতুন সবকিছু নিয়ে আমি তানহা হাজির হয়ে গেছি গল্প করতে, আড্ডা দিতে, সুন্দর সুন্দর গান প্লে করতে, আপনাদের পছন্দের গান প্লে করতে, আর আপনাদের সাথে SMS কমেন্টের মাধ্যমে গল্প করতে। তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক। আর তার আগে আমি জানিয়ে দিই, আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকেও ইনবক্স করতে পারেন বা আমার পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আর সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি আর অনেক আড্ডা, গল্প, অনেক গসিপ হবে মজার মজার। তো চলুন শুরু করি মর্নিং মাইক একটা সুন্দর মিষ্টি গান দিয়ে, যাচ্ছে দূরে কিশোরের, গানটি অসম্ভব সুন্দর, গানটি এনজয় করুন। আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা তো জানতো মগর কি বলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকব, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। চাইলে আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটর। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। তো আশা করি আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউন্ড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ফেসবুকেও চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, আমার মর্নিং মাইকের পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন শুরু করি আজকের এসএমএস পড়ার অপশন, মানে এসএমএস পড়াটা শুরু করে দিই। আবদুল্লাহ আল মুইদ রংপুর থেকে, গুড মর্নিং আপু, তুমি কি অ্যানিমে দেখো, যেমন নারুটো, শিপুডেন, জুজুৎসু কাইসেন ইত্যাদি? আচ্ছা, আমি অ্যানিমে দেখেছি, অনেক অ্যানিমি সিনেমা আমি দেখেছি, অ্যানিমি কিছু কিছু ফিল্ম আমার অনেক বেশি পছন্দের। তারপর এরকম কি বলে নারুটো টাইপের যেগুলো আর কি, মানে কোরিয়ান বা জাপানিজ বা চাইনিজ অ্যানিমিও আমি দেখেছি, কিন্তু আমি একদম যে বলবো যে সবসময় আমি অ্যানিমি সিনেমা দেখি বা অ্যানিমি লাভার তা কিন্তু না। কয়েকটা সিনেমা দেখা হয়েছে যেগুলো একটু বেশি ভালো লেগেছে বা স্টোরি ভালো লাগে বা আমার টাইপের, সেগুলো দেখা হয়েছে। তো অ্যানিমি লাভার না, বাট অ্যানিমি সিনেমা দেখেছি, কিন্তু কেন এই কোয়েশ্চেন সেটাও আমাকে জানিয়ে দিন, ওকে? আপু, মিউজিক প্যাটার্ন মানে কি? মুশফিক ফ্রম রংপুর। আচ্ছা আচ্ছা, প্রথম আরও এসএমএস করেছিলেন। আচ্ছা আপু, ফক আর মেটাল গান মানে কি, এগুলো কি আলাদা গান? মুশফিক ফ্রম রংপুর। আপু, বাটন ফোনে রেডিও আমার শোনা যায় না কেন? ফ্রিকোয়েন্সি 102.4 দেই, তারপরেও শোনা যায় না। মুশফিক ফ্রম রংপুর। আচ্ছা, ফ্রিকোয়েন্সিতে আপনাকে যেতে হবে 90.4, মানে 90.4-এ, ঠিক আছে? 90.4-এ আপনি পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4, ওকে? তো সেখানে একটু চলে যান, তাহলে হয়তো বা শুনতে পাবেন। এই মুহূর্তে আপনি কীভাবে শুনছেন আমি জানি না, যদি শুনে থাকেন তাহলে অবশ্যই 90.4 মানে 90.4-এ চলে যান, ওকে? আর আপনি জিজ্ঞেস করেছেন যে ফোক গান আর মেটাল গান কি ডিফারেন্ট কিনা। হ্যাঁ, ফোকের ব্যাপারটা থাকে একটু লোকসঙ্গীত টাইপের। আমরা কিন্তু জানি যে ফোকের বাংলা হচ্ছে লোকসঙ্গীত, যেটা আমাদের মানুষের মুখের যে মানে কথা, মানে ন্যাচারাল যে কথা বা রেগুলার যে কথা বা রেগুলার যেই শব্দগুলো আমরা ব্যবহার করি বা যেই ভাষায় বা যেইভাবে আমরা মানে নিজেদের মনের ভাষা প্রকাশ করি, সেটা নিয়েই আমার মনে হয় যে ফোক সঙ্গীতগুলো বানানো হয়। আর মেটালটা হচ্ছে যে একটু সেগুলোও আমাদের মনের ভাষাই থাকে, কিন্তু মেটালের ব্যাপারটা থাকে যে একটু হাই বিট থাকে, প্লাস হচ্ছে যে একটু কমপ্লিকেটেড লিরিক্স থাকে, যেটা আমাদের সহজ বা সাধারণ ভাষায় আমরা ইউজ করি না বা সাধারণভাবে আমরা এভাবে কথা বলি না বা এই টোনটা ইউজ করি না। তো সেটা আমার কাছে মনে হয় যে মেটাল হতে পারে, আমার ধারণা ভুলও হতে পারে। যদি কেউ অ্যাকচুয়াল ব্যাখ্যা জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন, কোনো গুগল থেকে দেখে নয়, কারণ গুগল থেকে দেখে তো আমিও বলতে পারতাম এখন, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, ওকে? তারপর আপনি লিখেছেন যে মিউজিক প্যাটার্ন মানে কি, প্যাটার্ন মানে ধরেন যে সাপোজ আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শুনেন আর আপনি যদি হাবিব ওয়াহিদের গান শুনেন, দুইটা মিউজিকের প্যাটার্ন কিন্তু একেবারেই আলাদা। রবীন্দ্রসঙ্গীতের টোন থেকে শুরু করে লিরিক এবং এভরিথিং কিন্তু একটু অন্যরকম, আবার হাবিব ওয়াহিদের মিউজিক থেকে শুরু করে টোন এবং লিরিক সব কিছুই আবার অন্যরকম। তো হাবিবের প্যাটার্নে গান বানায় ও ওর প্যাটার্নে মিউজিকটাকে বানায়, আবার রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের প্যাটার্নে বানানো। সো এই যে তার বিভিন্ন রকমের স্টাইল, বিভিন্ন রকম এক একজনের পার্সোনালিটি ভেদে যে বিভিন্ন স্টাইল বা বিভিন্ন রকমের ব্যান্ডের বিভিন্ন রকম স্টাইলের গান বানানো বা গান গাওয়া, সেটাকেই আমরা বলি যে মিউজিক প্যাটার্ন। তো অনেকে আমরা বলি না যে আমরা একটু সফট প্যাটার্নের গান শুনতে পছন্দ করি বা একটু হার্ড প্যাটার্নের গান শুনতে পছন্দ করি বা একটু মিডিয়াম প্যাটার্নের গান শুনতে পছন্দ করি। ইটস মিন যে যারা সফট প্যাটার্ন বলছে তারা হচ্ছে যে একটু লাইক ক্লাসিক্যাল বা একটু সফট, যেগুলো মানে কানে খুব সুদিং থাকে ওই গানগুলো। আবার যারা হার্ড বলছে তারা হয়তো বা যে মেটাল বা একদম ব্যান্ডের গান বা হাই বিটের গান পছন্দ করছে। তো এইটাই হচ্ছে প্যাটার্ন ভেদে আর কি, মানে প্যাটার্ন বোঝানো হয় আই থিঙ্ক। তো আমার এই ধারণার
উপরে যদি কারো ধারণা থাকে, কোনো মতামত থাকে, চাইলে জানিয়ে দিতে পারেন SMS করে। তো এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো পরের ঘন্টায়, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, তার সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। ফেসবুকে মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে যেয়ে কমেন্ট করে ফেলুন এবং লাইক শেয়ার করে দিন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। চাইলে এসএমএস পাঠাতে পারেন, মেসেজ করতে পারেন, গল্প শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, স্টে টিউনড।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, আর আমার সাথে আছে আমার কিছু অদ্ভুত চিন্তা, অদ্ভুত কিছু প্রশ্ন। তো আজকের প্রশ্নটা হচ্ছে যে একমাত্র বাংলা ভাষাতেই আপনি, তুমি, তুই আছে কি, নাকি আরও অন্য কোনো ভাষাতেও এইরকমভাবে মানে সম্বোধনের ক্ষেত্রে আপনি, তুমি, তুই ব্যবহার করা হয়? আপনার কি মনে হয়, একটা ভাষা তিনটা সম্বোধন, আপনি, তুমি আর তুই, বাংলা ভাষার এই মজার ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? কখন আপনি, কখন তুমি আর কখন তুই? সম্পর্ক আর পরিস্থিতি বদলালেই সম্বোধনও বদলে যায়। আপনার ফেভারিট কোনটা, আপনি, আপনি, তুমি নাকি তুই? কমেন্ট করে জানিয়ে দিন আমার ফেসবুক পোস্টে, মর্নিং মাইকের ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অনেকেই কমেন্ট করে ফেলেছেন অলরেডি, তাদের কমেন্টগুলো আমি একটু পড়বো, দেখবো যে আমাদের দর্শকের মনের ভিতরে কোন শব্দটা বেশি আপন মনে হয় বা কোন শব্দটা জনপ্রিয়তা সব থেকে বেশি। তুমি, আচ্ছা জাহিরুল ইসলাম, তুমি সম্বোধনটা খুব এক্সপেন্সিভ, যার প্রতি অধিকার দেখানো যায়, যাকে পারমিশন ছাড়াও হুট করে কল দেওয়া যায় এবং কোনো ধরনের সংকোচ ছাড়া মনের সব কথা বলা যায়, হিসেব করে বলতে হয় না কি বলবো, কিভাবে নিবে, যার সামনে কখনো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় না, সেই হচ্ছে তুমি। আমরা অনেকে বলি আপনি ভাষাটা অনেক সুন্দর, নিরাপদ, কিন্তু যাই বলুন এই সম্বোধনে দূরে ঠেলে দেওয়া সম্পর্কের মতো লাগে, ফিল আসে না, পরপর লাগে। ডিউটিতে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে নদী পার হচ্ছি, নৌকা দিয়ে যাত্রাপথে লিখলাম, শুভ সকাল, দিনটা খুব ভালো কাটুক। জাহিরুল ইসলাম, অসম্ভব সুন্দর একটি কমেন্ট আপনি লিখেছেন, আজকের বেস্ট কমেন্ট আমার মনে হয় আপনার কমেন্টই হবে। তো আমি এই কমেন্টে একটা লাভ রিয়েক দিয়ে দিব, আর অবশ্যই এই কমেন্টে আমি চেষ্টা করব আমার আমার পেজে স্ক্রিনশট তুলে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ অসম্ভব সুন্দর একটি কমেন্ট আপনি লিখেছেন এবং আমিও আপনার সাথে একমত। আচ্ছা, পরের কমেন্ট করেছেন ওমর ফারুক, তুমি, ওকে তুমি শব্দটি ওনার পছন্দের, বুঝতে পারছি। মোহাম্মদ রবিউল হাসান, আপনি করে বলাটা আদব মনে করি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো হয়, সম্ভব হয় যে আপনি করে বলা যাই যেতেই পারে, অনেক সময় আমরা ভালোবেসেও কাছের মানুষকেও কিন্তু আপনি করে বলি, যেমন অনেক সময় এমন হয় না যে ভালোবাসার মানুষকে, তা ভালোবাসার মানুষের রাগ ভাঙানোর জন্য বলি যে আপনি রাগ করে আছেন ম্যাডাম, বা আপনি রাগ

0: বলবো যে হ্যাঁ এটাও চলে যায়। হাবিবুল্লাহ মাহি, হাই তানহা পু, আমি হাবিবুল্লাহ মাহি ফ্রম রংপুর, গুড মর্নিং। গুড মর্নিং হাবিবুল্লাহ। আচ্ছা সাইফুর রহমান, তুমি, ওকে তুমি শব্দটা তার পছন্দের, ওকে ঠিক আছে। তারপর আমাদের কমেন্ট করেছেন সোহেল মাসুদ, শুভ সকাল, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছেন এবং যারা কমেন্ট করতে চাইছেন, আমি বলবো এখনই কমেন্ট করে ফেলুন তাড়াতাড়ি করে, এবং আপনাদের এই মজার মজার কমেন্টগুলো পড়তে আমার কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে, এবং আমি চাই আপনারা এরকম মজার মজার কমেন্ট আরো বেশি বেশি করে করুন, ঠিক আছে। তো চলুন আমরা এবার মুভ অন করি আমাদের পরবর্তী গানে বা এবং পরবর্তী ব্রেকে, ওকে। তো একটা ব্রেক নিচ্ছি, আবারও একটু পরে ব্যাক করবো, স্টে টিউনড। এক নেশন এক
1: স্টেশন। হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

এই মুহূর্তে আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি দানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনাদের পছন্দের গান প্লে করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, আরও আড্ডা করব, গল্প দিব, এবং তবে সেটার জন্য আপনাকে 11টা পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আর এই মুহূর্তে আমি আবারও আপনাদেরকে গানে রেখে চলে যাচ্ছি, কিন্তু পরের ঘন্টায় আবার ফিরে আসবো। সো গান শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন, ফিরছি একটু পরে।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিষয়ে জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মেক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। আমি আবারও SMS অপশনে চলে যাব আমাদের। আপনারা চাইলে এখনো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ফেসবুকেও চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো দেখি আমাকে এখন কে SMS করেছেন। আসসালামু আলাইকুম মিষ্টি আপু, কেমন আছো? মিষ্টি আপু আজকে আমার পরীক্ষা, দোয়া করো পরীক্ষা যেন ভালো হয়। অনেক অনেক দোয়া করে দিলাম হালিমা, আপনার পরীক্ষা ইনশাল্লাহ অনেক বেশি বেশি বেশি ভালো হবে। ওকে, আচ্ছা তারপরের SMS এ চলে যাবো। আচ্ছা এটা কি, ও তানহাপু আমি প্রীতম লালমনির হাট থেকে শুনছি আপু, সরি দীপান্বিতা গানটা একটু প্লে করো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আপনার গানটি প্লে করে দেওয়ার জন্য। টিউন থাকুন ঢাকা FM 90.4 এ, 11টা পর্যন্ত আমি আছি আর চেষ্টা করবো আপনার গানটি প্লে করার জন্য। ওকে, আবদুল্লাহ আল মুইদ, আপু আমি মোট 13টা অ্যানিমি দেখেছি তাই তোমাকে বললাম, আর গান শুনতে চাই পাতার বাসুরি, সময় হলে প্লে করে দিও। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার কি, আপনার প্রিয় মানুষের নাম কি? আর একটা DJ সং প্লে করবেন সিলেট থেকে। আমার প্রিয় মানুষের নাম, আমি প্রিয় অনেক বেশি প্রিয়, তাই এটা আমি সবার সাথে শেয়ার করতে চাই না, কারণ প্রিয় জিনিস যদি আমি সবার সাথে ভাগ করে দিই তাহলে সেটা তো সবাই পেয়ে যাবে, তাই না? তাই প্রিয় মানুষের নাম শেয়ার করব না। আচ্ছা আপনারা অনুমান করতে পারেন যে আমার জীবনের প্রিয় মানুষ কে বা আমার জীবনের প্রিয় মানুষের নাম কি হতে পারে, অনুমান করতে পারলে আমাকে জানিয়ে দিন SMS করে। আসসালামু আলাইকুম, হাই আপু আমি কেমন আছো? একটি গান প্লে করা যাবে, কি গানটা হলো? কি ছেলে আমার বলো না তুমি, আমি ইভামণি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ইভামণি। ওকে ইভা, অনেক অনেক ধন্যবাদ SMS করার জন্য, আর আপনার গানটি প্লে করার চেষ্টা করব যদি আমাদের ভোল্টে থাকে আর প্লেলিস্টে থাকে আর সুযোগ থাকে, ঠিক আছে? কারণ আমরা যে গানগুলো এখন প্লে করছি বা আজকের প্লেলিস্টে যে গানগুলো শুনতে পাচ্ছেন প্রত্যেকটা গানই কিন্তু আপনাদের রিকোয়েস্টের গান, পছন্দের গান, সো সেখান থেকে আসলে বাদ দিয়ে অন্য একটা প্লে করাটা সম্ভব হয় না খুব একটা, তবে চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের পছন্দের গানগুলো প্লে করার। ওকে, হাই তানহাপুর শুভ সকাল, একটা গান প্লে করো দুজনে মিলে প্লিজ। সাথে আছি আমি সানিম, ঘরের কাজে সকল সাজে রাতের আকাশে তারা থাকে, ভুলে গেছো বহু আগে, আছে তোমার সাথে আমি সানিম, তুমি কথাটা ভালো লাগে সকালের পাখি, তুমি আমি সানিম। আচ্ছা একই মানে মেসেজের মধ্যে কোনো দাঁড়ি, কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোলন, কোয়েশ্চেন মার্ক কোনো কিছু নেই, আমি জাস্ট এক লাইনে পড়ে গেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন, ধন্যবাদ SMS করার জন্য। আর আপনি বোঝাতে চেয়েছেন যে তুমি শব্দটা আপনার অনেক বেশি পছন্দ, আমিও বলেছি যে হ্যাঁ আমারও ভালো লাগে প্রিয় মানুষকে তুমি বা তুই করে বলাই যায়, তাই না? ইউর স্টোরি ইজ ভেরি নাইস তানহা স্বপ্নীল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। আসসালামু আলাইকুম তানহা আপু, আমি সাইদুল ইসলাম সোহাগ, তানহাপু শুভ সকাল, আপু কেমন আছেন? আপু একটা কথা বলি, আপনি তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, এর সাথে আপনার কথাগুলো অনেক সুন্দর, আপনি যে সুন্দর আমি কিভাবে বুঝলাম, এটাই তো ভাবছেন, ভাবছেন যে এ তো বাটন ফোনে মেসেজ করছে, তাহলে দেখলো কিভাবে? আসলে গতকালকে আপনার শো শেষ করে যাওয়ার পরে আমি একজনের কাছ থেকে তার স্মার্টফোনটা নিয়ে চুপি চুপি আপনাকে দেখেছি। আপু আমার কাছে মনে হয় সম্মানের ক্ষেত্রে আপনি তাই ভালো লাগে তার সাথে কি চেনার ক্ষেত্রে তুমি তাও। আচ্ছা ধন্যবাদ, অনেক অনেক অনেক ধন্যবাদ সাইদুল ইসলাম সোহাগ, অনেক লম্বা একটা SMS করেছেন কিন্তু আপনি কষ্ট করে কারো কাছ থেকে ফোন নিয়ে আমাকে দেখেছেন এবং আপনি আমার প্রশংসা করেছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে দিলাম। আর অবশ্যই প্রতিদিন আমার সাথে যুক্ত থাকবেন আশা করি, আর SMS করবেন ঠিকইভাবে, আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ওকে ধন্যবাদ। হ্যালো আপু কেমন আছো? আমি আজ ফার্স্ট SMS করলাম, আমি সুমাইয়া ফ্রম রংপুর, রংপুর থেকে সুমাইয়া, অনেক ধন্যবাদ ফার্স্ট SMS করেছেন সেই জন্য আপনাকে আরো বেশি বেশি ধন্যবাদ। আর আশা করি আপনি এরপরেও আমাদেরকে এসএমএস করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউন।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.8।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর সকাল 8টা থেকে ছিলাম, 11টা পর্যন্ত থাকবো, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ভাবলাম যাওয়ার আগে আমার একটা পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে যাই, তাই এখন যে গানটি প্লে করবো সেটা হচ্ছে দর্শন রাভালের মে ও চাঁদ। গানটি আপনারা হয়তো শুনেছেন এর আগে, আমি জানি না, বাট আমার এই গানটা হঠাৎ করে শুনতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে শুনি। কিন্তু তার আগে আপনাদের পাঠানো এসএমএস মেসেজগুলো একটু পড়বো। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমাকে 537 থেকে, আমার নাম সানিয়া। আচ্ছা ঠিক আছে, একটুই লিখে আর কোনো মেসেজ দেননি, মানে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, মেসেজ করেছেন এটাই আমাদের জন্য অনেক। কিন্তু একটু ডিটেলসে মেসেজ লেখার ট্রাই করবেন, এবং আরও কিছু গল্প, সুন্দর সুন্দর গল্প, আপনার সকালটা কেমন শুরু হলো, কী কী করলেন সকাল থেকে, এই সমস্ত গল্প আমাকে লিখে পাঠাবেন, ওকে? যার লাইফে, আচ্ছা, আসসালামু আলাইকুম আপু সিলেট, আপু ফ্রম সিলেট, 1 week হবে অনবরত শুনছি, আজকে ফার্স্ট মেসেজ করেছি, অলমোস্ট 4 years পর সিক হয়েছি অ্যান্ড 4 days যাবত বেডে, যার লাইফে বউ নাই তার কিছুই নাই। আচ্ছা, আবার হচ্ছে কিছু মানুষ এসে বলবে এখন যে যাদের বউ আছে তাদের মতো জীবনে অসুখী আর কেউ নেই। একটা কথা কিন্তু আমরা প্রায় শুনতে পারি যে মানুষ দুই রকমের হয়, এক বিবাহিত আর হচ্ছে একজন সুখী আর একজন বিবাহিত। তো আপনি আবার যখন বিয়ে করবেন, বিয়ে করার পর 4 বছর পর আবার এসএমএস দিয়ে বলবেন যে আজ জীবনে সুখ নাই, বিয়ে আছে, বউ আছে, তার কোনো জীবনে সুখ নাই। কিন্তু যার নাই সেই বোঝে যে বউয়ের কি মূল্য, তাই না? তো যাই হোক, আপনাকে অবশ্যই অনেক অনেক দোয়া রইল, আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ, আর আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক সেটাও দোয়া করছি। আপনার বিয়ে যেন আমরা খেতে পারি, বা আমি যেন খেতে পারি, আমাকে অবশ্যই দাওয়াত দিবেন, ওকে? আসসালামু আলাইকুম আপু, গুড মর্নিং আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই, আর আশা করি আপনারা আজকের অনুষ্ঠান ভালো লাগছে, এনজয় করছেন। এই মুহূর্তে আরও একটা ব্রেক নেব, ওই যে বললাম পছন্দের গান প্লে করবো, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ৪. মশারি ব্যবহার করুন। ৫. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। When the summer

আমি তানহা আজকে এখানেই বিদায় নিচ্ছি মর্নিং মাইক নিয়ে। আগামীকাল আমাদের পবিত্র বৃহস্পতিবার লর্ড থার্সডেতে আবার সকাল 8টা বাজে হাজির হয়ে যাব নতুন কোন সিনেমার সাজেশন নিয়ে, কারণ প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমি আপনাদেরকে সিনেমার সাজেশন দিই শুক্রবার মানে উইকেন্ডে দেখার জন্য, যে কোন সিনেমাটা দেখা যায় বা দেখবেন এরকম কিছু। তো আমার ইচ্ছা আছে, আজকে বলে দিব না, থাক কালকেই বলবো, কালকে ঠিক সকাল 8টা বাজে জয়েন হয়ে যাবেন আর গল্প আড্ডা হবে আরো অনেক বেশি। আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আমাকে SMS মেসেজ কমেন্টও করা যায় এবং আপনাদের SMS মেসেজ কমেন্টও আমি লাইভে পড়ে শোনাই এবং আপনাদের সাথে গল্প করি এবং আপনাদের পছন্দের গান প্লে করি, আরও অনেক মজা মজা গসিপ আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের এবং আজকের প্লেলিস্ট কেমন লাগলো আমাকে জানাতে পারবেন আগামীকাল। আগামীকাল চলে আসলে তখন জানিয়ে দিবেন। আর গতকালকে আমাকে একজন একটা গান রিকোয়েস্ট করেছিল অনেক বেশি করে, একদম কসম টসম দিয়ে দিয়েছিল আমার হাত পায়ের কসম, যে বেখেয়ালি গানটি প্লে করার জন্য কবির সিং সিনেমার। সেই গানটি আমি কিন্তু আজকে প্লে করেছি, গতকালকে প্লে হয়নি, কারণ যেহেতু আমাদের গতকালকে শিশু দিবস উপলক্ষে রিলে ছিল সেই কারণে গানটা প্লে করতে পারিনি। তো আজকে কিন্তু একদম সকালবেলা প্লে করে দিয়েছি, আমি কিন্তু আমার কথা রেখেছি। তো অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা বেশি ডেডিকেটেড আপনাদের প্রতি। তো যাই হোক, এনজয় করতে থাকুন ঢাকা FM 90.4, শুনতে থাকুন, টিউন থাকুন আর আমাকে অনেক বেশি মিস করুন, আমার জন্য ওয়েট করুন আর আগামীকাল আবার কথা হবে। সো নাও বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?

0: শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: বাইজা বুঝা তামাত।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bender Gun Shunun. Ben will say.
1: Mark, hey, Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: first day I saw you, I love you.
1: 92.4.
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মন আর যে হৃদম কিন্তু হাজির আছে। Hey listeners, what's up, welcome to Meet the Fields. Listeners, ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল, সরি ঢাকা এফএম 90.4 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আর যে হৃদম, বরাবর দুইটা বেজে গেছে, হাজির হয়ে গেছি উইথ মিড দ্য ফিল্ডস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, নতুন একটা দুপুর, নতুন একটা দুপুরবেলা আমাদের এই আড্ডাটা কিন্তু জমে উঠবে আশা করছি। ওকে, সো এখন একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু হৃদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আপনি পোস্ট পেয়ে যাচ্ছেন মিড ডে ফিল্ডস এর, অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আশা করছি অবশ্যই ফেসবুক পেজে চলে আসবেন। তাছাড়া নাম্বারও কিন্তু লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর অফিসিয়াল অ্যাপটার কথা কি বলতে হবে আলাদা করে? আচ্ছা একটু বলেই দিই, আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সো লিসেনার্স, আজকে আমাদের দুপুরটা আশা করছি খুব জমজমাট হতে যাচ্ছে, বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আমরা গল্প করব, কথা বলবো। তারপর এই যে আমাদের সবার ইমোশন মেসি ফ্রম আর্জেন্টিনা, মেসির যে বিদায়, তার জন্ম শহর বা হচ্ছে আমি কি বলবো, আসলে মেসির বিদায়টাকে কোনোভাবে এক্সপ্লেন করা পসিবল না। সো এই তো মেসির বিষয়টা নিয়ে আমরা গল্প করব, মেসিকে নিয়ে আমরা আলোচনা করব। গতকালকেও যেমনটা কিন্তু আমাদের খুব বেশি একটা জমজমাট পার্ট ছিল, যখন আমরা মেসিকে নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু আসলে আমার মনে হচ্ছিল যে খুব ইমোশন নিয়ে আমরা কথা বলছি। সো এরকম আজকেও হবে, আজকেও গল্প হবে, আড্ডা হবে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান, আপনাদের পছন্দের গানগুলোই অপেক্ষা করছে। বেশ ভালো লাগে যখন এই গানগুলো শুনি, আর আশা করছি যে এই গানগুলো যখন আপনারা শুনবেন আপনাদের মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে এসেছি, বাট অফিসে আসার পর থেকে আবার দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে। আমি বুঝলাম না এটা কি আমি অফিসে আসার সময় বৃষ্টিটা হলো, এটা কি ইচ্ছাকৃত ছিল, আই ডোন্ট নো। এখন আবার টুকটাক রোদ দেখা যাচ্ছে। সো রোহিতের গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করে দিই, মেজবাবুর রহমান সুমনের রোদে আইলা গা জুড়াইতে। আশা করছি আমাদের এই দুপুরটা আজকে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি হৃদম আছি আপনাদের সাথে, খুব জলদি আবার ফিরে আসছি, কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি এখন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation, Act Station. Midday, Midday Field.
1: हेलो दोस्तों लोग, फिर से हम हाजिर हो गए. दोस्तों का दोस्त, यारों का यार, आज रिदम इज हियर. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে. লিসেনার্স, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, অনেকেই অনেক কমেন্ট করছেন, মেসেজ করছেন. সবাইকে মোস্ট ওয়েলকাম অন মিড ডে ফিলস. মিড ডে ফিলস নিয়ে আছে বিকাল 5টা পর্যন্ত সবার সাথে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, সাথে থাকছে 100 গান. ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই আমাদের ফেসবুকের. লিসেনার্স, ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ilovedhakafm. সেখানে কিন্তু রিদমের একটা ছবি দেওয়া আছে, পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হচ্ছে আমি আপনাকে পেয়ে যাচ্ছি. আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সেই লাস্ট লোকেশন আক্তার অহনা রহমান মুন্নি চলে এসেছে. ওকে, লাস্ট লোকেশন এসে গেছি. মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড আব্দুল্লাহ লাভিব আছে. হাই রিদম ভাইয়া, কমেন্ট করেছেন এমডি জাকারিয়া হোসেন. আসসালামু আলাইকুম রিদম ভাই. ওয়ালাইকুম আসসালাম. ওকে, এদিকে দেখতে পাচ্ছি সুস্মিতা দে আছে আমার সাথে. সুস্মিতা দে, হোয়াটসঅ্যাপ প্রতিদিন শুনি, আজকে প্রথম কমেন্ট করলাম. দাদা একটা কথা বলবো, একটা না সুস্মিতা, ইউ আর মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম. একটা না, আপনি তিনটা কথা বলেন. শারমিন আক্তার জুই চলে এসেছে. হ্যাঁ, কেমন আছো? এই তো জানু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. আপনি কেমন আছেন? অহনা লিখেছে, আমি সাউন্ড কমিয়ে রেখেছিলাম আর ভাবছি যে শুনতে পারছি না কেন. ওকে, সাউন্ড বাড়িয়ে নিন, কারণ মিড ডে ফিল হাজির হয়ে গেছে অন ঢাকা এফএম 90.4. আফ্রিদা ওয়াসিমা আছে কমেন্ট সেকশনে. হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রিদম বেশ ভালো আছে. রিদম সবসময় ভালোর দলেই থাকে. আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি অহনা লিখেছে, এই গানের সুরটা অনেক সুন্দর, একটু বাচ্চা বাচ্চা ভাই পাওয়া যায়. কোনটা? যেতে যেতে, পথে পথে. ইয়েস, ওয়েলকাম ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ. আচ্ছা, সালিহুর ভাই আছে অনেকদিন পর. সালিহুর রহমান, মোস্ট ওয়েলকাম, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে. আপনি কেমন আছেন? দাদা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন. খুব খুশি হলাম আপনি চলে এসেছেন. কমেন্ট সেকশনে আজকে অমৃত বোস দাদা নেই কেন সেটা বলতে পারলাম না, দাদার কমেন্ট তো সবার আগে থাকে. আচ্ছা, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা চলে এসেছে. অমানিশায় শাফি ভাইয়াকে পাচ্ছি না কেন, প্রায় 3টা এপিসোডে শাফি ভাইয়াকে পাইনি. আচ্ছা, শাফি ভাই আপাতত ছোট্ট একটা কাজে ব্যস্ত আছে. এনি আপডেট ইন ফিউচার যে আপডেটগুলো আছে সেগুলো অবশ্যই পেয়ে যাবেন অমানিশায়, আমি ঠিক কিছু বলতে পারছি না আপাতত. ওকে, রাজশ্রী যুক্ত হয়ে গেছে রামপুরা থেকে. কেমন আছো রাজশ্রী? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. জিনিয়া চলে এসেছে. আর যে জানো, এমনিতে আজকের থেকে একটু দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু আজ 5টার সময় উঠেছি কারণ আমার পছন্দের খেলোয়াড়ের শেষ ম্যাচ দেখার জন্য. মেসির 1 গোল এবং 2 অ্যাসিস্ট, জিতে গেলাম. আসলে মেসিকে নিয়ে কথা বললে কোনোভাবেই কথা শেষ হবে না. বাই দ্য ওয়ে, আসলে জিনিয়া গতকালকে একবার মেসির ব্যাপারটা টানলো, আজকে আমি মেসিকে নিয়ে যদি আবার একটু কথা বলি, মেসির খেলা নিয়ে একটু পরে কথা বলবো, বাট এখন যদি একটু বলি, মেসিকে বিদায় জানাতে তার যেই জন্মশহর সেখানে যে একটা শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে না, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং. রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে মেসির 30 মিটার লম্বা বিশেষ একটা জার্সি. এই জার্সিটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন. আর মেসির ব্যাপারে আসলে মানে কথা বলে শেষ হবে না. রোজারিওর হাওয়া জল মেখে বড় হয়েছেন লিওনেল মেসি. আর্জেন্টিনার জার্সি তুলে রাখার লগ্নে ঘরের ছেলেকে তাই শ্রদ্ধা জানিয়েছে শহরটি এই 30 মিটার একটা লম্বা বিশেষ জার্সি দিয়ে. সান্তাফের প্রদেশের এই শহরে মেসির জন্মভূমি. আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে পা রাখেন 39 ইয়ার্স এর এই আমাদের কিংবদন্তি. সেখান থেকে বুয়েন্স এইরেজে গিয়ে শেষবারের মতো দিয়েছেন আর্জেন্টিনার অনুশীলনে. আগামীকাল বাংলাদেশ, সরি আজকের দিনে, অর্থাৎ আমি আগামীকাল বলছি, আজকে সকালে ভোর 5টায় কিন্তু বেনিনের বিপক্ষে ম্যাচে সবাই দেখেছেন. অ্যান্ড দেখতে দেখতে আসলে যে মোমেন্টটা ছিল, এই মোমেন্টে কি বলবো আর, মানে এটা এটা এটা আসলে যতবারই ভাবছি ততবারই হয়তো একটু খারাপ লাগছে. মেসিকে নিয়ে আমার মনে হয় ইমোশনের কমতি নেই বা কারোই আসলে ইমোশন এটা কখনো শেষ হবে না. আচ্ছা, যাই হোক, আমি আমি আমি অবশ্যই কথা বলবো মেসিকে নিয়ে. এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে আমাদের ঈশানা. ব্ল্যাক ডায়মন্ড, তুমি কি আমার নেইল পলিশের ঘটনাটা কালকে পড়েছো? পড়লে তো আমার রিপ্লাইটা আরেকবার বলো না, আমি না আনফর্চুনেটলি শুনতে পারিনি. এটা ঈশানা, এটা আপনার দোষ, আমি গতকাল ঠিকই পড়েছি, গতকাল রিপ্লাইও করেছি, আপনি মিস করেছেন, আই ডোন্ট নো, আমার কিছু বলার নেই এখানে. ওকে, এই জাতির ক্রাশ কেমন আছো? জাতির ক্রাশ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, বলো তো আমি কে? আচ্ছা, জাতির ক্রাশ তো আমাকে একজনই ডাকে, সেটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি চিটাগাং থেকে প্রিয়া, আই গেস. ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কেউ একজন, মিস্টার রিদম কেমন আছেন? যুক্ত হলাম আপনার সাথে, চিনতে পেয়েছেন আমাকে, বলেন তো আমি কে, কে হতে পারে, মুন নাকি? ওকে রিদম, হোয়াট ইজ ইউর এসএসসি এক্সাম রেজাল্ট? আই এম নিশি। নিশি, আমার এসএসসি রেজাল্ট খুবই খারাপ ছিল, ইট ওয়াজ 4.89, আমি এ প্লাস পাইনি, আই এম রিয়েলি সরি। রংপুর থেকে হিমাদ্রি আছে আমার সাথে, দেখতে পাচ্ছি হিমাদ্রির মন খারাপ, মন খারাপের কিছু নেই, মিড ডিফেন্সের সাথে থাকেন, আশা করছি মন ভালো হয়ে যাবে। ভাই, ফোক আর মেটাল গান মানে কি, এগুলো কি আলাদা গান? মুশফিক ফ্রম রংপুর। হ্যাঁ, দুইটা আসলে দুই প্যাটার্নের গান, ফোক হচ্ছে ফোক প্যাটার্নের গান, মেটাল হচ্ছে মেটাল প্যাটার্নের গান। ফোক হচ্ছে লাইক মনে করি আসামে যাবো, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, মানে এগুলো হচ্ছে ফোক প্যাটার্ন, আমরা ফোক সঙ্গীত লোকসঙ্গীত বলতে যেটা বুঝি আর কি, ফোক সঙ্গীত। আর মেটাল হচ্ছে লাইক আমরা যে আমাদের মেটাল ব্যান্ড যেগুলো আছে, আর্টসেল বলেন, ওয়ারফেস বলেন, ধরেন জীবন আমার বড় বদলে গেছে, এখানে যে হেভি মেটালে প্লে করা হয় সেগুলো আর কি। সো গানের কথা যেহেতু উঠেই গেছে, লালন ব্যান্ডের একটা গান শুনে আসি, খ্যাপা অ্যালবামের, তাল তোমালের বনেতে আগুন লেগে মনেতে, খুব সুন্দর একটা গান। লিসেনার্স, আমি আর জি রিদম আছি আপনাদের সাথে, খুব জলদি আবারও ফিরে আসছি।

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিদম আছি আপনাদের সাথে। বিকাল পাঁচটা পর্যন্ত জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। মেসিকে বিদায় জানিয়েছি, মেসিকে নিয়ে আমরা বেশ কিছু গল্প করব। এটা হয়তো আমাদের একটা ইমোশন, সো ইমোশনের ইতি শেষ পর্যায়ে। সবার সাথেই কথা হবে, সবার সাথে আড্ডা হবে। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন। কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে মোহাম্মদ রবিউল হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রিদম সবসময় ভালো থাকে। ইমরান তুহিন আছে গাজীপুর শ্রীপুর থেকে, ভাইয়া মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ধ্রুব যুক্ত হয়েছে কমেন্ট সেকশনে, দেখতে পাচ্ছি। ভাই আমার কমেন্ট পড়ল না, এই যে পড়লাম আপনার কমেন্ট, মাত্র পেলাম, মাত্রই পড়লাম। সো ধ্রুবর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি বলি, আচ্ছা ধ্রুব এর আগেও আমাকে একবার কমেন্ট করেছে, আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে, চট্টগ্রামে আসলে বলবেন। ওকে ওকে ওকে, আমি চট্টগ্রামে গেলে অবশ্যই বলবো ধ্রুব ভাই, আপনার সাথে দেখা করব। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে জিনিয়া। আর যে আমি যদি তোমার কণ্ঠে আমায় ডেডিকেট করে গান বলতে বলি, বলো না, উত্তর চাইলে দাও না, তাই তো অপ্রিয় কিছু থাকলে সেটা আমি, অন্য কেউ না। ওকে, তুমি বলেছিলে না তোমার অপ্রিয় মাঝে মাঝে তুমি, কিন্তু সেটা আবার আমার অনেক প্রিয়। ও জিনিয়া, খুব সুন্দর সুন্দর করে কথা বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা জিনিয়া আসলে প্রায় দেখি যে এরকম এভাবে বলে যে আসলে আমাদের কি বলে, আমাকে রিপ্লাই করে না বা আমাকে ডেডিকেট করে না। এই সেই বকুলের মালা শুকাবে।

0: চোখের আড়ালে হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, হায় এই প্রেম তোমাকে দিলাম। জিনিয়া হ্যাপি নাও, হ্যাপি নাও। ওকে, এদিকে দেখতে পাচ্ছি ঋদিতা যুক্ত হয়ে গেছে আমার সাথে, ঋদিতা আছি আপনার সাথে। ওকে ঋদিতা, মোস্ট ওয়েলকাম। ময়মনসিংহ থেকে ফারিন আছে, ওয়াও, ময়মনসিংহ থেকেও আমাকে শুনেন তাহলে। ফারিন, মোস্ট ওয়েলকাম, আপনার নামটা বেশ সুন্দর, ফারিন। ফারিন আমার একটা ফ্রেন্ড আছে, একটা না তিনটা ফ্রেন্ড আছে ফারিন নাম। ওকে রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত হয়ে গেছে রংপুর থেকে সায়মা। ওকে সায়মা, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হৃদয় বাসা আছে রংপুর থেকে, হৃদয় বাসা। ওকে রিদম ভাই, রংপুর থেকে মুনতাসির বলছি, মোস্ট ওয়েলকাম মুনতাসির, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে নাইলা আছেন, নাইলা যুক্ত আছে, নাইলা মোস্ট ওয়েলকাম। সালিহুর ভাই আছে, নূর যুক্ত আছে। কি গো রিদম ভাই, কি হয়েছে তোমার, এত সুন্দর গান করছো যে, আমগো রংপুরিরা সবাই কই? হ্যাঁ, রংপুরেরা সবাই সবাই যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি এদিকে। ওকে জান্নাতুল হীরা আছে, এমন একটা শৌচাই যেখানে তুমি আর তানহা আপু থাকবে, তো সেখানে তোমাদের তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি হবে, কারণ ঈদপুর হাউসের শোতে তোমার আর তানহাপুর ঝগড়াটা বেশ সুন্দর ছিল, আমরা তোমাদের ঝগড়াগুলো বেশ এনজয় করতে চাই। ওরে বাবা, তাই নাকি? বিষয়টা ভেবে দেখবে প্লিজ। ওকে আচ্ছা, এদিকে আমাদেরকে ক্লাস লাগিয়ে দিচ্ছে, মানে কি একটা অবস্থা। ওকে ওকে, নাইস কনসেপ্ট জান্নাতুল হীরা, থ্যাংক ইউ এরকম একটা ব্যাপার শেয়ার করার জন্য, মাথায় রইলো। ওকে, অনেক কথা বলে ফেললাম, একটা গানে চলে যাই। হেমন্ত মুখার্জির একটা গান অপেক্ষা করছে ইন্ডিয়ান বাংলা মিউজিকের।
1: ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার কথা শুনে তুমি কি আমার মতো করে হাসো না তো।
0: গানটা খুব সুন্দর, আমি খুব এনজয় করি গানটা। যাই হোক, লিসেনার্স, গানটাতে চলে যাই। যারা যুক্ত আছেন, আশা করছি সবাই যুক্ত থাকবেন, সবার সাথে আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। খুব জলদি আবার ফিরে আসছি নেক্সট আওয়ারে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাই লিসেনার্স।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। So, my beloved listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম, আজ আপনাদের সাথে সেকেন্ড আওয়ারে চলে এসেছি। 3:01, খুব জলদি সময় চলে যাচ্ছে, তাই না? ওকে ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মুশফিক যুক্ত আছে। আচ্ছা মুশফিক, আমি জানি না আপনি কোত্থেকে যুক্ত আছেন আমার সাথে, বাট মুশফিক আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হচ্ছে, আপনি প্রতিদিন কিছু আপনার কিছু মেসেজ আপনি কপি করছেন এবং পাঠিয়ে দিচ্ছেন, মানে হচ্ছে একই মেসেজ বারবার কপি করে পাঠাচ্ছেন। মুশফিক আর ফারহান আরজি নাকি একসময় আরজি ছিল, তারপর কি সে নাকি একসময় নাটক করতো, এই মেসেজগুলো একই মেসেজ আসলে প্রতিদিন পাঠানোর মানেটা কি, আই ডোন্ট নো। ওকে, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছে। হোয়াটসঅ্যাপেও বেশ অনেকক্ষণ হলো যাওয়া হয় না, হোয়াটসঅ্যাপে একটু চলে যাই তো দেখি কি আছে। ওকে, রায়হান যুক্ত হয়ে গেছে সৈয়দপুর থেকে। রায়হান, মোস্ট ওয়েলকাম। গানের সুরে প্রাণের আড্ডায় উপস্থিত হলাম। খুব সুন্দর একটা মরাল লাইন লিখেছেন, গানের সুরে প্রাণের আড্ডা, বাহ বেশ। ওকে, জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে। ঢাকা এফ এম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। জুয়েল ভাই, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল ভাইয়ের মতো দেশের বাহিরে যারা আছেন, অর্থাৎ এই যে জুয়েল ভাই যেমন মালয়েশিয়া থেকে আছে, দেশের বাহির যেই যেখান থেকে আছেন না কেন, মোস্ট ওয়েলকাম। ঢাকা এফ এম অ্যাপটা ডাউনলোড করে ফেলেন প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে, আপনি খুব ইজিলি কিন্তু যে কোনো প্রান্ত থেকে বসে আমাকে শুনতে পারবেন। আচ্ছা, এদিকে দেখতে পারছি আমার সাথে যুক্ত আছে কিন্তু চট্টগ্রাম থেকে প্রিয়া। প্রিয়া ছবি পাঠিয়েছে তার দুটো, মাশাল্লাহ আপনি বেশ সুন্দর প্রিয়া, আপনি দেখতে বেশ মিষ্টি। আমি দেখতে পাচ্ছি প্রিয়া জিজ্ঞেস করছে যে এই ছবিটা কোথায় তোলা বলেন তো। আচ্ছা, এই ছবিটা মোস্ট প্রবলি চিটাগাং এর পতেঙ্গায় তোলা, ইফ আই এম নট রং। বাকিটা আসলে ঠিক বলতে পারছি না, বাট ইট ফিলস লাইক বন্দরের সাইডটাতে বোধহয় আছেন আপনি। ওকে প্রিয়া, একটু জানাবেন আমাকে অবশ্যই। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কি আছে। হ্যালো, আই এম মামুন। ওকে, মামুন যুক্ত আছে রংপুর থেকে। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে লালমনিরহাট থেকে মুক্তা। কেমন আছো রিদম? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। সায়েম যুক্ত আছে রংপুর থেকে। একজন ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এখন তাকে কিভাবে বলবে এবং কি দিয়ে কথা শুরু করবে? কথা শুরু করার আসলে কত কিছু আছে, শুধু শুধু কথা বলার দরকার নেই, যদি কোনো ইনার ফিলিংস থেকে থাকে দেন মোস্ট ওয়েলকাম আর কি। আমি কাউকে কোনো রং কাজ শিখাচ্ছি না বা কিভাবে মেয়ে পটানো যায় এরকম কোনো কোর্সও কিন্তু রিদম করায় না। আচ্ছা, ওই মেয়েটা আপনার সাথে কতটুকু ক্লোজ সেই ব্যাপারটাকে দেখেন, মেয়েটা আপনার কি পছন্দ করে কি অপছন্দ করে সেই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন। সেই যে কোন জিনিসটা বেশি ভালোবাসে, কোন জিনিসটা অপছন্দ করে সেগুলো জানেন, দেন আশা করছি আস্তে আস্তে যখন আপনি তাকে বোঝা শুরু করবেন আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাবেন যে কিভাবে আসলে তার সাথে কথা বলা যায়। লাইক দেখা গেল আসলে একটা মেয়ে খুব ফুল পছন্দ করে, হতে পারে, দেন আপনি আগে তার ক্লোজ হন, ক্লোজ হয়ে তাকে একটা ফুল দেন, ফুল দিয়ে কথা বলার চেষ্টা করেন। ব্যাপারটা খুবই ইজি যদি আসলে মনের ভাব মিলে যায়। আমরা ছোটবেলা পড়তাম না বাংলা ব্যাকরণে, মনের ভাব বহিঃপ্রকাশ। সো মনের ভাব মিলে গেলেই কিন্তু আসলে যে কারোর সাথে আসলে বন্ধুত্ব করা খুব সহজ। আচ্ছা, অনন্যা ঐশী আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর জয়েন হলাম। হ্যাঁ অনন্যা ঐশী, অনেকদিন পর আপনাকে দেখতে পেলাম। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ আর ইউ, আম নুসাইবা। ও নুসাইবা, মোস্ট ওয়েলকাম। শিফাত ভাইয়া, আপনার জন্য যেই ব্রাউন কালার শুগুলো আনছে আপনি ওগুলো পাইছেন? আর আজকে তো আমাদের এখানে রোদে মাখা বৃষ্টি হলো, আমি তো কোনো ফক্সের বিয়েই দেখলাম না। আচ্ছা জুতোর ব্যাপারটা, ও আচ্ছা ওকে ওকে, আমাদের সেই রিলের কথা বলছেন। ওকে স্যার, এখন পর্যন্ত রিলটা যে দেখেননি দেখে আসতে পারেন। আমি আসলে নিজেই বুঝতে মানে কনফিউজ হয়ে গেছিলাম, ব্রাউন কালার জুতো কোনগুলো আবার, পরে মনে হলো ওকে সিফাত ভাই তো আমার জন্য জুতো এনেছে। রিলটা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আচ্ছা সাজ্জাদুল আছে আমার সাথে রংপুর থেকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কুমিল্লা থেকে ফারুক যুক্ত হয়ে গেছে। রিদম সাহেব, কলেজ 10 দিন ছুটি দিয়ে সাথে রইলাম মিড ডে ফিল ঢাকা এফএম 90.4 এর সাথে, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি তাসকিয়া যুক্ত হয়ে গেছে ফ্রম ঢাকা। তাসকিয়া তাসকিয়া তাসকিয়া নামটা খুব সুন্দর, আমার একজনের কথা মনে পড়ে গেল তাসকিয়াতে। ওকে রিদিতা আছে আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হালিমা যুক্ত হয়ে গেছে, পরীক্ষা থেকে এসে তোমাকে শুনছি, মন ভালো নেই কেন, কি হয়েছে হালিমা, পরীক্ষা খারাপ হয়েছে বা এরকম কিছু? ওকে মাইশা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। বাবা আমার সাথে অনেকেই যুক্ত আছে, অনেকেই যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাব, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে, প্রীতম সাগর আরিফ আলীর করা, কোক স্টুডিও বাংলা। মালো মা জিলো ঝি ও বইল বই নামি করলাম কি, রঙে ভাঙানো কাবাইতে আইলাম গাঙ্গে। খুব সুন্দর একটা গান, যেমন কম্পোজিশন এমন আসলে, এটা একটা কালচারাল সাইড থেকে মূলত উঠে এসেছিল গানটা, তারপর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কোক স্টুডিও বাংলা এটাকে কম্পোজ করে রিপ্রেজেন্ট করেছে। সো যাই হোক, ইন্টারেস্টিং গানটা শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4. Midday Field.
1: আজ পৃথিবীর মন খারাপ, আকাশে বাতাসে যেন সেই মন খারাপেরই কলরব। মানুষে মানুষে কত ভেদাভেদ, ভাষা, কাটা তার, মানচিত্র, কিন্তু মন খারাপের কারণ কিন্তু একটা। মেসি বিদায় নিলেন। হ্যাঁ লিসেনার্স, মেসি বিদায় নিয়েছে আর মোটামুটি সবারই কিন্তু এখন মন খারাপ। একজন ফুটবলারের বিদায়ে পৃথিবীর এত মানুষের মন খারাপ হওয়ার ঘটনা বোধহয় খুব বেশি নেই, আর এরকম ঘটনা সচরাচর আসলে হয়ও না। এ অসম্ভব কিভাবে সম্ভব করলেন মেসি? কারণ আর কিছুই নয়, মেসি আমাদের জীবনের সঙ্গে মিশে গেছেন। তার পায়ের জাদুতে কারো কৈশোর জড়িয়ে আছে, কারো তারুণ্য, কারো বন্ধুত্ব, কারো রাত জাগা, আবার কারো জীবনের সবচেয়ে আনন্দের রাত হয়তো

তার কোনো একটা ম্যাচের রাত। একইভাবে তার কোনো হারের সঙ্গেও জড়িয়ে আছে মন খারাপ, হইচই, তর্ক বিতর্ক। কত রাত যে কেটেছে মেসির সাথে, দুই পায়ের জাদুতে হাততালি আর চিৎকার দিয়ে, ইয়োত্তা নেই, মেসি আর্জেন্টিনা। পরদিন পরীক্ষা থাকলেও খেলা দেখেছি, সকালে ক্লাস থাকলেও রাত জেগেছি, ঘুম চোখে সকালে উঠে বন্ধুর সঙ্গে আগের রাতের ম্যাচটা সেটা নিয়ে আবার আলোচনা করেছি। মনেই হয়নি কখনো যে একদিন এই স্মৃতিগুলো, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। এমন একটা সকাল আসবে যেদিন মেসির বিদায়ের কথা লিখতে হবে বা মেসির বিদায়ের কথা এভাবে শেয়ার করতে হবে, পুরনো দিনগুলোর কথা এভাবে মনে পড়ে যাবে, বলতে ইচ্ছে করবে যেতে দিব না, মেসি থেকে যাও। একটা ইমোশন, বার্সেলোনার মেসিকে দেখার মধ্যে একটা বিষয় ছিল, বল পায়ে গেলেই মনে হতো কিছু একটা হবে। একজন খেলোয়াড়ের কাছে দর্শকের এই উৎকণ্ঠার চেয়ে পূর্ণতার বোধ হয় আর কিছুই হতে পারে না। মেসি অসাধারণ, আমার কাছে মেসি ফুটবলের কবি, কি অসম্ভব ভয়ঙ্কর সুন্দর তার খেলার কৌশল। বা পায়ে বল থাকলে তিনজন ডিফেন্ডারও যথেষ্ট মনে হতো না, তার গোলের সৌন্দর্য তো আছেই, কিন্তু কখনো কখনো তার একটা পাসও গোলের চেয়ে সুন্দর মনে হতো। তার খেলা দেখলেই মনে হতো ফুটবল ফুটবল, হয়তো একটা ইমোশনের খেলা। আর দেখতে দেখতে এরকম কিংবদন্তি আমাদের থেকে বিদায় নিল। আসলে মেসিকে নিয়ে এর আগেও বলেছি, এখনো বলছি, যে কথা যদি শুরু হয় মেসিকে নিয়ে সেই কথা কিন্তু শেষ হবে না। লিসেনার্স, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে, শুনছেন মিড ডে ফিলস, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। কিন্তু দুইটা থেকে আছি, সেকেন্ড আওয়ারের মাঝামাঝি অবস্থানে আছি, সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। সময় আসলেই প্রবাহমান একটা ব্যাপার, সময় চলে যাবে এটাই স্বাভাবিক। সো মেসির বিদায়, মেসিকে নিয়ে আরও কিছু গল্প, আর অনেক গল্প অপেক্ষা করছে আমাদের জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাকে চিটাগাং থেকে প্রিয়া লিখেছে, তুমি দেখছি সব খবর রাখো। হ্যাঁ, আমি সব খবরই রাখি, আপনাদের সাথে বন্ধুত্ব করেছি, সব খবর তো রাখতে হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে শান্তি ইসলাম নরসিংদী, শান্তি ইসলাম আছে নরসিংদী থেকে, মোস্ট ওয়েলকাম। শান্তি চলে আসলে আমার মনের শান্তি কিন্তু ফিরে আসে, তাছাড়া বেশ অশান্তিতে থাকি। ওকে, হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ইভা মনি চট্টগ্রাম থেকে, কেমন আছো? তোমার কথা শোনার জন্য স্পিকারে এফএম চালু করছিলাম, ওকে, তারপর তখন গান হচ্ছিল কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙেছে, দেখি তুমি কথা বলছো, আমি তো বেশি বেশি খুশি হয়ে গেছি, ধন্যবাদ তোমাকে। কয়েকটা গান শুনতে ইচ্ছে করছে, কষ্ট পেলে করা যাবে কি, কি ছেলে আমার বলো না তুমি। ওকে, আচ্ছা, যদি প্লেলিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়া আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি ওভাবে রিকোয়েস্টের গানগুলো প্লে করা হয় না, ব্যাপারটা হচ্ছে আপনাদের যে পছন্দের গানগুলো আছে সেগুলো নিয়ে আমাদের প্লেলিস্টে এমনভাবে সাজানো থাকে। আপনি যদি ঢাকা এফএম 90.4 এর সাথে থাকেন না, আপনি আপনার পছন্দের গানগুলো কিন্তু অটোমেটিক্যালি একটার পর একটা পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে তাস্কিয়া, ওকে তাস্কিয়া, মোস্ট ওয়েলকাম। এখানে আরও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সঞ্জিদা, হাই ভাইয়া, আমি সুহানা আক্তার, সঞ্জিদা কেমন আছো? আচ্ছা, আমি একজনকে পছন্দ করি, তার নাম মাহমুদ হাসান, লজ্জায় আমি তাকে কিছু বলতে পারি না, এমন একটা বুদ্ধি দাও যেন তাকে বলতে পারি। আচ্ছা, শুরুতেই তো আসলে পছন্দের ব্যাপারটা বলাটা ঠিক হবে না, আপনি মাহমুদের সাথে একটু পরিচয়টা ক্রিয়েট করেন, আপনি তার সাথে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করেন। সম্পর্কটা যদি ভালো হয়, পজিটিভলি হয়, তাহলে মানে আপনার চিন্তাভাবনা যদি পজিটিভ হয়, একটা সম্পর্ক ক্রিয়েট করেন, দেন আফটার আপনি তার ফ্রেন্ড হন, আপনি তার বেস্ট ফ্রেন্ড হন, আপনি তাকে বোঝার চেষ্টা করেন, সে যাতে আপনাকে বুঝতে পারে সেই ব্যাপারটা ক্রিয়েট করেন। দেন একটা সময় মাহমুদ হাসানকে আর বলা লাগবে না, সে নিজে থেকেই বুঝতে পারবে যে আপনি তাকে পছন্দ করেন বা আপনি তাকে ভালোবাসেন। ব্যাপারগুলো খুব সহজ, এত ক্রিটিক্যাল করার কিছু নেই। আচ্ছা, জানাতুল হীরা লিখেছে, ওই শো এর নাম হবে তানহা অ্যান্ড রিদমস ফাইট শো। আমি আগে থেকে বলে দিই, আমি তোমার পক্ষে থাকবো। ওরে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, রংপুর থেকে আমার সাথে সৌরভ যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত আছে, ফেসবুকের কমেন্ট সেকশনেও দেখা যাচ্ছে অনেকেই আছে। আফজাল হোসেন ভাই চলে এসেছে আমার সাথে, আফ্রিদা ওয়াসিম আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি অহনা লিখেছে তাস্কিয়া লিদম ভাইয়ের, না না না, তাস্কিয়া আমার কেউ না। ওকে, শান্তি ইসলাম আছে আমার সাথে দেখতে পাচ্ছি, খাদিজা আক্তার যুক্ত হয়ে গেছে। ওকে, সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাই। এই গানটা আমার জন্য, কারণ গানটার নাম হচ্ছে খামোখাই ভালোবাসি, কর্নার করা একটা গান, খুব সুন্দর।
খামোখাই ভালোবাসি। সো ভালোবাসার আসলে কোনো রিজন লাগে না, ভালোবাসতে গেলে আমরা খামোখাই ভালোবাসি, এটাই আসলে সচরাচর হয়ে আসে। সো খামোখাই ভালোবাসার গান শুনে আসি বাই কোনা। আমি আর জিজিত মাঝে আপনাদের সাথে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: guess I'm a bad liar.
1: Midday. Midday Field.
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আর জি রিদম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। ওকে, সো লিসেনার্স, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যারা সেই শুরু থেকে যুক্ত আছেন সবাইকে তো অবশ্যই মোস্ট ওয়েলকাম। মাত্র যারা শুনছেন আপনিও কিন্তু ইজিলি আমার সাথে আড্ডা দিতে পারবেন, আপনার যে কোনো কথা আমাকে জানাতে পারবেন। আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ilovedhakafm। আচ্ছা, সুস্মিতা দে কমেন্ট করেছিল কমেন্ট সেকশনে, প্রতিদিন শুনি, আজকে প্রথম কমেন্ট করলাম দাদা, একটা কথা বলবো। হ্যাঁ, আমি রিপ্লাই করেছিলাম যে একটা না তিনটা বলেন। আচ্ছা, সুস্মিতা দে আবার রিপ্লাই করেছে, দাদা আপনাকে দেখলে মনে হয় আপনি সবসময় অসুস্থ, আর এমন ভাবে গান গান গান কেন? ওকে, একদম ভালো লাগে না। আচ্ছা সুস্মিতা দে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর, কি বলবো এটাকে, কমপ্লিমেন্ট। এই যে এত মনোযোগ দিয়ে শুনেছেন বা এত মনোযোগ দিয়ে আসলে ব্যাপারটা যাচাই করার চেষ্টা করেছেন, এটা অনেক কিছু। আমি হয়তোবা এভাবেই গান করি, আমি হয়তোবা এভাবেই কথা বলি, বা এটাই হয়তোবা আমার ভালো লাগে আর কি। সো আমার মনে হয় কি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানানোর জন্য, থ্যাংক ইউ। ভালো লাগা না লাগা টোটালি আপনার ব্যাপার। আর আরেকটা যেটা বললেন যে অসুস্থ লাগে সবসময়, আই ডোন্ট নো, হতে পারে হতে পারে। বাকি যারা আছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমাকে দেখলে কি এরকম কিছু মনে হয় কিনা। ওকে সুস্মিতা দে, থ্যাংক ইউ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে আমাদের অহনা। অহনা একটু কথা কহো না, অহনা একটু কমেন্ট করো না। ওকে, ইমরান তুহিন আছে, আফ্রিদা ওয়াসিমা আছে, আজকে কোনো রিকোয়েস্ট নেই, খালি শুনবো, ভালো আছি, ভালো গান বাজায়েন কিন্তু। ওকে, ভালো গানগুলি প্লে হচ্ছে।

স্যার সাইমন আছে, আসসালামু আলাইকুম রিদম ভাই, সিলেট থেকে। ওকে, সিলেট থেকে মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি খাদিজা আক্তার যুক্ত হয়ে গেছে আমার সাথে। চট্টগ্রাম থেকে শুনছি আপনার শো, আমি প্রতিদিন শুনি, আজ ফার্স্ট কমেন্ট করলাম। খাদিজা আক্তার মোস্ট ওয়েলকাম, আশা করছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাট নট দ্য লাস্ট টাইম, এখন থেকে রেগুলার কথা হবে। ওকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অহনা। আচ্ছা, অহনা জিজ্ঞেস করছে আপনাকে তিনটা উইশ দিলে কি চাইতেন। তিনটা উইশের মধ্যে প্রথমে আমি প্রথম উইশ যেটা করতাম সেটা হচ্ছে, প্রথম উইশটা হতো আমার এরকম যে আমাকে যাতে করে হচ্ছে আরো 100টা উইশ ফ্রি দেয়া হয়, তাহলে হয়তো বা আমি সব মিলে জিলে আমার মনের ইচ্ছাগুলো সব পূরণ করতে পারতাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি মেসেজেও কিন্তু অনেকে আছে। ভাই, বাটন ফোনে রেডিও শোনা যায় না কেন? ফ্রিকোয়েন্সি 102.4 দেই তারপরেও শোনা যায় না। মুশফিক ফ্রম রংপুর। মুশফিক, বলতে পারছি না, আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারেন আপনার ফোনে, যেটার নাম হচ্ছে রেডিও আমরা 102.4 FM। সো ওইটা যদি আপনি ডাউনলোড করে ফেলেন ওইটা কিন্তু আপনি খুব ইজিলি শুনতে পারবেন, ওখানে যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন। রিদম ভাইয়া, কথা বলবেন বেশি আর গান বাজাবেন কম। কেশবপাড়া, উত্তরপাড়া, পালি চৌড়া, রংপুর থেকে মঈনবাবু। মঈনবাবু, আসলে কত আর কথা বলা যায় বলেন। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মুক্তা আছে, মুক্তা মোস্ট ওয়েলকাম। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রেসি। জানো, তুমি যখন আমার মেসেজ পড়ো তখন অজান্তেই মুখে হাসি চলে আসে, আর যখন পড়ো না তখন খুবই রাগ হয়। রাগ অভিমান মিলিয়ে আসলে আমাদের এই সোসাইটি। ইটস ওকে, ইটস ওকে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আফ্রিদা ওয়াসিম আছে, কমেন্ট করেছে একটা ভালো হাজবেন্ড তার স্ত্রী, স্ত্রীর যতই ছেলে বন্ধু থাকুক কিছুই মনে করে না। এটা এটা এটা টোটালি একটা রং কথা বললেন আফ্রিদা ওয়াসিম আই গেস, কজ ভালোবাসার যে ব্যাপারটা না, পসিটিভনেস যেই একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা কতটুকু বুঝেন আই ডোন্ট নো। পসিটিভনেস যার ভিতরে আছে বা যেই সংসারে আছে সেখানে এরকম ব্যাপারগুলো আসলে কেউই পছন্দ করবে না। একটা হাজবেন্ড কখনো পছন্দ করবে না তার স্ত্রীর হাজারটা ছেলে বন্ধু থাকুক, আর কখনো একটা স্ত্রী এটা পছন্দ করবে না তার হাজবেন্ডের হাজারটা মেয়ে বন্ধু থাকুক। এইটা এটা খুব ইউজুয়াল একটা ব্যাপার। আই ডোন্ট নো আপনি কি হিসেবে আসলে এই কথাটা বলবেন। আপনি যেটা বললেন যে আসলে একটা ভালো হাজবেন্ড কিছু মনে করবে না, আমার আমার ভাষ্য মতে বা আমার চিন্তা ভাবনার দিক থেকে একটা ভালো হাজবেন্ডই কখনো পছন্দ করবে না যে তার ওয়াইফের হাজারটা ছেলে বন্ধু থাকুক বা 10টা ছেলে বন্ধু থাকুক। কজ মানে যেই ভালো হাজবেন্ড সে অবভিয়াসলি ভালোবাসছে, আর ভালোবাসতে গেলে আসলে একটু পজিটিভনেস থাকবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা টোটালি একটা ডিফারেন্ট চ্যাপ্টার, এটাকে আমি সাইডে রাখছি, বাট এই সাইড থেকে যদি চিন্তা করি এই ব্যাপারটা কিন্তু এরকমই। সো একটা ভালো হাজবেন্ড আমার মনে হয় যে কখনো এরকমটা পছন্দ করবে না। সো আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করলাম আফ্রিদা ওয়াসিমা, আই হোপ আপনি রাগ করবেন না। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, একটা গানে চলে যাই। সেকেন্ড আওয়ারে আবার আসবো আমরা, দ্বিতীয় আওয়ারের সরি থার্ড আওয়ারে আবার আসবো, সেকেন্ড আওয়ারের প্রায় শেষ পর্যায়ে আছি, 3:46। ওকে, খুব জলদি সময় চলে যাচ্ছে, থমথমে পরিবেশ, থমথমে বিকেল নেমে আসছে দেখা যাচ্ছে। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে 5টা পর্যন্ত, কথা হবে গল্প হবে। এই মুহূর্তে কণা আকাশ সেনের করা একটা গানে চলে যাব, ইচ্ছেগুলো। খুব সুন্দর একটা গান, আর ইচ্ছেগুলোর পরপরই আমরা শুনবো চাঁদ বদনে বাই তানজিল মিসবা। ওকে, সো গান শুনতে থাকেন, আমি আর জি রিদম ফিরে আসছি খুব জলদি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত রিদমের সাথে, থাকবেন মিড ডে ফিলসের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Midday. Midday Feel.
1: Hello, hello, hello, hello, my beloved listeners. Welcome again on Midday Feels. একদম শেষ ঘন্টায় হাজির হয়ে গেলাম, চারটা বেজে গেছে, ওকে, পাঁচটা পর্যন্ত আছে আপনাদের সাথে। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সেই শুরু থেকে যারা যুক্ত আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। ওকে, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। হাই রিদম ভাইয়া, আমাকে চিনতে পেরেছেন, আমি মুন। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, ওর নাম হচ্ছে শখ, ওকে একটু উইশ করে দিন না প্লিজ। ওকে শখ, আপনার নামটা বেশ সুন্দর, শখ হবি, হ্যাঁ। ওকে শখ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে ডিয়ার শখ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ফুলফিল অল ইউর ড্রিমস, বেস্ট উইশেস ফর ইউ, আল্লাহ আপনাকে অনেক বড় করুক, আপনার লাইফের সব ড্রিম ফুলফিল হোক। সো এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সোহেল ভাই আছে। আসসালামু আলাইকুম ব্রো, কেমন আছো? আলহামদুলিল্লাহ রিদম সবসময়ই ভালো থাকে, আশা করছি আপনারাও ভালো আছেন, এবং অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত থাকার জন্য। আসলে বেশ ভালো লাগে যখন দেখি যে আসলে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আমার সাথে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সোহেল মাসুদ আছেন, শুভ অপরাহ্ন। ওকে সোহেল মাসুদ ভাই, আপনাকেও শুভ বিকেল। ওকে মনিরা ইসলাম আছে, মনিরা ইসলাম আই গেস। ওকে পাতার বাসুরি গানটা প্লে করবো প্লিজ, যদি প্লে লিস্টে থাকে পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে আমাদের আফরিন। এই রিদম ভূত দাদা, ভালোই তো গান গাইলে, চর্চা শুরু করছো নাকি? অনেকদিন পর শুনলাম, ভালোই লাগলো, রান্না করছি আর শুনছি। আফরিন, আফরিন আজকে আমার প্রশংসা করলো, তার মানে আমি আসলেই ভালো গেয়েছি। ওকে হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কেমন আছেন? বেশ ভালো আছি। রূপা চিটাগাং থেকে শুনছে আমাকে, ওকে রূপা মোস্ট ওয়েলকাম। পরি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, কেমন আছো? পরি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভাইয়া আপনি কি বিয়ে করেছেন? না বাবা, আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। ওকে এখানে আমার সাথে আছে শরীফ, শরীফ মোস্ট ওয়েলকাম। ইভামণি চট্টগ্রাম থেকে আছে আমার সাথে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কখনো এফএম এর পাশাপাশি অন্য কোনো জব করো কি না? না না না, আমি এফএম এর পাশাপাশি আর কোনো জব করছি না, এটাই পড়ালেখা করছি আর এই যে আপনাদের সাথে আছি আর কি, গল্প করি আড্ডা দিই। ওকে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে মুক্তা যুক্ত আছে। আচ্ছা বলো তো, হেরে যাওয়া ভালো নাকি ছেড়ে দেওয়া ভালো? আই গেস ছেড়ে দেওয়া ভালো, কারণ ছেড়ে দেওয়ার থেকে হেরে যাওয়ার কষ্টটা সব থেকে বেশি। ওকে ভাই আপনার প্রিয় গায়ককে? আমার অরিজিৎ সিং, সিলেট থেকে আলাদিন জাহের আলভি। আলভি আমার প্রিয় গায়ক হচ্ছে রিদম খন্দকার, আপনার চিনেন কিনা আমি জানি না। হ্যাঁ রিদম খন্দকার, আমি নিজেই, ইয়াস, আমার নিজের গানই আমার নিজের কাছে খুব পছন্দ, খুব ভালো লাগে। ওকে গানের কথা উঠে গেছে, একটা গানে চলে যাই, লাস্ট আওয়ারে আছি, এই আওয়ারটা আমার মনে হয় একটু জমি আড্ডা দেওয়া উচিত। সো এখনো যারা যুক্ত হননি, লিখেননি, লিখতে থাকেন, আমি ফিরে আসি গানের পরে। এখন আমরা প্রীতম হাসানের জাদুকর গানটা শুনবো। প্রীতম হাসান, প্রীতম হাসানের নামটা শুনলেই আমার প্রীতম আর সেহতাজের কথা মনে হচ্ছে বারবার। ওকে জাদুকর গানটা শুনে আসি, আশা করছি গানটা এনজয় করবেন সবাই, বিকালটা আমাদের জমজমাট করতে হবে। সো খুব জলদি আবার ফিরে আসছি, কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাই এখন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4।
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Feels.
1: হ্যালো দোস্ত লোক, ওয়েলকাম অ্যাগেইন। আমি আর জুরিদম আছি আপনাদের সাথে, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ চলছে আমাদের মিড ডে ফিলস। এর প্রায় শেষ পর্যায়ে আছি, 4:34, মানে শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই যুক্ত আছেন, এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। ঈশানা আছে আমার সাথে, কোথায়, তারপর দিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু শান্তি ইসলাম নরসিংদী থেকে। আচ্ছা, তারপর স্যার রায়হান আছে সৈয়দপুর থেকে, মোস্ট ওয়েলকাম। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মনিরা ইসলাম। ওকে, সুস্মিতা দে আছে, দাদা তুমি কোথায় থাকো? করেল বস্তিতে, আমিও সেখানে থাকি। আই ডোন্ট নো সুস্মিতা দে আপনি কে, বাট এই যে উল্টাপাল্টা কমেন্টগুলো করছেন, এগুলো কিন্তু খুবই রং। হ্যাঁ, ওকে, না আমি করাল বস্তিতে থাকি না, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো জায়গায় আছি, আমি নাখালপাড়া থেকে বিলং করি। ওকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি তানবিন চৌধুরী কমেন্ট করেছেন, এই ফেস নিয়ে আরজে কেমনে কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই ফেস নিয়ে রিদম আরজে হয়ে গেছে, এই ফেস নিয়ে আরজে হয়ে গেছি। আপনি হয়তো বা আপনার ফেস নিয়ে আরজে হতে পারবেন না বা পারেননি, যাই হোক আমি আসলে কাউকে ছোট করছি না, আমি জাস্ট কিডিং। এই ফেস নিয়েই আরজে হয়ে গেছি, এই তো কথা বলতে ভালোবাসি। আরজে হতে গেলে যে আসলে খুব সুন্দর একটা চেহারা প্রয়োজন হবে সেটা না, কথা বলতে ভালোবাসি, এই তো ভালোবাসার জায়গা থেকে কিন্তু চলে এসেছি। হ্যালো, আম নিউ হিয়ার ভাই, গ্রিটিংস টু অল FM, অল ঢাকা FM লিসনার্স, আই এম মেজবা উল হাসান খান। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আই হ্যাভ বিন লিসনিং টু ইউর শো ফর 2 years, দিস ইজ মাই ফার্স্ট টেক্সট, হাউ আর ইউ ব্রাদার, আই লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবার সাথে কথা হবে, একটা গানে গান শুনে আসি, আমি আবার আসছি কিছুক্ষণ পর। আমরা এখন নগর বাউলের করা একটা গান শুনবো, জেমসের পদ্ম পাতার জল, খুব সুন্দর একটা গান। রিদম আছে আপনাদের সাথে শেষ পর্যন্ত, ফিরে আসছি আবারও খুব জলদি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: হ্যালো বার্ডিজ, আই হোপ সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। আমি আর জি হৃদম আছি আপনাদের সাথে। প্রায় শেষ পর্যায়ে আছি, 4:43। যে কোনো সময় হয়তো বা হুট করে বিদায়।

ভালোবাসা। দেখতে পাচ্ছি আমার সাথে এমডি রাজ খান আছে। ওকে, আমি কিন্তু আপনার ভাই, আমি কিন্তু তোমার ভাই। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ভাইয়া, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তানবিন চৌধুরী, আপনার প্রোফাইল দেখছিলাম, কিছু বলার নেই আপনাকে আর। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে এখন, কোথায় কে আছে, নুসাইবা যুক্ত হয়ে গেছে। ভাইয়া, সুস্মিতা দে যে আপনাকে উল্টাপাল্টা কথা বলছে, শিওর তার জেলাস ফিল হচ্ছে, তাই বলছে আপনি পাগলের কথায় কান দিবেন না। আপনার ভয়েস অনেক সুইট, আপনার গান করা অনেক কিউট, পুকি। না না, আমি কারো কথা কোনো কান দেইও না, ইটস ওকে। সুস্মিতা দে, সুস্মিতাদের কথা কি বলবো, ও আল্লাহ। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি জিনি আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমেনা, আমার সাথে যুক্ত আছে পারভেজ রংপুর থেকে। ওকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি মুজাহিদ আছে আমার সাথে। তোমার নাকি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি, আই সোয়ার, আমার কোনো বিয়ে শাদী হয়নি। এদিকে দেখতে পাচ্ছি জামিলা আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের সুমিন রংপুরে, সুমিন যুক্ত আছে। রাইসা আছে আমার সাথে, নিপেন আছে, নূর আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পুরো সময় জুড়ে। এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু শান্ত দাস চলে এসেছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সোহেল আহমেদ সিলেট থেকে, মোস্ট ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমাদের আড্ডা কিন্তু চলছে, পরন্তু বিকেল একটু পরে সন্ধ্যা নেমে আসবে। যাই হোক, বিদায় মুহূর্তে আবার আসবো, একটা গানে চলে যাই, বেঁচে থাকার গান শুনবো আমরা, অনুপম রায়ের দূরবীনে চোখ রাখবো না অ্যালবামের। বেঁচে থাকার গান, বেঁচে থাকাটা খুবই রাফ অ্যান্ড টাফ, অ্যান্ড আসলে বেঁচে থাকাটাই হয়তো একটা চ্যালেঞ্জ আমাদের লাইফের। সো বেঁচে থাকার গান শুনে আসি, আশা করছি অবশ্যই বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আজকে হৃদয়ের সাথেই থাকবেন।

0: Midday Field.
1: हेलो दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजे रिदम इज हियर। ओके, एकदम शेष पर्याय আছি, একদম শেষ পর্যায়ে আছি। আজকের মতো বিদায় নিতে হবে। আর হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা হচ্ছে এতটা সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের দুপুরটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছিল, অনেকেই যুক্ত হয়েছেন। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আজকে আমাদের ভরপুর কমেন্ট ছিল, হোয়াটসঅ্যাপেও কিন্তু সবাই যুক্ত হয়ে গেছিল, নাম্বারেও আছিল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো বিদায় মুহূর্তে আছি, আজকের মতো বিদায় নিব, আবারও হচ্ছে আগামী দিন হাজির হয়ে যাবো। যদিও এটা মিড ডে ফিল্ডের আজকে শেষ দিন, আজকে যেহেতু বুধবার, সো কালকে হাজির হবো হচ্ছে উইকেন্ড বাজ নিয়ে। কালকে বিকাল 5টা বাজে আপনারা যদি ঢাকা FM 90.4 টিউন করে ফেলেন, সেখানে আমাকে পেয়ে যাবেন। সো 5টা থেকে 8টা পর্যন্ত থাকবো কালকে, আগামীকাল সন্ধ্যায়। সো তখন সবার সাথে আবার কথা হবে, পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে থাকতে পারেননি তাদের সাথে কথা হবে। আর এদিকে দেখতে পাচ্ছি শেষ সময় আমার সাথে অনেকেই যুক্ত আছে। আমি যদি বলি আসলে হয়তোবা ধরে ধরে সবার মেসেজ এখন পড়া যাবে না। আমি যদি শর্ট করে বলি, সায়েম আছে আমার সাথে, এদিকে দেখতে পাচ্ছি রানী আছে রংপুর থেকে আমার সাথে, সৌরভ যুক্ত আছে, লতিফা আছে আমার সাথে, আমার সাথে কেউ একজন আছে সালাম দিয়েছে, নূর আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সাইদুল ইসলাম সোহাগ যুক্ত হয়ে গেছে। কোথায় ভাই? আমার সাদা মনে কাদা একটা প্রশ্ন, আচ্ছা বিয়ের পরে কে বেশি শান্তিতে থাকে, মেয়ে নাকি ছেলে? অবভিয়াসলি কেউই থাকে না শান্তিতে। রানী আছে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে, আমার সাথে যুক্ত আছে জিনিয়া, আমার সাথে যুক্ত আছে রংপুর সরি বদরগঞ্জ থেকে সালিহুর রহমান, ভালো থাকবেন। হ্যাঁ, আমিও বিদায় মুহূর্তে আছি, আজকের মতো বিদায় নিচ্ছি। পরন্তু বিকাল, খুব সুন্দর একটা ওয়েদার, এই বিকালবেলায় বিদায় নিচ্ছি। আর বিকালবেলার এই মুহূর্তে, বিদায় মুহূর্তে আমার মনে হয় একটা বিকালবেলার গানই শুনতে পারি আমরা, বারান্দাতে বিকালবেলা, গানটা শুনতে শুনতে বিদায় নিব, যেটা জয় শাহরিয়ার আর এলিটার করা একটা গান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী দিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: মেট্রো 9040.
1: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং শুরু হয়ে গেল সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040. সো অবশ্যই রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে আছি সিফাত, আর এই সিফাতের সঙ্গে যদি আপনি আপনার কোনো কথাবার্তা শেয়ার করতে চান সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর, এবং এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, আর চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, তো সেই পোস্টের নিচে আপনি কমেন্ট আকারে আপনার কোনো কথাবার্তা যেটা শেয়ার করতে চাচ্ছেন সুন্দর বিকেলে সেটা কিন্তু আপনি অবশ্যই শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং ফিলস লাইক 35, যদিও আমার এই 35 ফিলসও হচ্ছে না, আর মোটামুটি কমে গেছে ওয়েদার, মানে তাপমাত্রাটা তো এটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ শীতের সময় তো চলেই আসলো, এবার হচ্ছে শীতকে উপভোগ করার পালা। তো কে কিভাবে শীত উদযাপন করবেন, কি প্ল্যান করে রেখেছেন, সবকিছু কিন্তু জানাতে পারেন আমাকে ওই যে ওই নম্বরটিতে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর, এই নম্বরে অবশ্যই আপনি আপনার কথাবার্তাগুলো সুন্দর করে আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন, অবশ্যই আপনার নাম লিখবেন, লোকেশনটাও লিখবেন, যেন আমি বুঝতে পারি আমার কোন বন্ধু লিখছেন আসলে। আচ্ছা, এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক বন্ধু, বন্ধু কি লিখেছেন, টানটানা ক্লাস ফার্স্ট গার্ল, একবার সময় মতো হাজির জাহারা, বাহ সুন্দর, হ্যাঁ আসলে ফার্স্ট গার্লের মতোই কাজ করলেন জাহারা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ যে একেবারে প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি আপনার সময়টা ভালো যাচ্ছে, কেমন যাচ্ছে সময় সেটাও জানাতে পারেন, তবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছি তেমন আছি এগুলি বাদ। সো এরপরে হচ্ছে আপনি কি আসলে শেয়ার করতে চান সেই মূল কথাটা আসলে আমাকে লিখে দেবেন, আমি সেটার জন্য ওয়েট করছি। ওকে, আরও যারা আছেন আমাদের সঙ্গে, রানী আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমি রানী ভাইয়া কেমন আছেন ভাইয়া জানেন, আমি অঙ্কি অঙ্ক অনেকটা পাগল টাইপের, আচ্ছা অল্পতেই খুব বেশি হাসি আবার অল্পতেই খুব বেশি কান্না করি, কোনো এক কারণে আমার একটা রুমমেট কাল ওর ফ্রেন্ডের কাছে চলে গেল, ওর বেড আর আমার বেড একসাথে ছিল, ওর কথা মনে হলে কান্না আসছে, আচ্ছা মনটা খারাপ হয়ে যাচ্ছে। শুনেন রানী, আপনি আসলে অনেক সফট হার্টেড একজন মানুষ, এবং এটা খুবই ভালো যে আপনার ভিতরে অনেক বেশি আবেগ কাজ করে, তো আবেগ কাজ করুক এটা তো ভালো, আপনার মানে বোঝা যাচ্ছে যে আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসাটা অনেক সুন্দর, তবে এটা থেকেই আপনি মানে বোঝা যায় আপনি সম্পর্কগুলোকে অনেক দাম দেন, এটা ধরে রাখবেন, কিন্তু আবার বেশি কান্না করতে যে আর কি অন্ধ আবেগে পড়বেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। আমার ভাই, তোমার ভাই, আমাদের সবার ভাই সিফাত ভাই, শুভ বিকাল, শুভ বিকাল, আচ্ছা আছি আছি তোমার সাথে আছি, আমাদের সানিম যুক্ত হয়ে গেছেন, সানিম স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখানে আছেন আমাদের বন্ধু সালিহুর, শরতের এই মিষ্টি বিকেলে যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো তো একদম ফাটাফাটি, ওয়েদার যখনই তাপমাত্রা একটু কমতে শুরু করেছে তখন মনও ভালো হওয়া শুরু হয়েছে, এবং শরতের কথা যেহেতু বললেন আমার প্লেলিস্টের গানটাও কিন্তু শরৎ নিয়ে, শরতের শেষ থেকে ভাই প্রীতম হাসান, শুনতে থাকুন সঙ্গে থাকুন, তার পরবর্তী যে গানটা শুনবো সেটা হচ্ছে কাকার উস্তাজনি, যে গানটার কথা বলেছিলাম যে অরিজিৎ সিং এর এই গানটা আমি শুনেছিলাম আরো তুমি হোর আগে, এবং তখন থেকে আরো বেশি ফ্যান তার, তার পরবর্তীতে আমি তুমি হো পেয়েছি বা অরিজিতের অন্যান্য গানগুলো পেয়েছি, তো দুটি গান চমৎকার, দুটি গান আপনি কিন্তু পরপর শুনে ফেলবেন, একটা হচ্ছে শরতের শেষ থেকে ভাই প্রীতম হাসান, এন্ড তারপরেই আপনি শুনবেন কাকার উস্তাজনি রিমিক্স ভার্সন ভাই অরিজিৎ সিং, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 90.4 FM।

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: শুনছেন, ঢাকা FM 90.4।

0: 93.4. Dhaka Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: রাইট, চলছে আমাদের ঢাকা মেট্রো 9040 এর গাড়ি। ড্রাইভিং সিটে আমি আছি, আমার বন্ধুরা আছেন আমার মানে এই পেছনের সিটগুলোতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে টিউন করেছেন 90.4। আপনাকে বলতে চাই, সিফাত আপনার সঙ্গেই আছি, রাত আটটা পর্যন্ত আপনার সঙ্গেই থাকবো, অনেক অনেক কথা, অনেক অনেক গান নিয়ে। তো যে যে বন্ধুরা আছেন কথাবার্তাগুলো পড়বো, তবে তার আগে বলতে চাই অবশ্যই আজকে যে যেমন মেসির বিদায় ম্যাচ ছিল, সেখানে কিন্তু আরও একজন আমাদের পছন্দের প্লেয়ার বিদায় নিয়ে নিয়েছে। তো হয়তো অনেকে সেটা খেয়ালও করে নেই, অথবা হয়তোবা তিনি নিজেই আসলে সেটা খেয়াল করাতে চাননি, সেটা হচ্ছে ওটামেন্দি। তিনিও কিন্তু আসলে এই খেলার মাধ্যমে বিদায় জানিয়ে দিলেন এবং 3-0 তারা ম্যাচ জিতেছে। যদিও আসলে এখানে রেজাল্টটা কোনো বড় ব্যাপার না, মেইন ফ্যাক্ট ছিলই হচ্ছে যে মেসিকে সম্মানের সাথে বিদায় দেয়া, এবং সেটা তারা পরিপূর্ণভাবে কমপ্লিট করেছে। এবং আমি যেটা দেখলাম, সেই চেনা সেই গ্যালারি যেখানে তার এবার তার মাও ছিলেন এবং তার সন্তানরা ছিলেন, তার স্ত্রী ছিলেন। তো ভালো লেগেছে দেখতে, যে খারাপও লেগেছে যে মেসিকে আমরা আসলে ন্যাশনাল টিমে আর দেখতে পারবো না, তার জাদুকরি খেলাটা আমরা দেখতে পারবো না। বাট আসলে এটাই লাইফ, যে সবাই সবসময় তার সব কিছুকে ধরে রাখতে পারে না, সব কিছুর একটা শেষ থাকে। তো সেটাই আমরা দেখলাম, হয়তোবা সামনে কখনো মেসির মতো বা মেসির চেয়ে ভালো আরও অন্য কোনো প্লেয়ার হয়তোবা ক্রিয়েট হবে, কিন্তু তার আগ পর্যন্ত বা এই পর্যন্ত আসলে এই জেনারেশনটাকে মেসি আসলে যতটা দিয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা আসলে অসাধারণ। এই জন্য আসলে থ্যাঙ্কফুল পুরো বিশ্বই তার কাছে। এবং সাথে সাথে আরও ছিলেন হচ্ছে রোনালদো, নেইমার, তারপর আরও যে যে ব্যাকহ্যাম ছিল, ব্যাকহ্যাম তো আরও আগেই চলে গেছে অবশ্য। তো যাই হোক, আমরা চাই আসলে এরকম জাদুকররা আসুক, আমাদেরকে মন্ত্রমুগ্ধ করুক, আমরা এটাই চাই যে প্রতিটা খেলা উপভোগ করতে। আর এদিকে যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের কথাবার্তাগুলো অবশ্যই আমি পড়ব। আমাদের সঙ্গে ফেসবুকে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো বন্ধু যুক্ত হয়ে গেছেন, লাস্ট লোকেশন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আফ্রিদা ওয়াসিমা। আফ্রিদা ওয়াসিমা প্রতিদিনই আসলে গানের রিকোয়েস্ট করেন, কিন্তু আমি প্রতিদিনই বলি যে না, গানের রিকোয়েস্ট রাখা হয় না। তো সেক্ষেত্রে হয়তোবা তিনি এটা করে মজা পান, তো আপনি করতে থাকেন, সমস্যা নেই, এবং তিনি আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই। আফরোজা পলি আমাদের যুথি আছেন, সিবাদ ভাই আমাকে একটা জোকস লিখে পাঠাতে পারেন, ঢাকা এফএম রেডিও জন্মদিন কবে? ওকে, জোক না আমার আসলে মনে থাকে না যুথি, এটা হচ্ছে একটা বিষয়, হঠাৎ করে হয়তো বা কোনো একটা মনে পড়ে, কিন্তু সেগুলো নতুন না, সেগুলো পুরনো জোক। আর এমনি কথা বলতে গেলে আসলে আমাদের কথার ভিতরেই দেখা গেছে যে আমরা একজন আরেকজনের সঙ্গে মজা করছি, তখনই অনেক জোক ক্রিয়েট হয়, কিন্তু এটা আসলে ইন্টেনশনালি হয় না। এমডি আছেন আমাদের সঙ্গে, এমডি আরজে খান। আচ্ছা সিবাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফ্রিদা ওয়াসিমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে যে বন্ধুরা দেখতে পাচ্ছি। একজন বন্ধু অনেক ভালোবাসা দিয়েছেন, এটা হচ্ছে আমাদের বন্ধু শান্ত দাস নাইম, আমাদের নাইম, থ্যাংক ইউ নাইম ভালোবাসা দেওয়ার জন্য। আর এদিকে আরও আছেন আমাদের সঙ্গে কে, টানটানা তো আমরা পড়েছি। আর এদিকে আরেকজন বন্ধু ইউটিউব লিঙ্ক পাঠিয়েছেন, আমি জানি না আসলে এটা কেন, এই জন্য আমি আসলে আর এটা দেখতে পাচ্ছি না, সো আপনার বলতে হবে আসলে এটা কিসের লিঙ্ক, মানে কোন কোন গান বা কোনো কিছুর কিনা সেটা জানতে হবে আগে। আচ্ছা এখানে আমাদের নুসাইবা যুক্ত হয়ে গেছেন, কিউট পুকি ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে ভাইয়া আমাকে মনে আছে, তো নুসাইবাকে মনে থাকবে না কেন, নুসাইবাকে তো মনেই থাকে। ভাইয়া কয়েকদিন আগে আমার ডেঙ্গু হয়েছিল, আহারে এখন আবার শরীর খারাপ, ভাইয়া প্রে ফর মি। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, এবং ডেঙ্গুর প্রকোপের কথা আমি গতদিনও বলেছি, তার আগেও বলেছি যে এটার প্রাদুর্ভাব বেড়েছে, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি পরিমাণ কেয়ারফুল হতে হবে, ঠিক আছে? যে আমরা যেখানেই যাই অনেককেই আমরা দেখছি আসলে যে অনেকে প্রাণও হারিয়েছেন, আবার অনেকে আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আসলে বন্ধুদের বলবো একটু বিশেষ খেয়াল রাখবেন, আর বিনা প্রয়োজনে আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে এমন কোনো জায়গায় যাবেন না যেখানে মশার উপদ্রব বেশি। আচ্ছা সিলেট থেকে হালিমা আমাদের সঙ্গে যুক্ত আছেন, হালিমা ধন্যবাদ আপনাকে, আরও আছেন আমাদের সঙ্গে রায়া ফ্রম চিটাগাং। ওকে আচ্ছা আমাদের বন্ধু লিখেছেন, আমার ছোট বোন জুথিকে নিয়ে যুক্ত আছে, আমার জন্য দোয়া করবেন, সুথি সুন্না হৃদ নাটোর থেকে। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, এবং ছোট বোনকে স্বাগত জানাচ্ছি আজকে ঢাকা মেট্রো 9040-তে। আচ্ছা আমাদের সঙ্গে, হ্যালো ভাই, অ্যাডমিশন পিরিয়ডে আছি, দোয়া করবেন, মোর্শেদ বর্ণ মোহাম্মদপুর থেকে। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, আপনি সাকসেস হন, আমরা এটাই চাই। ভাই আমরা রনক আর নাইসা দুই রুমমেট, বা সুন্দর নাম রনক অ্যান্ড নাইসা, আচ্ছা, আমরা শুনছি আপনাকে আর আমরা নিয়মিত আপনাকে শুনে থাকি, কিন্তু ফোনে টাকার অভাবে এস এম এস করি না। আহারে বন্ধু, দোয়া করি আপনাদের এমন এক সময় আসুক যখন কোটি কোটি টাকা চলে আসবে, এস এম এস করে শেষ করতে পারবেন না, মানে করতে করতে টায়ার হয়ে যাবেন, তখন লোক রাখবেন একটা যে আমি এই কথাটা বলছি, এই কথাটা লিখে ভাইয়াকে পাঠিয়ে দেবো, এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এদিকে সালিহুর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে গতকাল আপনি জানতে চেয়েছিলেন আমরা শেয়ালগুলোকে কোথাও দিয়েছিলাম কিনা। আচ্ছা হ্যাঁ ভাই, ওগুলোকে আমরা সবার পরিচিত স্থান দিনাজপুরের বিনোদন স্পট স্বপ্নপুরীতে রাখা হয়েছিল। ওকে ফাইন, তারা যদি নিরাপদে দিয়ে দেওয়া যায় তাহলে তো ফাইন, মানে এটা হচ্ছে আমাদের সংরক্ষণ করতে হবে, মানে দেখলে মেরে ফেলতে হবে, বিষয়টা এরকম না। অনেক প্রাণী আছে যেগুলো প্রায় বিলুপ্ত প্রায়, তো সেগুলো কিন্তু সম্পদ। হ্যাঁ, তো এগুলো যদি আমরা না বুঝে আসলে মেরে ফেলি, দেখা গেছে যে সেগুলো আমাদের জন্য হার্মফুল না, বাট তারপর আমরা দেখে ভয় লাগছে এই জন্য মেরে ফেললাম, তো এটা আসলে ঠিক হবে না। এই জন্য আসলে যারা কর্তৃপক্ষ থাকবেন বা বন বিভাগের কেউ থাকবেন, আপনারা অবশ্যই যথাশীঘ্রই যোগাযোগ করে তাদের জানানোর চেষ্টা করবেন, তারা এটার ব্যবস্থা নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আর কি হৃদয়ের কথা, আমার প্লেলিস্টের গানও এটা, হাবিব অ্যান্ড ন্যান্সির গান হৃদয়ের কথা। তো আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: শুভ সন্ধ্যা। প্রথম ঘন্টার শেষ দিকে আমরা সিফাত আপনার সঙ্গেই আছি এবং আপনি টিউন করে আছেন 90.4 ঢাকা FM। অনেক কিছু ঘটে যাচ্ছে আসলে, প্রতিদিনই প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু ঘটতে থাকে। তো মানুষের মস্তিষ্ক তো আসলে সবকিছুই মাথার ভিতরে নিতে পারে না। তবে আমার বন্ধুদের জন্য আর কি, বন্ধু হিসেবে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, যেটা আপনার মানে আপনার কর্মক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে বেশি কার্যকরী মনে হবে, ওই জায়গায় বেশি ফোকাস দিতে পারেন। কেন বললাম, কারণ অনেক সময় এটা হয় যে আমরা কনফিউজ হয়ে যাই আসলে কোনটা নিয়ে দেখব বা কোনটা নিয়ে চিন্তা করতে থাকবো, বা আমি যে মানে এত এত এত কিছু হতে থাকে, যেটা ভালো লাগে সেটাই দেখছি, এতে আপনার সময়টা নষ্ট হচ্ছে আর কি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় মানে এখন স্টাডি রিলেটেড অনেক গ্রুপ আছে, অনেক মানে পড়াশোনা রিলেটেড অনেক ব্যাপার আছে, তো সেখানে আপনি জয়েন করতে পারেন, সেগুলো আপনি দেখতে পারেন। যদি আপনি আর্টিস্ট হয়ে থাকেন, যদি আপনি হয়তোবা মানে অন্য আরও যে প্রফেশনই হন, সবগুলো প্রফেশনেই কিন্তু আপনি মোটামুটি মানে লিগ্যাল প্রফেশনগুলোর ব্যাপারে কিন্তু আপনি

মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও টিউটোরিয়াল, অনেক মানে জ্ঞানের কোনো কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। আমার সব বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আপনি দেখলেও বুঝতে পারবেন যে না ফাইন এটা এটা আমার সাথে যায় এটা যায় না এরকম, এটা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে? তো ওই কনফিউশনটাও যাবে না আপনার, মানে আপনি দেখলেনও আপনার মানে সোশ্যাল মিডিয়ায় কাজও হলো, আপনি দেখলেনও সময়ও পার করলেন, আপনার এদিকে পড়াশোনায় উপকার হলো, কাজের ক্ষেত্রেও অনেক উপকার হলো। তো এই জন্য হঠাৎ করে মাথায় আসলো, মনে হলো যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের সঙ্গে লাস্ট লোকেশন আছেন, আছেন শান্তি ইসলাম, আরও আছেন আমাদের বন্ধু। আচ্ছা লাস্ট লোকেশন, আপনার নামের বানান ভুল করেছেন কিলে, আমি দেখলাম আপনিও নামের বানান অনেক ভুল করেন, এই জন্য দেখলাম যে আপনি আপনি বুঝেন কিনা। তো বুঝেন তো, ঠিকই তো, নামের বানান ভুল হয়েছে এটা তো বুঝেন, তা নিজেরটা ঠিক করেন না কেন? আচ্ছা যাই হোক, মুন সাদিক, হাই সিফাত ভাইয়া, আমি মুন, আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, ওর নাম শখ, ওকে একটু উইশ করে দিন না প্লিজ। অবশ্যই শখ, হ্যাপি বার্থডে টু ইউ শখ, আপনার সকল শখ পূরণ হোক আমরা এটা দোয়া করি। আর যদি পসিবল হয় আমাদেরকে কেক খাওয়াবেন, আর যদি না হয় সমস্যা নেই, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই, আপনার জন্য আমাদের দোয়া অবশ্যই থাকবে। অনেক অনেক ধন্যবাদ মুন আপনাকে, আশা করি শখ এই মুহূর্তে শুনেছেন এবং মুনের শখও যেন পূর্ণ হয়, যেহেতু মুনের ফ্রেন্ড শখ। আচ্ছা মোহাম্মদ রবিউল হাসান আছেন আমাদের সঙ্গে, কাজের ফাঁকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ বন্ধু। আমাদের অহনা ইসলাম যুক্ত হয়ে গেছেন, শুভ বিকাল জানিয়েছেন, আরও বেশ কিছুক্ষণ আগে বিকালই জানিয়েছেন, এখন শুভ সন্ধ্যা, তাই আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি অহনাকে। আরও আছেন আমাদের সঙ্গে, কে কে আছেন একটু দেখি আমি, অনেক অনেক বন্ধুরা আসলে বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, অবসান বলছি শ্যামলী থেকে, আজকে আমাদের অবসান হচ্ছে শ্যামলীতে, অফিস কলিগের রিলেটিভকে ব্লাড ডোনেট করবো, বাট ব্লাড ক্রস চেকিংয়ে যে এত সময় লাগে তা জানতাম না, অপেক্ষা চলমান, একটু অপেক্ষা করেন। আমাদের এই বন্ধু কি করে না অবসান, অবসান আসলে প্রতিদিনই আমার মনে দৌড়ের মধ্যে থাকে, নাকি ফ্রাইডেতেও কি এরকম থাকেন, নাকি ফ্রাইডেতে ঘরে ঘুম, মানে এরকম কোনো দিন আছে যে সপ্তাহের এই একটা দিন আপনি শুধু ঘুমান, অথবা এই একটা দিন আপনি শুধুমাত্র মানে আপনার নিজেকে সময় দিন, এরকম আছে নাকি অবসান জানাবেন। আচ্ছা গরমে মাথা নষ্ট, শরীরে ঘাম দিয়ে গোসল করছি এই মুহূর্তে, সেই ফিল, কেমন আছেন সিফাত ভাই? আমি খাইরুল কবির, খাইরুল কবির যুক্ত হয়ে গেলাম সৌদি আরব দাম্মাম থেকে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু, অনেক কষ্ট করেন আসলে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বাইরের দেশে যে যান নিজের পরিবারের জন্য, আসলে হাড় ভাঙা খাটুনি। আমরা হয়তো বা এটা চিন্তা করি যে দেশের বাইরে আছে, অনেক আনন্দে আছে, এত এত টাকা, তো এইটা একটা বার চিন্তা করি না যে ওই দেশের ভিতরে যদি অনেক টাকা কামায় তাহলে তো ওই দেশের ভিতরে খরচটাও তো তেমন, তাই না? এবং খরচের কথা আমি বাদই দিলাম, এই যে নিজের আপন জনদেরকে ফেলে যে ওই জায়গাটার ভিতরে থাকতে হয়, এত দূরে একটা জায়গায় থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ হলে আপনার পরিবারের কেউ নেই, এরকম মানে এই জিনিসটা চিন্তা করলেই তো খারাপ লাগে, তাই না? মানে কত ভয়ঙ্কর একটা সময়, তো ওই জিনিসটা কিন্তু তারা আসলে নিজের মনে পাথর রেখে কিন্তু করে থাকেন। তো ধন্যবাদ আমার সকল প্রবাসী ভাই এবং বোনদের যারা বাইরে কাজ করছেন, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করছেন। নিশি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন কি আমার নাম্বারটা কি হয়েছে, আমার নাম্বারটা খুলে দাও, বুঝি নাই আপনার কথা, একটু বুঝিয়ে বলতে হবে। আচ্ছা লিখেছে এই বন্ধু, কি লিখেছে দেখি, ভাই আমার বউ পাশে বসে রেডিও শুনছে, আমাদের নতুন বিয়ে হয়েছে 2 অক্টোবর, কংগ্রেচুলেশন বন্ধু, একটা মেসেজ দিতে চাই ওকে, আমি বোরহান, আমার বউয়ের নাম লিনজা, ওকে লিনজা, ওকে আমি বলতে চাই লিনজা কখনো কখনো একজন মানুষই পুরো একটা পৃথিবী হয়ে যায়, আমার সেই পৃথিবীটা তুমি, অসাধারণ, তালি তালি তালি তালি, জোস জোস। আমি এই যে এই গত কয়েকদিনে এবং আজকে এই পর্যন্ত যতগুলো আসলে মেসেজ পড়লাম তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই মেসেজটা বেস্ট, এবং যাক আপনাদের বিয়ের বয়স অল্প, আমি চাইবো আপনি 10 বছর পরও সেম একই কথা বলেন, অনেক ঝগড়াঝাটি হবে কিন্তু এর মাঝখানে, অনেক কিছু ফেস করতে হবে। তো এর মধ্যেই আমাদের এই বন্ধু বোরহান, তার ওয়াইফ, তার নিউলি ম্যারিড ওয়াইফ লিনজাকে আসলে তিনি একটা কথা ডেডিকেট করেছেন, আমি আবারও পড়তে চাইবো কথাটা। কথাটা হচ্ছে যে লিনজা কখনো কখনো একজন মানুষই পুরো একটা পৃথিবীর হয়ে যায়, আমার সেই পৃথিবীটা তুমি, অসাধারণ। এবং লিনজা আশা করি যে আপনি এই কথাটার মর্ম বুঝেন এবং আপনার হাজব্যান্ডকেও আপনি সেইভাবেই ভালোবাসেন, সেইভাবেই কেয়ার করেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, আপনারা সবসময় সুখে থাকেন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। এরকম মেসেজ যদি কেউ আসলে কাউকে দিতে চান, এর ভালোবাসার কথা আসলে প্রকাশ করতে চান এইভাবে আর কি, এই যে হাজব্যান্ড ওয়াইফ, এটা এরকম না আপনি ক্লাস 7 পড়েন এখন বলবেন যে ভাইয়া বলে দাও তো উমুককে যে আমি তাকে ভালোবাসি, আপনি ক্লাস 7 থাকা অবস্থায় তো এত ভালোবাসায় মানে পড়ালেখা বাদ দিয়ে এদিকে থাকারই কথা না, তাই না? তো ওইটা না, মানে আমি বললাম যে এরকম যে লিগ্যাল একটা রিলেশনে, অথবা আপনি আপনার মাকে বলতে পারেন, বাবাকে বলতে পারেন যে ভাইয়া তোমার মাধ্যমে বলতে চাই যে আমি আমার বাবা, আমার বাবা শুনছে তোমাকে, আমি বলতে চাই যে আমি বাবা তোমাকে অনেক ভালোবাসি, তো এগুলা বেশি ভালো লাগে আসলে, তো আপনি সেটা করতে পারেন। কিন্তু যাই হোক, একটা গানে যাবো, শুভর গান আমার সোনা বন্ধু, চমৎকার একটি গান, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আবার পরবর্তী ঘন্টায় ফিরছি, কিছু গান শুনে তারপরে ফিরবো, ঠিক আছে? অনেক কথাবার্তা তো বললাম, তো 3 ঘন্টা যেহেতু আছি ছোট্ট একটা ব্রেক নিয়ে পরবর্তী ঘন্টায় আরো কিছু গান শুনেন, তারপরে জয়েন করছি, ঠিক আছে? শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot, hot music.
1: নতুন ঘটায় স্বাগতম। বলেছিলাম যে কয়েকটা গানের পরে আসবো, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, বন্ধুদের কথা আরো কিছু পড়ি। ঠিক আছে, আপনি শুনছেন 90.4 সিফাত, আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং যেহেতু দিনটা হচ্ছে বুধবার, মানে এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার সাথে, সবকিছু ঠিকঠাক থাকলে আবার আগামী সপ্তাহে রবিবারে চক্কর বক্কর বাচ্চা নিয়ে হাজির হয়ে যাবো। তবে এখনই বিদায় নিচ্ছে না, কথাবার্তা রয়ে গেছে, কথাবার্তাগুলো অবশ্যই আমি পড়ব। আমাদের সঙ্গে SMS এ যুক্ত হয়েছিলেন আমাদের আফরিন। আফরিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আরো আছেন আমার ভালোবাসায় বন্ধু খাত ছিল না, ধন্যবাদ ঢাকা মেট্রো 9040। আচ্ছা, 9040 কে, এটা হচ্ছে আমাদের বন্ধু ফারুক। ফারুক, আমাদের ভালোবাসায় কোনো খাত নেই। আচ্ছা, রংপুর থেকে মাইশা আছেন আমাদের সঙ্গে, লিখেছেন আমি ক্লাস সিক্সে পড়ি, আজ প্রথম আমি মেসেজ করলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সঙ্গে রংপুর থেকে ফারজানা মিম, আমি তোমার যা দুষ্টু কথাটাকে মিস করছি। আচ্ছা, একবার বলবে সিবাদ ভাইয়া, ওরফে সিপু ভাইয়া, বন্ধু আমার, রংপুরের বন্ধু আমার ফারজানা, লক্ষ্মী বন্ধু। বিষয়টা হচ্ছে কি, এই যে এই ডায়লগগুলো যেটাতে পান সেটা হচ্ছে চক্কর বক্কর বাচ্চা, তো তখন আমি অন্য একটা ক্যারেক্টারে থাকি, এটা হয়ে যায়, অটো হয়ে যায়। ঠিক আছে, যখন আমি ওই দিনটার ভিতরে চলে আসি এবং যখন আমি ওই শোটাতে বসি সবার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং সবাই আমাকে সময় দেয়, তখন এমনি চলে আসে ওই জিনিসটা, যেটা এত ভদ্রভাবে তো এখন এই মুহূর্তে আসবে না আর কি, ওইভাবে। ঠিক আছে, তবে আপনি SMS করছেন, আপনার ভালো লাগে ব্যাপারটা, আপনি মিস করছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একবার এমনি বলে দিই যে যা দুষ্টু। ওকে, ঠিক আছে, সিওদ ভাইয়া, কাল মাগরিবের আগে SMS করেছি আর এশার আজানের পর SMS পড়েছেন। ওকে, আমি আমার SMS শোনার জন্য অপেক্ষা ছিলাম, আর আগের SMSটা আমি করেছি এই নাম্বার দিয়ে, আপনার শ্রোতা মাহমুদুল হাসান। এই যে এখন পড়ে দিলাম, এখন মাগরিবের পরেই পড়ে দিয়েছি। আচ্ছা, ইউসুফ শিকদার আছেন। আচ্ছা, হৃদয়ে আছো DFM, বিনোদন দিয়ে যেও যুগের পর যুগ ধরে, বন্ধুদের রেখে ধরে, বা বা বা, সুন্দর, ধন্যবাদ ইউসুফ শিকদার, দোয়া করবেন। ওয়া সিফাতি, আজকে মনটা খুব খারাপ, কি করা যায় বলে তো, তার আগে তো জানতে হবে বন্ধু আমার, নীতু লিখেছেন এটা বদরগঞ্জ থেকে, নীতু জানতে হবে তো মনটা কি কারণে খারাপ, বুঝলেন না, মানে না জানলে কিভাবে বলবো বলেন, যে আগে জানতে হবে যে না এই কারণে মন খারাপ, পড়তে ভালো লাগছে না, অথবা স্যারের কাছে বকা খেয়েছে, অথবা আম্মুর কাছে বকা খেয়েছি, অথবা আজকে ঘুরতে যেতে চেয়েছিলাম হয় নাই, তো আগে বিষয়বস্তুটা জানার পরে না বোঝা যাবে যে না এই মন খারাপের ওষুধ আসলে কি হতে পারে। অসুস্থতা তো বিভিন্ন ধরনের হয়, সব অসুস্থতার মানে ওষুধ তার একটাই হয় না, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়। আচ্ছা, ওরে সিবাদ ভাইয়া কেমন আছেন, সময়টা খুব খারাপ যাচ্ছে, দোয়া করবেন। মুস্তাক আহমেদ মোহাম্মদপুর থেকে, বন্ধু সময় খারাপ যাওয়া মানে আপনার সামনে ভালো সময় আসছে, সো একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন, দোয়া করি অবশ্যই আপনার যেন সেই খারাপ সময়টা চলে যায়, ভালো সময়টা যেন শীঘ্রই চলে আসে। রানী আছেন আমাদের সঙ্গে, ভাইয়া আমি রেডিও পাগলি জাস্ট আপনার এই কিউট কথাগুলো শোনার জন্য। ও, থ্যাংক ইউ বন্ধু, যতবার আমি শুনি এইভাবে আমি অনেক ইন্সপায়ার হই, অবশ্যই প্রশংসার দাবিদার আমি না, সৃষ্টিকর্তা। ভাইয়া, এই রিদম ভাইয়ার প্রবলেম কি, কেন কি হয়েছে, ওনার কাছে মেসেজ দিলে পড়ে না? রিদমকে তো আমিই বলেছি, যে আমি নিজেও বলি নিজেকে যে এত, এই যে আজকেও তো বললাম যে যেটা মজার কথা, যে কথাটা আরেকজনের উপকার হবে, সবসময় তো আসলে বন্ধু আর সব SMS পড়া যাবে না, তো রিদমের ব্যাপারটা এরকম, রিদমকে শুধু শুধু ভুল বোঝার কোনো কারণ নেই, আমাদের সবার ক্ষেত্রে বিষয়টা এরকম, তো আমিও ট্রাই করি মানে যত দ্রুত পড়ে ফেলার জন্য কিছুটা SMS, তো সবার SMS যে পড়া হয় বিষয়টা এমন না, কিছু কিছু ক্ষেত্রে অনেক পড়া হয়, যেমন চক্কর বক্কর বাচ্চিতে অনেক SMS পড়া হয়, বাট আপনি এই রেগুলার শোগুলোতে তো আসলে সবসময় SMS পাবেন না। আচ্ছা, তারপর লিখেছে আপনাকে মেসেজ দিলে ওই মেসেজটা পরে, কি আপনাকে মেসেজ দিলে ওই মেসেজটা পরে, তিনি হয়তো বা খেয়াল করতে পারেন যে আসলে কাকে লেখা হয়েছে SMSটা। ভাইয়া রংপুর থেকে আছেন আমাদের বন্ধু কামরুন নাহার, ভাইয়া আমি নার্সিং স্টুডেন্ট, মজার ঘটনা বলি, শিওর। বিষয়টা হচ্ছে রংপুর মেডিকেলে ডিউটি টাইমে তিনটা পেশেন্ট কি সাপোজিটরি খেয়ে ফেলেছে, মানে কি, আর আমাকে বলছে দেখো তো মা এটা খেলে খাইতে এমন কেন লাগে। আচ্ছা, ওকে, আচ্ছা, তাদের কথা শুনে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম, কি যে বলবো ভাষা খুঁজে পাই না, পরে বিষয়টা বড় আপুদের বললাম, বলে প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, আমার হঠাৎ করে আরেকটা কথা মনে পড়ে গেছে। আচ্ছা ধন্যবাদ কামরুন নাহার আপনাকে, এটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে বন্ধু আপনি যখন হসপিটালে যাবেন বা ডাক্তারের পরামর্শ কোন ওষুধ খাবেন আপনি খুব ভালো মতো জেনে তারপর ওষুধগুলো খাবেন। এটা হচ্ছে আমার বাকি যে বন্ধুরা আছেন সেটা এক বন্ধুকে তো মানে একটা আমি ভিডিও দেখছিলাম ওইটার ভিতরে হচ্ছে আমি জানি না ওটা আসলে ফান করে বানানো হয়েছিল কিনা, তবে আমার পরিচিত আমি এরকম পরিচিত মানে কি হ্যাঁ পরিচিতই বেশ অনেকজনকে এরকম দেখেছি আর কি, যে স্যালাইন দেওয়া হয়েছে যে স্যালাইন শুধু পানিগুলো যাচ্ছে এমনি কি পেট ভরবে, সাথে দেখা গেছে একটু ড্রিঙ্কস একটু এই খাবার ওই খাবার আরো দিয়ে দিল, এবার টেনশন নাই মানে রোগী একদম দাঁড়িয়ে যাবে আর কি, সেগুলো ভুলেও করবেন না আসলে এই জিনিসটা, ঠিক আছে? তো এটা রিকোয়েস্ট থাকবে যে কোনো ওষুধ যদি আপনি মানে খেতে চান এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেন এবং তাকে জিজ্ঞেস করেন কখন কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, খাওয়ার আগে না খাওয়ার পরে, আর এটা কি আসলেই খাওয়ার ওষুধ কিনা, ঠিক আছে, নাকি অন্য কোনোভাবে ওষুধ এটা, সেটাও জেনে নিতে হবে। আমার এই বন্ধুকে আমি বিশেষ ধন্যবাদ দিব, আমাদের কামরুন নাহারকে, তার এই কথার মাধ্যমে কিন্তু আমি আসলে এই মেসেজটা দিতে পারলাম। তো একটু কেয়ারফুল হতে হবে, নাহলে কিন্তু ছলনায় পড়ে যেতে হবে, তখন আপনি বলবেন যে ডাক্তার আমার সঙ্গে ছলনা করেছে, এটা তো আসলে ডাক্তারের ছলনা, ডাক্তার তো বলেছে আপনি হয়তো বা খেয়াল করেননি অথবা বেশি বুঝেছেন। এনিওয়ে গানটা এটাই শুনবো, সাবরিনার কণ্ঠে আমি তার ছলনায়, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

ঢাকা মেট্রো 9040 আড্ডা চলছে। সিফাত আপনার সঙ্গে আছি। হঠাৎ করে একটা সিনেমার কথা মনে পড়লো, সিনেমা না, এটা এটা হচ্ছে সিরিজ, আমি রিসেন্ট টাইমে দেখেছি সিরিজটা, এটা একেবারে নতুনই মনে হয়। এটা হচ্ছে দ্য এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেড, ভালো লেগেছে সিরিজটা, ভালো হচ্ছে। স্পেশালি এটার যে অ্যাকশন, এটা অসাধারণ। অ্যান্ড কোরিয়ান, এটা ওরা একটু ডিফারেন্টই হয়, এবং এটার ভিতরে যে অভিনয় করেছেন অসাধারণ ছিল, যদিও তাদের নাম আসলে খুব ফ্রুয়েন্টলি বলাটা টাফ আমার জন্য। বাট সিরিজটা যখন শুরু করলাম, আমার দেখতে সময় লেগেছে 3 দিন। তো এই 3 দিনে আমি আসলে খুব মানে এটা দেখতে বোর ফিল করিনি, যদিও এক্সপেকটেশন আরও আরও আরও আরও হাই ছিল, বাট হতাশ করেনি, অসাধারণ লেগেছে আমার কাছে। স্পেশালি কিম, এজেন্ট কিমের যেই মানে আপনার স্টাইল বা তার যে অভিনয়, সেটা অসাধারণ ছিল। আমি খুব বেশি বলতে পারছি না, কারণ যারা সিরিজ প্রেমী আছেন বা সিনেমা প্রেমী আছেন তারা হয়তো বা দেখবেন, তো আমি বলে ফেললে তো আর তারা দেখার আগ্রহ পাবেন না, এজন্য আমি স্পয়লার দিলাম না, শুধু এটুকু বললাম যে এটার অ্যাকশনগুলো অসাধারণ, স্টোরিটাও আপনার ভালো লাগবে। সো আপনি দেখতে পারেন দ্য এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেড, দা নাইট মনে হয়, এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেড। ওকে, সো আইএমডিবি রেটিং হচ্ছে 7.6, আমি গতদিন যখন চেক করলাম 7.6। তো আপনি দেখে আপনার রেটিংটাও আপনি দিতে পারেন। তো আমার খুব বেশি দেখা হয় না, কিন্তু যেগুলো দেখা হয় আমি খুব চিন্তা করি যে আসলে এটা কি দেখবো কিনা, এটা দেখতে আসলে সময় নষ্ট হবে কিনা, বা আমি ঠিক মতো আর কি বিনোদিত হব কিনা, আর কি বিনোদন পাবো কিনা, সেটার একটা বিষয়। তো বিনোদন পেয়েছি আর কি, ভালো লেগেছে আমার কাছে। তো আপনারাও দেখতে পারেন। এদিকে আছেন আমাদের সঙ্গে যে বন্ধু কথাবার্তা লিখেছেন, আমাদের বন্ধু লিখেছেন কে, এটা মোশারফ হোসেন, মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবুত নরসিংদী থেকে। গত সপ্তাহে অ্যাড হতে পারেনি, হাসপাতালে ছিলাম, চতুর্থ নম্বর ছেলের সন্তান। আচ্ছা, এটা তো আপনি গতদিন লিখলেন বন্ধু, গতদিন আমরা পেয়েছি এবং আপনাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছি, আপনি হয়তো বা শুনেননি। আচ্ছা, আমাদের রায়হান সৈয়দপুর থেকে জয়েন করেছে, শুভ সন্ধ্যা জানিয়েছে, ধন্যবাদ বন্ধু, আপনাকেও শুভ সন্ধ্যা। ওকে, এদিকে আছেন আমাদের বন্ধু, ধন্যবাদ ভাই, প্রবাসীদেরকে নিয়ে কিছু বলার জন্য, কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, গর্বে শরীর শীতল হয়ে গেল, অনেক অনেক ভালোবাসা, এটা একদম মন থেকে বলেছি আমি আপনাকে বন্ধু, আপনি সহ আমার যে যে ভাই বোনেরা আছেন, কারণ আমি এটা উপলব্ধি করতে পারি, এবং এটা ভাবতেই আমার কাছে মানে নিজের কাছে খুব আমার কাছে মনে হয় যে খুব কঠিন এই ব্যাপারটা, এবং এই কঠিন কাজটা আপনারা করেন নিজেদের বিভিন্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজের দেশকে ভালোবেসে, নিজের পরিবারকে ভালোবেসে। তো হ্যাটস অফ অ্যান্ড সেলিউট আপনাদের জন্য, অনেক অনেক ভালোবাসা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য তো, আপনার জন্য তো আমার দোয়া আছেই। আচ্ছা, এখানে আছে আমাদের বন্ধু ভাইয়া, কেউ আচ্ছা যদি কেউ আপনার উপর ক্রাশ খায়, আচ্ছা তারপরে কি, তারপর তাহলে আপনার কি মনে হয় কিসে কিসে খাবে? আপনি তো বলে দিলেন আমার উপরে খেলে, আমি কিভাবে বলবো, আমার উপরেই তো খেলো ক্রাশ। আচ্ছা, তো আমিও আমাকে পাত্তাও দেন। আচ্ছা, তো আমিও বিয়ে করতে চাই, কিন্তু বাসার কেউ আমাকে পাত্তা দেয় না, যারা হয়তো বা যারা তারা মনে করে আপনি এখনো ছোট বা আপনার এখনো বয়স নেই, আপনি কোন ক্লাসে পড়েন আমি তো জানি না, বা আপনি হয়তো বলেছিলেন আমি ভুলে গেছি। লিখেছে, আচ্ছা একটা ছবি পাঠিয়েছে যারা, যারা খুব সুন্দর, যারার গাছে ফুল হয়েছে আর কি, লিখেছে আমার গাছের বেলি ফুল, এবং বেলি ফুলের ঘ্রাণ কিন্তু অসাধারণ। আচ্ছা, ঘ্রাণ শুকলে পাওয়া কি পাগল হয়ে যাবেন, কিন্তু পাশের বাসের ছেলেটা আজকে 2টা ফুল ছিঁড়েছে যারা যারা ফুল কিন্তু সবসময় থাকবে না আসলে গাছে, এটা পড়ে যাবে, আপনি বরং সবচেয়ে ভালো আপনি মালা গেঁথে কাউকে গিফট করতে পারেন। তো বেলি ফুলের, বেলি ফুল আমার খুব পছন্দের, এটা ঘ্রাণ আমার খুব পছন্দের, এবং আমার যে বাড়ি বা যেখানে আমার আর কি মোটামুটি জায়গা আছে বা আমি ওই জায়গায় যাই বা এরকম, তো আশেপাশে কিন্তু ইভেন আমি ছোটবেলায় যেই বাসা বা আমার যেখানে জন্ম হয়েছে, আমি যেখানে বড় হয়েছি, সেখানে আশেপাশে এরকম বেলি ফুলের গাছ, এবং আমার বাড়ির উঠানেই কাঁঠাল, যে কাঁঠাল চাপা গাছ, তো এগুলো সবসময় থাকতো, তো এগুলোর গানই আমি বড় হয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, একটু নস্টালজিক হয়ে গেলাম, এবং আপনার আপনি এটা যত্ন নেন ঠিকঠাক মতো, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা, আরও আছেন আমাদের বন্ধু শুভ সন্ধ্যা, আমাদের জুয়েল বন্ধু যুক্ত হয়ে গেছেন, ইন্টারন্যাশনাল বন্ধু আমাদের, স্বাগত জানাচ্ছি আপনাকে। আরেকজন বন্ধু নাম ঠিকানা কিচ্ছু নাই, ভালোবাসা জানিয়েছেন শুধু। ওকে, সো শুধু ভালোবাসা জানালে তো, ভালোবাসা জানিয়েছেন ঠিক আছে, নাম টাম দিলে আর একটু ভালো হতো আর কি। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু মৈত্রী, মৈত্রী কি লিখেছেন, ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া, স্মার্ট ওয়াচের অ্যাডগুলোতে যে ভয়েসটা সেটা কি আপনার? আমার এটির আসলে ম্যাক্সিমাম ভয়েস আমার থাকে, সো আপনি আপনি ঠিকই শুনেছেন, আপনি আসলে অনেক বেশি শুনেছেন আমার ভয়েস, ধরে ফেলেছেন। ওকে, ওরে ভাইয়া আমার এমন ঠান্ডা আর জ্বর, শুধু ঘুম আসে, তবুও তোমার শোতে জয়েন হয়ে গেলাম, থাকবো পুরো সময়, একটা গান গাইবে তোমার গলায়, আগের মেসেজ প্র্যাঙ্ক কি আছে পড়তেই হবে, জুলি ক্যানিং হচ্ছে, কি গান গাইবো এখন, মানে সাডেন আসলে না, আমার মনে পড়ে না কোনো গান হঠাৎ করে, এটা যদি দেখা গেছে যে যেমন এই যে এখন এই মুহূর্তে মনে হচ্ছে এই

লিরিক ভুলে গেছি। তো এটা হয়, তো এত বড় বড় এত গুণী শিল্পীদের গান যখন আমি এইরকম ভুলভাল গাই তখন আমার নিজের কাছে খারাপ লাগে, মনে হয় যে এই বুঝি মাইর খাবো আমি। সো ওই ক্ষেত্রে আসলে আমি প্রিপারেশন ছাড়া গাইতে চাই না। তারপর আর এর আগেও একজন বন্ধু বলেছিলেন, গতকালকে অনেকে বলেছিলেন, এই জন্য একটু চেষ্টা করলাম। অবশ্যই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবন আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এত বন্ধুরা আছে তারপর আমার এত জ্বালা জ্বালা আর ভালো লাগে না। আমার প্লে লিস্টের গান এটা, জ্বালা জ্বালা প্রীতম হাসান অ্যান্ড আমাদের সবার প্রিয় রুনা লায়লা ম্যামের কণ্ঠে জ্বালা জ্বালা গানটি। তো শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: দ্বিতীয় ঘন্টাও শেষের দিকে, কিন্তু সিফাত আছি, থাকবো আটটা পর্যন্ত। প্রথমে এসেই তো বললাম, আর এটা কিন্তু সপ্তাহের, মানে আজকেরটা এই সপ্তাহের শেষ আর কি আপনার সঙ্গে আমার আড্ডা। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ কথাবার্তা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। আমাদের হাসান তিনি লিখেছেন হচ্ছে, কেমন আছো সিফাত ভাই? জানো আজ আমার মনটা অনেক খারাপ, কারণ কি কারণ একজন ফুটবল মেসি আজ বিদায় নিয়েছে। আচ্ছা, ফুটবল মেসির জন্য, মেসির একজন ভক্ত, সেই কারণে মেসি ভক্তদের বা আমি নিজেও কিছুটা তো খারাপ লাগছি, তবে অবশ্যই সেটাও মেনে নিতে, বাস্তবতাটাও মেনে নিতে হবে। তবে তিনি আসলে তার জীবদ্দশায় বা তার খেলার ক্যারিয়ারে আসলে যা যা দিয়েছেন, এটা আসলে অন্য প্লেয়ার তাকে ক্রস করতে পারবে কিনা সেটা নিয়ে আমি অনেক বেশি পরিমাণ সন্দেহ না। যাই হোক, টাকা পয়সার কথা একটু বলি, টাকা পয়সা না বললে আসলে ভালো লাগে না আসলে কথাবার্তা। তো টাকা পয়সার বিষয় যদি বলতেন, আমার টাকা না, আমি বলছিলাম শাহরুখ খানের টাকার কথা। শাহরুখ খান কিন্তু এখনো আসলে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় নিজেকে ধরে রেখেছেন একদম শীর্ষ স্থান। যদিও গত এক বছরে তার আনুমানিক যে সম্পদের পরিমাণ সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু কমেছে, এবং যদি এখন প্রশ্ন আসতে পারে যে তা আসলে তার কথা, এটা আমি মানে নিউজ তথ্যের ভিত্তিতে বলছি, তো তার সম্পদের পরিমাণ হচ্ছে বর্তমানে প্রায় 10,000 কোটি রুপি, এবং যেটা 2005 সালে এই তালিকা কিন্তু শাহরুখ খানের অর্থের পরিমাণ ছিল বা সম্পদের পরিমাণ ছিল হচ্ছে 12,490 কোটি রুপি। অর্থাৎ এই বছরে কিন্তু তার 2,490 কোটি রুপি কিন্তু আসলে ডাউন হয়ে গেছে বা নেই আর কি। তো ওই হিসেবে পড়লেও তিনি কিন্তু এখনও শীর্ষেই আছেন। তার আর দ্বিতীয় পজিশনে আছেন হচ্ছে বিগ বি, আই মিন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলছে যে 4,000 কোটি রুপি। এগুলো হচ্ছে অনুমান নির্ভর, এটা যে এক্স্যাক্টলি রাইট বিষয়টা এমন না, মানে আমি বলছিলামই যে নিউজ তথ্যের ভিত্তিতে আসলে আমি বলছি ব্যাপারটি। এবং অমিতাভ, অনেকের প্রশ্ন আছে অমিতাভ বচ্চন তো এখন আসলে ওই অত সিনেমা আসলে করে না, তাহলে কিভাবে কি, মানে বিষয়টা হচ্ছে শুধু সিনেমা থেকে না, তার বিভিন্ন বিজনেস যেটা আছে সেখান থেকে, যেমন

যেমন তার দীর্ঘ অভিনয় জীবনের পাশাপাশি যেমন তিনি বিনিয়োগ করেছেন বিভিন্ন জায়গায় আবাসন ও অন্যান্য সম্পদের পুরো টোটাল হিসাবে, কিন্তু তার মানে সম্পদের পরিমাণ বর্তমানে হচ্ছে 4,000 কোটি রুপি, যেটা 2025 সালে মানে গত বছরে কিন্তু ছিল 1,630 কোটি। এর মানে মানে মোটামুটি বেশ ভালোই একটা জাম্প করেছে। এবং তৃতীয় অবস্থানে রয়েছে কিন্তু সাল্লু ভাই সালমান খান, তার আনুমানিক সম্পদের পরিমাণ হচ্ছে 3,000 কোটি রুপি। এবং তারপরেই রয়েছে হচ্ছে ঋতিক রোশন 2,500 কোটি রুপি, যার মানে 2025-এ এই পরিমাণ ছিল হচ্ছে 2,160 কোটি রুপি। এইভাবে অনেক সময় হয় কিন্তু যে আমরা বিভিন্ন সিনেমা দেখিয়ে বলি 2,000 কোটি টাকা কামিয়ে ফেলেছে, তো পুরো টাকাটা তো আর নায়ক পায় না, সেটা কলাকুশলী বা ডিরেক্টর বা প্রডিউসার তিনি হয়তো বা পান। তো এই জন্য আর কি তথ্যটা একটু শেয়ার করলাম আপনার সঙ্গে। তো এখান থেকে কিন্তু আমাদের দিয়ে দিলেই পারে কিছু না, এত টাকা দিয়ে করবে কি, আপনার কাছে কি মনে হয়? কঠিন প্রশ্ন করে ফেলেছে। যাই হোক, আরো এক ঘন্টা আছে, যদি চান অবশ্যই লিখতে পারেন এই ব্যাপারে কোনো কিছু। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জাহারা কি লিখেছে, ভাইয়া আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আমার চাচাতো ফুফাতো বোনদের বিয়ে হয়নি, কিন্তু আমার অনেক বান্ধবীর বিয়ে হয়েছে যারা আমার সমান জাহারা। তো ফাইন, বাবা মাকে বলেন, আমি এটা লিখেও দিয়েছি অবশ্য, যে বাবা মাকে কনভিন্স করেন। আর একটা কমন ডায়লগ তো থাকেই, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, যদিও এটা আমি অবশ্যই চাইবো না মনে প্রাণে। সেটা হচ্ছে যে কি জানি, বাবা মা বলেন যে পরীক্ষা ফেল করলে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা একবার ট্রাই করে দেখতে পারেন, তবে মায়েরও খেতে পারেন, বিয়ে হয়তো না দিবে না, মায়ের টাই দিতে পারে। আর তিনি আরো লিখেছিলেন যে আরে বুঝে না বলে আরো বড় হও, বড় হতে হতে বুড়ো হয়ে যাচ্ছি, আরে কত ধনী আমরা শুনে কি করব। জাহারা, শুনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবাই এত দূরে চলে গেছে অথচ আমরা মানে কি বলে এখনো সোশ্যাল মিডিয়ায় রিলস দেখা নিয়ে ব্যস্ত, তো অ্যাটলিস্ট আমাদের নিজের যেটা প্রয়োজন সেটার জন্য অ্যাটলিস্ট তো কাজ করতে হয়। নিশ্চয়ই শাহরুখ খান এটা ভেবে করে নাই যে আমার 10,000 কোটি রুপি থাকতে হবে, তিনি যখন কাজ শুরু করেন তখন নিশ্চয়ই তিনি এটাই ভেবেছেন যে না, আমি যেই কাজটা করছি সেটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। এবং মনোযোগ দিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, জান প্রাণ দিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, তখন সেই কাজে সাকসেস হবে এবং আপনি চিন্তাও করতে পারবেন না সেই কাজে, সেই কাজ থেকে আপনার আসলে কিভাবে কিভাবে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা শিবু ভাইয়া, আজ কি তোমার মন খারাপ? মাম্পি, না তো একদমই না, কেন মন হলো বলেন তো। আচ্ছা সালিহ লিখেছে, গত বছর পুরো কি হেমন্ত কালটাকে আমি গুনে গুনে শেষ করেছিলাম, তাই এবারও হেমন্তের প্রতিটা দিন আমি গুনবো, এটা আমার ভালো লাগে কারণ হেমন্ত আমার পছন্দের ঋতু। ওকেই, ইভা মনি আছেন চট্টগ্রাম থেকে, আমার সালাম নিবে। সিফাত ভাইয়া, রূপকথা আপু এবং বাসার সবাই, রূপকথা না, আপনি ভুল করছেন ইভা, রূপকথা হচ্ছে মুকুল ভাইয়ের মানে মেয়ের নাম, মানে আমাদের ভাতিজি আর কি। তো নিশ্চয়ই তারা, আমি যতটুকু শুনেছিলাম যে তারা একটু অসুস্থ ছিলেন, বাট আল্লাহর রহমতে এখন আমি এই মুহূর্তে জানি না, তবে আশা করছি যে মানে একটু ভালোর পথে ছিলেন আর কি। আচ্ছা আমি আচ্ছা, তিনি কাজ করছেন এবং আমার বেবি আফিয়া 4 বছর, সে আমার হাতে একটা করে এগিয়ে দিচ্ছে, ভালো আছে, বাহ সো সুইট। আচ্ছা আমার আম্মু খুব কথা খুব মনে পড়ছে, আমি এক সময় আম্মুর চোখের মনি ছিলাম, বিয়ের পর আর নাই। কেমন লাগে জানো, আমি যদি আবার ছোট হতে পারতাম, খুব মিস করি জানো। এটা আসলে সবাই এই মানে আমাদের ছোটবেলাটাকে আমরা অনেক বেশি পরিমাণ মিস করি, কিন্তু বন্ধু সময়ে তো যেতেই থাকবে আসলে। যাক, এই যে সুন্দর স্মৃতিগুলো, এই সুন্দর মুহূর্তগুলো আপনার নিজের একটা শক্তি যোগাবে, একটা শক্তি যোগায় এবং সামনেও এটা যোগাবে, এবং আপনি আপনার মানে বেবির সাথে এটা নিয়ে গল্প করবেন, তখন ওর মধ্যেও একটা এরকম মায়া একটা ক্রিয়েট হবে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখতে পারি যে বাবা মা বা ছেলে মেয়ের মধ্যে কোনো ধরনের কোনো মানে অ্যাটাচমেন্ট নাই, মানে সবাই সবার মতো ব্যস্ত। তো এই পারিবারিক বন্ধনটা থাকাটা খুব জরুরি যে কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য, ঠিক আছে? এই মুহূর্তে একটা গানে চলে যাব, এটা হচ্ছে নজরুল গীতি, যদিও গানটা পরে কভার করেছেন হচ্ছে পুলক, অসাধারণ একটি গান, সবাই জানেন সবার প্রিয় আলগা করগো খোপার বাঁধন। ফিরছি পরবর্তী ঘন্টায়, সঙ্গে থাকুন।

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
2: সৌরভ যুক্ত আছেন আমাদের সঙ্গে। সৌরভকে ধন্যবাদ। সৌরভ বিকালবেলা আসলে চা হাতে আমাকে SMS করেছিলেন, আমি পড়লাম এখন। যাই হোক, আপনি শুনছেন ঢাকা FM 90.4। সিফাত আপনার সঙ্গেই আছি, আর আপনি অবশ্যই আমাদের ঢাকা FM 90.4 শুধুমাত্র ফ্রিকোয়েন্সিতে না, অ্যাপের মাধ্যমে কিন্তু শুনতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে অ্যাপটা ডাউনলোড করতে হবে আপনার সেলফোনে। তা আপনার ফোনটি যদি হয় অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা স্মার্টফোন, আপনি কিন্তু অবশ্যই আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা FM লিখলেই কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন। ডাউনলোড করে নিন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একেবারে পরিষ্কারভাবে শুনতে পারবেন। সাইদুল ইসলাম আছেন, সাইদুল ইসলাম সোহাগ। সিবত ভাইয়া, আই এম জয়েন ঢাকা মেট্রো 9040। শুভ বিকাল সিবত ভাইয়া, আমি পঞ্চগড় থেকে আপনাকে শুনছি। ভাইয়া আপনি দেখতে কিন্তু জোস, তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু। তার সাথে রিদম ভাইয়া, মুকুল ভাইয়া, তানহাপু, সবাই থ্যাংক ইউ তাদের পক্ষ থেকেও, এবং তাদের আয়োজনও জানাবেন অবশ্যই। ভাইয়া আমার সাথে সাদা মনটা একটা কাদামাখা প্রশ্ন। আচ্ছা, বিয়ের পরে কি বেশি শান্তিতে থাকে? কে শান্তিতে থাকে? আচ্ছা, মেয়ে নাকি ছেলে, বউ নাকি স্বামী? আর ভাইয়া তোমার কি খোলা হওয়া গানটা প্লে করে, রিকোয়েস্ট তো প্লে করতে পারছি না, দুঃখিত। আর আপনি যেটা বললেন বন্ধু, এটা হচ্ছে যে মেয়ে নাকি ছেলে, আসলে দুইজন দুইজনের মতো শান্তিতে থাকে। আর যতটুকু আমার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে, ওই যে আমি একদিন বলেছিলাম যে সময়ের সাথে সাথে আপনার ভালো লাগা বা কোনো কিছু উপলব্ধি করার ক্ষমতাটা কিন্তু বাড়ে। যেমন ধরেন আমরা যখন প্রথম স্কুলে যাই, তখন স্কুলের সময়টা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট। তারপর আস্তে আস্তে স্কুলে মনে, আরে ধুর, প্রতিদিন স্কুলে যেতে হয়, এত পড়া, স্যার মার দিতে পারে, কান মলা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন ওটা শেষ হয়ে যায় তখন আমরা এটাকে মিস করি। তারপর আমরা দেখা গেছে একটা বিবাহিত জীবনে আমরা প্রবেশ করি, তখন অনেকেই দুষ্টামি করে, অনেক কথাবার্তা বলে, যদি এটা এতই খারাপ হতো তাহলে তোকে বিয়ে করতো না, তাই না? যাই হোক, সো বিষয়টা হচ্ছে যে আসলে এক একটা সময়ের সুখ এক এক রকম। আপনার শৈশবের সুখটা যেমন হাতে লাটিম নিয়ে অথবা ঘুড়ি উড়াই, মানে ঘুড়ি উড়িয়ে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে। তারপরে একটা সময় যখন আপনি দায়িত্ববান হয়ে যাবেন অনেক বেশি, তখন আপনার কাছে সুখ বলতে মনে হবে যে না, ফাইন, আমার পরিবারের মানুষগুলো খেলো কিনা, আমার পরিবারের মানুষগুলো ঠিক মতো আছে কিনা, সেটার ভিতরে আমার সুখ, আমার নতুন জামা কাপড়ের প্রয়োজন নাই। তো আপনি বলছিলেন বিয়ের কথা, তো সিঙ্গেল লাইফে আপনি এক ধরনের সুখ পান, বিয়ে বিবাহিত জীবনে তখন আপনার কাছে মনে হবে যে ফাইন, আমি আরেকজনের দায়িত্ব তো নিয়েছি, সো তার হ্যাপিনেসটা আমার কাছে হ্যাপিনেস মনে হয়। তো সুখের ব্যাপারটা হচ্ছে পরিবর্তনশীল, আমার আমার কাছে মনে হয় এটা। সুখ এক এক সময় এক এক রকম ভাবে আসে, তবে আমার মনে হয় দুইজনই সুখে থাকে, যদি দুইজনই আন্ডারস্ট্যান্ডিং হয় এবং দুইজনই যদি দুইজনকে মোটামুটি লেভেলেরও বুঝে, দায়িত্ববান হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক আনন্দের এবং অনেক সুখের, যে আপনি আপনার পুরো পরিবারের দায়িত্ব পালনের জন্য বা আপনার নিজের কাঁধের উপরে যে দায়িত্বটা ছিল একা, সেখানে আপনি একজন পার্টনার পেয়েছেন এবং তার তার ক্ষেত্রেও সেম একই জিনিসটা হয়, যে তিনি একা একা একটা জীবন চলছিলেন, সেখানে একজন মনের মতো মানুষ তিনি পেয়ে গেছেন। সো এই জায়গায় অসুখের কোনো কিছু নাই, অসুখ আপনার সিঙ্গেল লাইফেও হতে পারে, অসুখ আপনার বিবাহিত জীবনেও হতে পারে, সেটা হচ্ছে পুরাটাই মেন্টালিটির উপরে। আমার ক্ষেত্রেও হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে, যে কারো ক্ষেত্রে এটা হতে পারে। সো সুখ দুঃখ প্রতিটা সময়ই আছে, শৈশবে আছে, কৈশোরে আছে, যৌবনে আছে, তারপরে আপনার একেবারে বৃদ্ধ যখন হয়ে যাবেন তখনও আছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কিভাবে তুমি এত সুন্দর কণ্ঠ তৈরি করেছো? হ্যাঁ সুন্দর, ও না, এটা তো সৃষ্টিকর্তা দিয়েছেন আমাকে। আমি যখন কথা বলতে শুরু করি তখন আমার মা বলে রাস্তার সব কাক ঘরে চলে আসবে, চুপ করে থাকে, এটা মা আদর করে বলে। নিশ্চয় আপনার কণ্ঠ অনেক সুন্দর, ঠিক আছে। এটা লিখেছেন হচ্ছে আমাদের নাটোর থেকে সুথি সুন্নারিদ, এ দেখলেন কত সুন্দর সুন্দর কথা লিখছে। আচ্ছা যাই হোক, এটা মা বাবা দুষ্টমি করে বলে, ঠিক আছে। অথচ দেখেন পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ, যে আপনি আমার কণ্ঠ বলবেন এবং আপনিও কথা বলবেন, তিনি যদি সিরিয়াসলি বলেন দেখবেন যে আমার কণ্ঠ তার ভালো লাগবে না, তার সন্তানের কণ্ঠই ভালো লাগবে, এটাই বাবা মা। আচ্ছা লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আজকে প্রথম শুনছি। এটা হচ্ছে আমাদের রুহাইসা মেহের, বাহ সুন্দর নাম। আনিকা, আনিকা কালকের দাদার আনসার আজকে জিজ্ঞেস করছেন, ওইটা কাট পেন্সিলের ওই যে কাটার ছিল আর কি। এখানে আছেন আমাদের বন্ধু সায়েম, সায়েম এন্ড সিয়াম লিখেছেন, লিখতে ভুলে গেছি সিরত ভাই, ভাইয়া লোকেশন লিখতে ভুলে যান না, সমস্যা নেই, সায়েম সিয়ামকে আমি চিনতে পেরেছি, সায়েম সিয়াম আমাদের সঙ্গে নিয়মিত ছিলেন সিঙ্গাপুর। হাই হ্যালো, যুক্ত হলাম সিঙ্গাপুর নেহি শ্রীলঙ্কা বি নেহি সিলেট থেকে তমা ইয়া, নতুন ডায়লগ না তমা, ওকে স্বাগত জানাচ্ছি আপনাকে, এটা গতকালকেও দিয়েছে ডায়লগটা, ওকে। লিখেছে হচ্ছে আমি তিলোত্তমা কৃষ্ণা রংপুর থেকে, আগে ফেসবুকে কমেন্ট করতাম, মনে আছে ভাইয়া, তো এখন করেন না কেন কৃষ্ণা, আপনি এখন কেন কমেন্ট করেন না। নুসাইবা যুক্ত হয়ে গেছেন, ভাইয়া কফি খাই আসছি, ভাইয়া আপনি কি নাস্তা করেছেন? হ্যাঁ ভাইয়া, আপনি গতকাল ঠিক কথা বলেছেন, আমার কাজিনগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ভাইয়া, এত মিথ্যা কথা রিদম ভাইয়া এস এম এস পরে না, এটা তো বলি না, আমি বলেছি যে সবারটাই যে পরে এটা তো বলি নাই, এটা আমি এই জিনিসটা বোঝানো চাই যে সবারটা, আমিও তো সবারটা পড়তে পারি না, ঠিক আছে। তো সবাই তার সব কথা বলবে না, হয়তোবা সে অল্প কথা বলে, আমিও প্রায় সময় অল্প কথা বলি, প্রায় সময় তো পড়িই না, সো ডিপেন্ডস। এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এর অযথাই, 01841904904 এই নম্বরে পাঠাতে পারেন আপনার কথা। চলে যাচ্ছি গানে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা মেট্রো 90400-তে সিফাতের সঙ্গে আছি আর শেষ দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য আর এখন বেশি কথা বলবো না। তবে এই মুহূর্তে আমার মনে হয় যে বেশি কথা তো বলতেই হবে, কারণ হচ্ছে এত এত কথাবার্তা, নাহলে কিভাবে পড়বো। এখানে কি লিখেছে, আচ্ছা এখানে হচ্ছে ব্লাড দেওয়া শেষ, এটা হচ্ছে আমাদের অবসান, শেষ করে রওনা হলাম। ভাই ভাই আপনার কথা শোনার পর থেকে আমি ভাবছি, আমি আসলেই তো নিজের জন্য কোনো সময় রাখি না, এভাবে তো ভাবিনি কখনো। আগামীকাল চট্টগ্রাম যাব, প্রতিটা শুক্রবার আমার ভালোবাসার মানুষ আমার গুলু ছেলের জন্য, এটাই আমার জন্য আমার সময়। বাহ মাশাআল্লাহ, এটাই তো আপনার সময়। তারপরেও তাদেরকে, তারা তো নিশ্চয়ই আপনাকে ভালোবাসে, তারপরও নিজের আর কি, আমি কেন বললাম তাদের তো সময় দিবেনই, সাথে তাদের সাথে থাকা অবস্থায় একটা সুন্দর একটা ঘুম দেওয়ার চেষ্টা করবেন, একটা দিন এরকম রাখবেন যে আপনারা শুধু গল্প করবেন, আপনারা চা খাবেন, আপনারা মুভি দেখবেন, আপনারা এটা করবেন, মানে এরকম একটা দিন রাখবেন। আর একটা দিন মানে এরকম রাখলে আপনার কি হবে, আপনি একটা আলাদাভাবে একটা শক্তি পাবেন, এটা আমার কাছে মনে হয় অবসান। ঠিক আছে, তো আপনি এইভাবে গুছিয়ে ফেলতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি যেহেতু ব্লাড দিয়েছেন, আপনি কিন্তু বেশি বেশি করে এখন ওই যে ডাব খেতে পারেন এবং তরল যে খাবারগুলো আছে খাবেন, আগে শক্তি জোগাড় করবেন। কারণটা হচ্ছে অনেকে ব্লাড দিয়ে তারপরে দেখা গেছে নিজেরা নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে যায়, পরবর্তীতে তিনি সে শরীরে সেই শক্তিটা আর পায় না। তো সেই জন্য আপনার মানে বিশ্রাম নিতে হবে এবং ডাবের পানি খেতে পারেন এবং স্যালাইন খেতে পারেন, স্যালাইনই তো খাওয়া যায় মনে হয়। তারপরেও আপনি মানে নিজের সেই শক্তিটা ফিরিয়ে আনার জন্য অবশ্যই কিন্তু যেটা যেটা খাওয়ার দরকার আপনি খাবেন। কুমিল্লা থেকে, কুমিল্লা লাকসামের কি মেয়ে ভিডিও শুনেছিলাম, অনেক ভালো লাগলো, এখন খুঁজে পাই না ভিডিওটা, বুঝি নাই আসলে বন্ধু, একটু বুঝিয়ে বললে ভালো হতো। আচ্ছা অনন্যা আছেন আমাদের সঙ্গে রংপুরের কাউনিয়া থেকে, অনন্যা স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে ফেসবুকে বেশ কিছু বন্ধু, আমাদের বন্ধুরা কি লিখেছেন দেখি একটু। লিখেছেন হচ্ছে আমাদের আবু বক্কর, ভাই আমার পছন্দের একটা গান পারলাম না, এমডিরা চাপে চলে যাব, কারণ ভাইয়া নাকি পুরো পৃথিবী তার গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছে, কিভাবে যাব। গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে আপনাকে তো দিয়ে দিয়েছে, এখন আমি কি করণীয়। না ওর মন বড় তো, থাকতে দিবে, এত বড় দেশ নিয়ে কি করবে, পুরো পৃথিবী নিয়ে কি করবে, ও কোনো কাজ নাই তো, বুঝেন নাই। তো আপনি টেনশন নেন না বন্ধু, আপনি থাকেন, আপনি ওইখানে গিয়ে আবার যদি যেতেই চান আপনি যেতে পারেন, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে যান, তাহলে শুনতে পারবেন, নাহলে কিন্তু শুনতে পারবেন না। অহনা লিখেছেন তিনি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন, এজন্য কয়েকদিন তিনি শুনতে পারবেন না। ওকে অহনা, অনেক অনেক শুভকামনা রইল আপনার পরীক্ষার জন্য, আপনার পড়ালেখার জন্য। আমাদের লাস্ট লোকেশন লিখেছিলেন ভূত বা ভৌতিক কিছু কখনো ফিল করেছেন, অনেক ফিল করেছি কিন্তু ফিল করে আবার পরবর্তী ফিলে এটা ভুলে গেছি, এটা হচ্ছে আমার একটা সমস্যা। যেমন ধরুন রাত্রে আমি কোনো কারণে ভয় পেলাম, সকালবেলা উঠে হয়তো বা আরেকটা কাজে ব্যস্ত কিছু এটা ভুলেই গেছি আমি, সো এরকম আমারটা হয়। তো আমি যদি মনে করতে চাই বা চিন্তা করি তাহলে হয়তো বা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নেগেটিভ জিনিস খুব বেশি চিন্তা করতে চাই না, কারণ এটা আপনার মস্তিষ্ককে নষ্ট করে দিতে পারে এবং মস্তিষ্কে যদি সামহাও আপনার এটা আর কি প্রবেশ করে মাথায়, আপনি তখন চাইলেও মনে হবে যে এই ওদিক দিয়ে কিসের সাউন্ড হচ্ছে, এদিক দিয়ে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে, তো দরকার কি। তো তখন নিজে কনফিউজড হয়ে যায় যে আমি তো নাই সামনে, তাহলে ও এরকম করছে কেন, বুঝলেন তো, এরকম ব্যাপারটা। আফজাল হোসেন আছেন আমাদের সঙ্গে সিলেট ছাতক থেকে, আসান ছিলেন আমাদের সঙ্গে, জানো আজ আমার মনটা অনেক খারাপ, ও আচ্ছা মেসির বিদায়ের কারণে তার মনটা খারাপ ছিল, ওকে আমরা কিছু SMS পড়ে ফেলি। আচ্ছা ভাইয়া মুরগির বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন তো মুরগি আবার ডিম পাড়তে শুরু করে, ওই ডিম থেকে যখন আবার বাচ্চা হয় তখন তো ওই বাচ্চাগুলো আগের বাচ্চার ভাই বোন হয়, এটা তো আপনি মানুষের রিলেশনের সাথে মিলাই ফেললেন ওইটা। আচ্ছা কিন্তু যখন মুরগি ডিম পারে তখন তো মুরগিকে বাচ্চাগুলো কি বলে আখ্যায়িত করবে, চি চি চি, আমি তো ডাকতে পারি না যে পক পক পক পক পক এভাবে, যদিও মুরগি কথা বলতে পারে না জানি, কিন্তু মানুষকে তো কখন তখন প্রেগনেন্ট বলা যায়, মানে ওদের সেন্স মনে এই ক্ষেত্রে আরো বেশি, ওরা বুঝে আসলে কখন কি হবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ওই রিলেশনে আপনি ফেলতে গেলে তো ঝামেলায় পড়ে যাবেন বন্ধু, আপনি এইগুলো নিয়ে এত বেশি চিন্তা করবেন না মাম্পি, এগুলো নিয়ে চিন্তা করতে গেলে পড়ালেখার ভিতরে মনোযোগ দিতে পারবেন না, আপনি শুধুমাত্র মানুষের সম্পর্কগুলোর ভিতরে বেশি প্রায়োরিটি দেন, আর এই যে মুরগি হাঁস কুকুর বিড়াল যেটা সেটার ক্ষেত্রে আপনার ভালোবাসাটা থাকুক, এটা আমার ভালো। আপনি যদি সবকিছু মিলাতে যান যে ভাইয়া, আপনাকে কালকে প্রশ্ন করবেন যে ভাইয়া ছেলে মেয়ে বা মুসলিম বিয়ের ভিতরে তো এই মানে ছেলে মেয়ের বিয়ে করানোর জন্য কাজই থাকে, তাহলে মুরগি তারপরে হাঁস এগুলোর বিয়ের সময় কাজই থাকে না কেন, এটা হতেই পারে আপনার প্রশ্ন, ঠিক আছে। এই জন্য আমি বললাম যে আপনি গোড়া থেকেই বন্ধ করে দেন। আসমি সিলেট থেকে লিখেছেন ভাইয়া তোমাকে আমি সবসময় একটা মেসেজ দেই, যদি এর বেশি মেসেজ দেই কোনোদিন তাহলে তুমি পড়ো না, হা হা
এটা তাই নাকি? আমি আসলে ওইভাবে চিন্তা করি না কিন্তু, তাই সবসময় একটা মেসেজ দিই না, আপনি দিয়ে আসমি আপনি দিতে পারেন, আপনি দেন না দেখে হয়তো আমি পড়ি না। নিচে লিখেছেন, আরে ভাইয়া কালকে ওই রিদম ভাইয়াকে একটা SMS দিয়ে তারপর থেকে SMS দিয়েছে, আমার SMS রিদমের আচ্ছা পড়ে নাই, তুমিও পড়ো নাই। আর ভাইয়া আমি কালকে দাদার সঠিক আনসার দিয়েছিলাম, রুল তাড়ানো মেশিন, আচ্ছা মেশিন ওকে, কিন্তু কপাল খারাপ SMS পড়ে না। আচ্ছা এই যে বলে দিলাম যে নিশিটটা হয়েছে গতকালকে, আমি বলেছিলাম কারোটা হয়নি, একজন বন্ধুকে পেয়েছিলাম, এখন আরেকজনকে বললাম, দুজনেরটা হয়েছে, আরও যার যারটা হয়েছে তিনি কনফার্ম জানাবেন আমাকে। এখন তো অনেক বন্ধুরা যারা সঠিক উত্তর দেয় নাই তারাও বলবে যে না আমিও তো এটাই দিয়েছিলাম। আচ্ছা হ্যালো শিবত ভাই কেমন আছেন, আমি সিলেট থেকে সৌমিত্র। ভাই জানেন আমার দুই বন্ধুর মাঝে ঝগড়া লাগলে আমি গিয়ে বুঝালাম, তারপর মারামারি লেগে গেল, সাবাস। এই না হলে কথা, হাত থাকতে মুখে কি, ওকে বেশি সিরিয়াস মারামারি হলো কিন্তু আবার থামিয়ে দিন। আচ্ছা অনেকদিন পর জয়েন হলাম ভাইয়া, আমি মেজবা রংপুর থেকে বলছি, আর আজ আমার জন্মদিন, হ্যাপি বার্থডে মেজবা, আশা করছি আপনার সামনের সময়টা অনেক সুন্দর কাটবে। আচ্ছা মেসেজ করছি না তবে শুনছি, কারণ মাথা ব্যথা করছে, আমেনা সিলেট থেকে ইংলিশ লিখছে আর আপনাকে শুনছে। আমেনা, ওয়াও, আমাদের ফরেনার বন্ধু আমেনা, ধন্যবাদ আপনাকে বন্ধু। তুমি আসলে যে সাউন্ডটা বাজে সেটা শুনলে আমার শর্ট লাগে কেন। আচ্ছা আর আজ আমি একদম প্রথম থেকে জয়েন ছিলাম, মেসেজও দিয়েছিলাম, পরো নাই, সবারটা গেল, আমারটা কেন যাবে না। তোমাকে আমি যে SMS পাঠিয়েছিলাম সেটা আগেই পড়া উচিত ছিল, তবে মাইন্ড করি না, আমি কিন্তু জয়েন ছিলাম। থ্যাংক ইউ জুলি। জুলি আমার কাছে মনে হয় আমি কি আপনারটা পড়েছি, ও না আমি দেখেছিলাম কিন্তু পড়তে পারি নাই সময়ের কারণে, যে এখন পড়ে দিলাম। তিনি লিখেছিলেন হচ্ছে, গানের মতো করে পড়ো, সময়ের বাধা ধরা জীবনটা চলে। আচ্ছা ও আমার গানের লিরিক লিখে দিয়েছে আর কি, রিদম বন্দি আছে যেন শত আশা ভরে, এটা রিদমকে আমি পড়াবো। এনিওয়ে ওরে ভাইয়া আমার এমন ঠান্ডা আর জ্বর, শুধু ঘুম আসে তবুও তোমার শোতে জয়েন হোক। এই এটা আমি পড়েছি জুলি, চাপা মারলেন না, আমি আপনার SMS তো পড়েছি। কি খবর শিবত ভাই, আমি আরিফ, কোচিং থেকে এসে যুক্ত হলাম রংপুর থেকে। ওকে আরিফ, যদিও বিদায়ের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিদায়ের জন্য আরও একবার আসবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে মুকুল ভাই নাচে, শিবত ভাই নাচে, রিদমের বিয়ে, তাই নাকি? রিদমের বিয়ে, এটা আমি জানি না তো এ ধরনের কোনো কথাবার্তা। আচ্ছা কি জানো, আজকে তোমাদের FM কি তাসির আরো সেম ডে গেছে, আর মামা বাসা রূপগঞ্জ, মিঠাপো নাজনীন আহমেদ, মিঠাপো নাজনীন আহমেদ। আমি আসলে না একটু খেয়ে হারিয়ে ফেলেছি আর কি, SMS টা পড়তে চাই। আচ্ছা জান্নাত আমাদের সঙ্গে আছেন, আরো আছেন বানি, সব মেয়েরা ওদেরকে পছন্দ করে, এটা কোনটা? এটা জানেন এই পৃথিবীতে কত রকমের মানুষ, শুধু প্রতি মুহূর্তে দেখি আর অবাক হই, কিছু ছেলে মানুষের কাছে মেয়েদের ইমোশনস এর কোনো ভ্যালু নাই, ওরা মেয়েদের ইমোশনস নিয়ে গেম খেলতে লাইক করে, মেয়েদের ফ্লার্ট ওদের কাছে অনেক মজা লাগে। আচ্ছা সব মেয়েরা ওদেরকে পছন্দ করে, এটাও ওদের অ্যাটিটিউড, এটা নিয়ে কি ফ্লেক্স মারে। আচ্ছা অথচ মেয়েটার রিচুয়েশন, মনের অবস্থাটা একটু চিন্তা করে না, আর এটা কত নিচ এবং খারাপ একটা কাজ সেটা বুঝাতে পারি নাই। ভাইয়া আমার দুইটা মেসেজ পড়েন, যা পড়ে দিয়েছি বন্ধু। আপনার এই বিষয় নিয়ে আমরা আগে অনেক অনেক কথাবার্তা বলেছি, আপনি তো ওই যে ঢালাওভাবে শুধুমাত্র ছেলেদেরকে বললেন, কিন্তু আমি আমার যতটুকু দেখেছি, পড়েছি, বাস্তবিক জীবনে দেখেছি, আমি শুধু এটা ছেলেদের মধ্যেই দেখি না, এটা মেয়েদের মধ্যেও দেখেছি। এবং এই জিনিসটা আমি এই জন্য স্ট্রেটলি বলি যে ছেলে মেয়ে বলেন বা যেটাই বলেন, সবগুলো মানে এই ছেলে মেয়ে দুই ধরনের মধ্যেই, আমরা যারা যারা আছি দুই ধরনের মধ্যেই ভালো খারাপ আছে। তবে আমি এটাও বলি যে কেউ কারো আসলে অধিকার হক নিয়ে আসলে বা তার ইমোশনস নিয়ে গেম খেলা উচিত না, এটা ছেলে হোক মেয়ে হোক। সো আপনি যেটা ঢালাওভাবে বললেন যে মেয়েদের ক্ষেত্রেই বিষয়টা, মেয়েদের নিয়ে এমনটা হয়, বিষয়টা এমন না, ছেলেদের নিয়ে অনেক হয়, তো এটা হয়তোবা আপনি এটা আপনি আরও বুঝবেন, আর একটু সময় গেলে তারপর হয়তোবা বুঝবেন। এই জন্য ঢালাওভাবে আসলে কাউকে আমি বলতে রাজি নই, ছেলে মেয়ে দুজনের মধ্যেই এই ধরনের সমস্যা থাকতে পারে, এবং যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের রিকভার করতে পারলে বা নিজেদের শুধরাতে পারলে ভালো, আদারওয়াইজ তার প্রকৃতি তাদের বিচার করবে, এবং যদি এক্সট্রিমলি কোনো কিছু করে ফেলে দেশের ভিতরে আইন আছে সেগুলো নিয়ে ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা না মানে ভাইয়া আজ তো আপনি একটু বেশি করে গান শোনা কি শুনছেন আর কথা কম বলছেন, তাই বললাম মন খারাপের কথা। না না মাম্পি, এই ধরনের কোনো কিছু না, আসলে বেশি কথা বলারই কথা না আমাদের। হ্যাঁ তো ওই জায়গার মধ্যে আমরা মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলি, যখন দেখবেন যে গান বেশি হচ্ছে তখন বুঝবেন যে না নর্মাল, ঠিক আছে এবার। ওকে ইউসুফ ভাই, একটু কিছুদিন আগে ঢাকা থেকে তিনটা মেয়ে বিক্রমপুরে কি ঘুরতে এসেছিল, সেটার কি জানতো না, কিন্তু নদীর কিনায় গোসল করতে নামছে দুজন, দুজন প্রাণে বেঁচেছিল, একজন এখনো পায়নি, আহা। আচ্ছা যারা আসলে সাঁতার জানেন না ভাই তাদের আসলে এই মানে দুঃসাহসটা দেখানোটা আমার মনে উচিত না,
প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক সময় ঘুরতে যাই, আমি তো সবসময় বলি এই কথাটা যে আমরা অনেক সময় ঘুরতে যাই, ঘুরতে যাই আমরা পাগল হয়ে যাই, আসলে কি দেখে কি করবো আমরা একবার চিন্তা করি না, এটার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হতে পারে। তো আমরা ঘুরতে যাবো, আনন্দ করবো, কিন্তু নিজেদের সেফটিটা আগে। জীবন লিখেছেন ফোনে টাকা ছিল তাই এতক্ষণ মেসেজ দিতে পারিনি, টাকা ছিল নাকি না? আচ্ছা মানে টাইপিং মিস্টেক, আচ্ছা সেই তুমি কেন এত অচেনা হলে, কেমন করে আমায় তুমি ভুলে গেলে? না মিশকাত, আমি আপনাকে ভুলি নাই। আচ্ছা আমাদের কলেজের ইংরেজি টিচার কি কারণে যেন মনে নেই হঠাৎ করে বলে ওঠেন দুষ্টু বালিকার দল, তখন মনে পড়ে দুষ্টু সিফু দাদা বলে, আর এমন কলেজ পালানোর কোনো পথ নেই, গেট বন্ধ, দারোয়ান তো আছি, চিঠি লিখেও ছুটি পাই না কি জ্বালা, তাই দুই দিন ধরে বাসায়, কাল যাব। সিফু দাদা ভালো থাকবেন, আলবিদা আফরিন। ওকে, আমার কলেজ লাইফে আমি কখনো মানে ওই টিফিনে ব্যাক করতে পারিনি, কখনোই না, মানে এটা খুব স্ট্রিক্ট ছিল। এনিওয়ে, হুজাইফা আছেন, হুজাইফা তাজিন চট্টগ্রাম থেকে, তোমার ফেসবুক পেজের নাম কি? ওই যে মিনহাজ সিফাত লিখতে পাবেন, অথবা মিনহাজ একটা ফুল স্টপ, তারপরে এস এইচ আই এফ এ টি, মিনহাজ সিফাত, ঠিক আছে, এম আই এন এইচ এ জে, তারপর একটা ডট দিবেন মানে ফুল স্টপ, তারপরে এস এইচ আই এফ এ টি, এটা দিয়ে আপনি পেয়ে যাবেন সব জায়গায়, ইনস্টা, তারপরে হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, সব কিছুই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঈশের, আমাদের এই বন্ধুকে, আমাদের বন্ধু হুজাইফা তাজদিনকে অনেকদিন পরে দেখলাম আসলে আমার মনে হয়। আচ্ছা তুমি যদি আমার আগের মেসেজটা যদি পড়ে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওকে, আমি শুনতে পাই নাই, মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম, তোমার কাছে একটা বিচার দিব জানো আমি। আচ্ছা মেসেজ নিয়ে আর কি, এটা তো মেসেজ নিয়ে আমি আগেও বলেছি বন্ধু, আপনি মনে খেয়াল করেন নাই, আমি আবারও বলছি যে শুধুমাত্র মানে মানে ওই যে অনেকক্ষণ ধরে মেসেজ পড়াটা, এটা তো আসলে মানে আমাদের মধ্যেই নাই, এটা মাঝে মাঝে হয়ে যায়, সো এটা নিয়ে কষ্ট পাবেন না আশা করি। যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন, কিন্তু ফিডব্যাকের আবার ফিডব্যাক না দিলে কষ্ট পাওয়ার কিছু নেই, ফিডব্যাকের আবার ফিডব্যাক হয় না, তো এটা হতে পারে মাঝে মাঝে। হাই ভাই, অনেকদিন ধরে শুনি, আজ প্রথম এস এম এস করলাম, আমি নূরজাহান ঋতু গঙ্গাচড়া থেকে, ঋতু স্বাগত জানাচ্ছি আপনাকে। এই জায়গায় আছেন আমাদের বন্ধু হামদানা, বাহ সুন্দর নাম, ঢাকা থেকে শ্যাম্পু ভাই বানিয়ে ফেলেছেন আমাকে। ওকে, আমি আপনার নীরব শ্রোতা। ওকে, নুসাইবা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া এইচ ডব্লিউ করছি আর আপনাকে শুনছি, তাই বারবার ম্যাথ মিস্টেক হচ্ছে। ভাইয়া একটা ম্যাটারে কোশ্চেন করি, ম্যাটারটা নিয়ে আমি অনেক কিউরিয়াস, মাইন্ড করিয়েন না সময় তার ফ্যামিলির কথা বলে আপনি বলেন না কেন? এটা আসলে মুকুল ভাইয়ের বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় যে না ফাইন, আমার সেই কথা বলার জন্য হয়তো বা আলাদা কোনো জায়গা আছে, তো আমি এই জায়গায় আরেকজনের কথা শুনতে এসে যদি নিজের কথা বলতে থাকি এটা আমার কাছে নর্মাল মনে হয় না, এটা হচ্ছে একটা বিষয়। আমি স্ট্রেটলি বলি আর কি সব কথাবার্তা, এটা একটা বিষয়। সো আমার কাছে মনে হয় যে না, আমার কাছে আপনার কথাগুলো শোনা বেশি ইম্পর্টেন্ট আমার বলার চেয়ে, আমারটা তো কোনো একদিন হয়তো বা কোনো একটা শোতে গেলে বা আমাকে সার্চ দিলে আপনি পাবেন, তো সেক্ষেত্রে আমার আলাদাভাবে এইখানে বলার কোনো কিছু নাই। আচ্ছা সিবাদ ভাইয়া রংপুর থেকে, উম্মে কুলসুম হাবিবা বলছি, জানো ভাইয়া আগামী রোববার থেকে আমাদের টেস্ট এক্সাম, অনেক টেনশন হচ্ছে। টেনশনের কিছু নাই বন্ধু, আপনার যদি প্রিপারেশন ভালো থাকে আপনি শুধুমাত্র ঠান্ডা মাথায় সেগুলোকে রিভাইজ করেন, আর যদি প্রিপারেশন ভালো না থাকে, এখনো যদি সময় থাকে, আপনি যতটুকু পারবেন সেই সময় রাখবেন, তো ঠান্ডা মাথায় যতটুকু পসিবল ততটুকু আপনি মাথায় নিয়ে যাবেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করা যাবে, টেনশন করলে আপনি যেটা পারেন সেটাও পারবেন না। সীমা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া ছোটবেলায় সবাই ফিরে, আচ্ছা সবাই ফিরে যেতে চায়, আমি চাই বড় হতে, সামনে এগিয়ে যেতে, কারণ আপনি ছোট হয়তো বা নতুন কিছু জানতে, দেখতে এবং শিখতে চাই, সত্যি বল, তাই সত্যি বলছি এটাই আমার, বাট মিস করি ছোটবেলাকে, ফিরে যেতে, ছোটবেলাতে ফিরে যেতে চাই না। হ্যাঁ হতে পারে সীমা, আমি জানি না আসলে সীমা আপনি কিসে পড়েন বা কি করেন, এটা আমি জানি না আসলে, জানলে হয়তো বা বলতে পারতাম, এটা হতেই পারে, এক একজনের একটা ভিন্ন ইচ্ছা, একটা ভিন্ন চাহিদা থাকতেই পারে। রুমি আছেন আমাদের সঙ্গে, পূর্বনিদাস গঙ্গাচড়া রংপুর থেকে, আমাকে চিনতে পারছেন না রুমি? আসলে হঠাৎ করে তো চিনতে পারবো না, আপনাকে আসলে একটু বিবরণ দিতে হবে, প্রতিদিন আমাদের অনেক অনেক বন্ধুরা লিখেন, তো এর মাঝখান থেকে আসলে মনে রাখাটা অনেক টাফ, আর মনে রাখতে গেলেও সেকেন্ডের মধ্যে মনে করাটা আরো কঠিন, তো সেই ক্ষেত্রে আসলে একটু টাফ মনে করাটা। একটা শেষ না করতে করতে আরেক বন্ধুরা চলেছে, ভাই আপনি এখনো আছেন? আমি ভেবেছি 7টার সময় চলে গেছেন, ভেবে বিদায় নিয়েছি জাহারা। না জাহারা যাইনি, এখনো আছি, চলে যাব, এই যে এই কথাগুলো পড়ে তারপর কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। আমি সোহেল আহমেদ সুমন সিলেট থেকে বলছি। ওকে বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। 15 তারিখে আমাদের এক বন্ধুর পরীক্ষা, বন্ধুর নাম লিখেন নাই, শুভকামনা রইল বন্ধু আপনার জন্য, আপনার পরীক্ষা ভালো হোক, এবং যে যে বন্ধুরা পরীক্ষা দিবেন সবার পরীক্ষাই ভালো হোক, এবং যে যেই লক্ষ্যেই এগোচ্ছেন
সেই লক্ষ্যটা যেন পূরণ হয় এবং সেটা যেন লিগ্যাল যদি হয় সেই লক্ষ্যটা যেন পূরণ হয় আমি দোয়া করি অবশ্যই। এই মুহূর্তে যে গানটি শুনবো সেটা হচ্ছে স্ট্যান্ডিং নেক্সট টু ইউ বাই জাংকুক। আর বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো, আজকে আর কথা না বলি, মানে কথা না বাড়াই আর কি, মানে বন্ধুদের SMS কমেন্ট সব মোটামুটি পড়া শেষ, যেগুলো যেগুলো পড়ার মতো ছিল তো পড়ে ফেললাম, এখন গানে চলে যাবো। বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো, ওই যে বললাম স্ট্যান্ডিং নেক্সট টু ইউ বাই জাংকুক, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot music.
2: ঢাকা এফএম শুনছেন, সিফাত ছিলাম আপনার সাথে আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে। আজকের মতো জার্নি শেষ করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে

ব্যক্তিত্বের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী এক মাসের আরও প্রায় 35 লাখ শিশুকে হামরুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগন এবং জাপানের কেনসো সোয়াই। এবং আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাথ নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও আর্থিক সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপার নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 5 কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে 3 কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। আজ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যার সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এই প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য তিনি বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনে প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্স এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর 155, 187, 189 নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ইতিমধ্যেই 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: তা অন্য অঙ্গীকার হলো সেই তরুণ সমাজের শপথ, যেই শপথের মাধ্যমে একটি তরুণ সমাজ দীক্ষিত হয় এবং এই তরুণ সমাজের মাধ্যমে তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে।
3: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ মাঠের সেক্টর যতই শক্তিশালী করার স্বপ্ন আমরা দেখি না কেন, সেই স্বপ্নকে বাস্তবে দাঁড় করানোর কেন্দ্রীয় শক্তি হলো অর্থনৈতিক সক্ষমতা।
4: তরুণ শিক্ষার্থীদের জ্ঞান ও তথ্য নির্ভর যুক্তি ও পাল্টা যুক্তির শানিত বিতর্কের পুরোটা সময় বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে তন্ময় হয়ে দর্শকরা উপভোগ করেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই।
5: পড়ালেখার পাশাপাশি দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিজ আর ভেরি কি টু ইয়ার প্রোগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যখন বাংলাদেশে পড়ালেখা করতাম আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল একটা পার্ট, বাট খুব সীমিত। এখন কিন্তু ওয়ার্ল্ড অ্যারিনাতে ইউ নিড দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।
4: এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,
5: কুইজ কম্পিটিশনের মাধ্যমে মেধা বিকশিত হবে, আমরা আরো এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব এবং এটার জন্য আজকে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তারাই পারবেন। আমরা যেই পর্যায়ে আজকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমরা ভেবেছি ছোটবেলা থেকেই, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা জনসেবায় আসতে পেরেছি। আপনারাও ইনশাল্লাহ যেই দেশেই থাকেন যেখানেই যান, এন্ড অব দ্য ডে আপনারা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা।
4: মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে মডারেটর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
6: এই বারোয়ারি বিতর্কের মূল কনসেপ্টটি নেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান থেকে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা মূলত ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে একজন বিতার্কিক সমষ্টিগত থেকে নিজের অবস্থানকে ভেঙে ব্যক্তিতে রূপান্তরিত হয় এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা বা পাবলিক স্পিকিং সারা বিশ্বে প্রচণ্ড রকমের জনপ্রিয়।
4: অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সভাপতিত্ব করেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে নাজনীন নাহার। মাইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এসময় নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে ইলিশ পরিবহন, মজুত, কেনা বেচা ও বাজারজাতকরণ। মৎস্য বিভাগের প্রত্যাশা, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে আগামী মৌসুমে বাড়বে ইলিশের উৎপাদন, সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদী ও সাগর থেকে তীরে ফিরছেন জেলেরা। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় এরই মধ্যে অনেক নৌকা ফিরেছে ঘাটে, জাল ও নৌকা গুছিয়ে 22 দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন,
9: আমাদের মাইল সংরক্ষণ অভিযানে আগে আমাদের যে চাউল বরাদ্দ হয় সেটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা যত দ্রুত সম্ভব এই চাল বিতরণ কার্যক্রম আমরা সম্পন্ন করব। এছাড়া কিস্তির কথা যেটা বললেন, এই কিস্তির টাকাটা যাতে এই সময় তাদের দেওয়া না লাগে সে বিষয়ে কেন্দ্রীয় জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।
8: মৎস্য বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার সময় শুধু নদী সাগরে মাছ ধরা বন্ধ রাখাই নয়, বাজারেও যেন নিষেধাজ্ঞার সময় ইলিশ না আসে সেজন্য থাকবে নজরদারি। অল্প সময়ের এই বিরতি ভবিষ্যতে বেশি মাছ পাওয়ার সুযোগ তৈরি করবে বলে আশা জেলেদের।
10: আগামীকাল থেকে অভিযান, আজকে আমরা যা খামো তাহলে উঠে যাবো, আগামী 22 দিনের লাই আমরা ইনশাল্লাহ নদীতে নামবো না, 22 দিন পরে যদি মাছ থাকে তখন ইনশাল্লাহ নামবো।
11: অভিযানের কারণে জেলেদেরকে হিসাব নিকাশ দিয়ে বিদায় দিতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব এবং মাছ ধরা বন্ধ থাকবে।
8: 22 দিনের এই নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন হলে আগামী মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়ার প্রত্যাশা মৎস্য বিভাগের। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,860 জন। রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার JDPC প্রাঙ্গণে প্রান্তিক উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের সরাসরি সংযোগ তৈরি করতে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা ও নতুন বিক্রয় কেন্দ্র JDPC এক্সপ্রেস। আগামী 8ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

0: রাজধানীর তেজগাঁয়ে জেডিপিসি প্রাঙ্গণে বসেছে বহুমুখী পাটপণ্য মেলা ও প্রদর্শনী। গত 3 অক্টোবর শুরু হওয়া 6 দিনব্যাপী এই মেলায় এক ছাদের নিচে স্থান পেয়েছে পাটের তৈরি থলে, জুতা, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের নিত্য ব্যবহার্য পণ্য। মেলায় নিজেদের উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব পণ্য নিয়ে এসেছেন দেশীয় উদ্যোক্তারা। তারা জানান, এ ধরনের প্রদর্শনী তাদের তৈরি পণ্যের বাজার তৈরি এবং ক্রেতাদের কাছে পৌঁছাতে বড় ভূমিকা রাখছে।
1: উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ, টু ডিসপ্লে দেয়ার প্রোডাক্ট এন্ড সেলস সেন্টার একটা তৈরি করে দিচ্ছে তাদের একটা প্ল্যাটফর্ম,
2: যেহেতু মেইন রাস্তার সাথে অনেক সাড়া পাবে।
0: মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরাও পাটের তৈরি নান্দনিক পণ্য দেখে দারুণ উচ্ছ্বসিত।
3: এই জিনিসগুলো আমাদের চোখে, আমাদের নতুন জেনারেশনের জন্য অনেকটা ভালো।
4: কার্পেট থেকে শুরু করে ডাইনিং টেবিলের বিভিন্ন ব্যাগ, ব্যাগেজ, মানে লাগেজ পর্যন্ত যে পাট দিয়ে তৈরি হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, অনেক সুন্দর লাগছে।
0: জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন জানান, দেশীয় বাজারে পাটের তৈরি বহুমুখী পণ্যের প্রসার ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এই খাতকে আরো শক্তিশালী করতে নিয়মিত এমন প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
5: $1 billion কাছাকাছি আমাদের মার্কেট, এটা কিভাবে $3-5 billion পৌঁছানো যায় সে লক্ষ্যে জেডিপিসি কাজ করে যাচ্ছে। পাট পণ্যের জন্য একটি ফুল্লি শীতাতপ নিয়ন্ত্রিত বহুমুখী পাট পণ্য বিক্রয় কেন্দ্র, এটি আমরাই প্রথম চালু করলাম। পাটকে নিয়ে আমরা এখন আসলে উচ্চমাত্রায় আর&ডি এর মাধ্যমে পৌঁছতে চাই। চায়নার সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।
0: ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। অপ্রতিসম জৈব সংশ্লেষণ এবং দর্পণ প্রতিবিম্ব অণুর উপর যুগান্তকারী গবেষণার স্বীকৃতি স্বরূপ ফ্রান্সের হেনরি বি কাগুন এবং জাপানের কেনসো সোয়াই এবছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন। রয়্যাল সুইডিশ একাডেমি আজ তাদের নাম ঘোষণা করে। হোমোফাইরালিটি কি উপায়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে, শতাব্দীরও বেশি পুরনো এই রাসায়নিক রহস্যের সমাধান দিয়ে হেনরি কাগুন ও কেনসো সোয়াই রসায়নে নোবেল পান। তাদের এই আবিষ্কার ওষুধ প্রস্তুতকারী রসায়নবিদদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। একটি দাতব্য সংস্থার সাথে যুক্ত শিশু হাসপাতালের অনুদান তোষরূপের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কর্তৃপক্ষ আজ কলম্বোয় নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের 73 বছর বয়সী স্ত্রীকে গ্রেপ্তার করে। কলম্বোর ওই শিশু হাসপাতালে স্ক্যানার কেনার জন্য বরাদ্দকৃত 1 কোটি রুপির অপব্যবহার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কর্মকর্তারা জানান, চীন সরকার ইতিমধ্যেই এ ধরনের একটি স্ক্যানার দান করেছে। শিরান্থি রাজাপাকসে অর্থ আত্মসাতের কথা অস্বীকার করেছে। খেলার খবর, ফুটবল। আর্জেন্টিনার হয়ে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আজ মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 বেনিনকে পরাজিত করে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের কেরিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের পঞ্চম বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী 1 মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগুন এবং জাপানের কেনসো।

0: চাই। এবং আবেগঘন অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
5: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Taka FM 90.4.
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

93.4. ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আরো একটা কথা, বাট এটা আসলে আমি বললে কি হবে বলতে পারি না, বাট আমার আপনাকে বলা দরকার। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তো আপনি বলে দিই। তো আমি প্রথমে একটু নার্ভাস, কি রে কি বলবে না বলবে। পরে বলতেছে, ও যে মামা মামির বাসায় থাকে, এতদিন যে মামা মামির বাসার কথা বলছে, ওইটা আসলে ওর মামা মামির বাসা না, ওইটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। দুই বছরের বিয়ে, স্টিল রানিং সংসার, ওর জামাই আছে, সব আছে, ওইটা ওর মামা মামি না, ওর শ্বশুর শাশুড়ি।
1: সুখ দুঃখ, হাসি কান্না, উত্থান পতন, জীবন গল্প সিজন টু, যার শেষটা কেউ জানে না।
2: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং সেই সাথে আমাদের জীবন গল্প সিজন টু। এবং ইতিমধ্যে সিজন টু আর বলার কিছু নেই, যে আমাদের প্রোগ্রাম অনেকগুলো হয়ে গেছে, আপনারা দেখছেন এবং শুনছেন ঢাকা এফএম এর ফেসবুক পেজ এবং ঢাকা এফএম এর ফ্রিকোয়েন্সিতে এবং ইউটিউব চ্যানেলে একসাথে। আর আমাদের এই প্রোগ্রামে আপনিও অংশগ্রহণ করতে পারেন। আপনার অংশগ্রহণ করার জন্য যে কাজটা করতে হবে, একটা এসএমএস করতে হবে আমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে, এবং তখন অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসা হবে। ওকে, আজকে আর কথা বাড়াবো না, আমরা বিভিন্ন রকম গল্প শুনেছি এই বিভিন্ন পর্বে, আজকে একটা ব্র্যান্ড নিউ এপিসোড। এবং আজকে আমরা আমাদের যে গেস্ট রয়েছে তার সাথে পরিচিত হব, এবং তার গল্পটা প্রেমের গল্প। তা প্রেমের গল্প দেখি যে খুব কষ্টের না আনন্দের গল্প, সব আমাদের গেস্টের কাছ থেকে শুনবো। ওকে আলোক, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং আপনি আমাদের স্টুডিওতে আসছেন। এর আগে কখনো কি মাইক্রোফোনের সামনে কথা বলেছেন?
0: আসসালামু আলাইকুম মকুল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। না, আমি আসলে এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা মাইক্রোফোনের সামনে কথা বলার।
2: আচ্ছা, আমি এই কারণে প্রশ্নটা করলাম যে আলোক আমাদের গেস্টের নাম আজকে, যে কিছুটা নার্ভাস মনে হচ্ছে আর কি। তা মাইক্রোফোন জিনিসটা আসলে একটু এমনই যে একটু নার্ভাস লাগাই স্বাভাবিক, কারণ আমরা এত বছর ধরে কথা বলি, আমাদেরও কিন্তু ভয় লাগে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর আমি খুব ফ্রেন্ডলি মানুষ, আমাদের যে পিছন দিক থেকে টেকনিক্যালে কাজ করছে আমাদের সুশান্ত দা, সেও খুব বন্ধুর মতো মানুষ। তা আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি নির্দ্বিধায় আপনার জীবন গল্প বলবেন। তা আপনার নাম হচ্ছে আলোক?
0: জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নানুস সাকিব আলোক, আর আমার হোম টাউন হচ্ছে খুলনায়।
2: খুলনাতে
0: বর্তমানে হচ্ছে পল্লবীতে থাকি, মিরপুর বারোতে।
2: আচ্ছা, আমি আপনার নামটা বুঝেছিলাম যে অলোক, অলোক না, এটা আলোক হবে না?
0: জি, আলোক।
2: অনেকেই ভুল করে না এরকম?
0: হ্যাঁ, এরকম অনেকেই আমার ফ্যামিলি মেম্বার্সরাও করে অনেক সময়।
2: আচ্ছা, অলোক বলে। আচ্ছা, আর আপনার পল্লবীতে থাকেন, বাবা মা একসাথে থাকেন?
0: না, আমি ব্যাচেলর থাকি, আমি হচ্ছে ত্রিপলি শেষ করলাম, ইঞ্জিনিয়ারিং শেষ করলাম।
2: এখন কোথা থেকে?
0: আমি হচ্ছে মর্স থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছি, আপনার মিরপুর বারো মর্স থেকে। তো এখন হচ্ছে ইন্টার্নিং করতেছি, ডিপ্লোমা শেষ, তো আর কি এখন ইন্টার্নি
2: করছেন, তারপর আপনি জব টবের জন্য ট্রাই করবেন?
0: জি, তারপরে জবের জন্য অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ।
2: ওকে, আর এখন আপনি একটু তো নার্ভাসনেস কাটছে?
0: হ্যাঁ, একটু এখন ঠিক আছে।
2: কিচ্ছু না একদম। হ্যাঁ, আপনার গল্প আমরা শুনবো। তা আপনি শুরু করেন, যে কোন জায়গা থেকে শুরু করতে চান আপনার গল্পটা?
0: তো আমার আসলে বেড়ে ওঠা হয়েছে খুলনাতেই, আমি হচ্ছে খুলনাতেই বড় হয়েছি, আমার বাবা মা, আমার বড় বোন আর আমি। তো ছোট থেকে হচ্ছে আমি অনেক শাই ছিলাম।
2: আচ্ছা,
0: আমি মানুষের সাথে তেমন একটা কথা বলতাম না, বন্ধু বান্ধবের সাথে বলতাম, আর মেয়েদের সাথে তো বলতেই পারতাম না। তো শুরুটা হয়েছে যে একটা মেয়ে ছিল, মানে ও আমার হচ্ছে যে একদম ছোট থেকে আর কি, যে সিক্সে পড়ি, সিক্সে উঠছি। তো একটা,
2: আপনি সিক্সে পড়েন তখন?
0: হ্যাঁ, ও সিক্সে, আমিও সিক্সে। তো তখন হচ্ছে যে ওকে খুব ভালো লাগতো আমার,
2: ছোটবেলার প্রেম আর কি, এগুলা মানে একদমই না বুঝে আর কি, একটা ভালো লাগা কাজ করা, তাই না? ক্লাস 6 এ পড়েন আর কতটুকু ছোট মানুষ।
0: তো ওই সময় তো আসলে অনেকে আছে যে এখন দেখা যায় যে অনেক কিছু বলতে পারে, বাট আমি তো বলতে পারতাম না একদম, শুধু ওকে জাস্ট ফলো করতাম, দেখতাম একসাথে, এক এক জায়গায় ক্লাস হইতো। তো হচ্ছে যে এভাবে 6 গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, যখন টেনে উঠলাম তখন সাহস করলাম যে না, এখন তো বলা দরকার, এতদিন তো হচ্ছে ফলোই করে গেলাম।
2: আচ্ছা, এবার একটা লাইক দিয়ে দি আর কি, এতদিন ফলো করলাম, এবার একটা লাইক দিই।
0: জি জি জি, সকল ভাই এরকমই ব্যাপারটা। তো আসলে জানতাম না যে এরকম হবে, বা উপরওয়ালা এটা লিখে রাখছে। তো আসলে যেদিন প্রস্তুতি নিছি যে ওকে বলবো, যে আমার ফিলিংসটা ওকে বলবো, তো হচ্ছে ওই দিন আসলে একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর ও মারা যায়। আমি আসলে ওকে বলতেও পারি না যে আমি ওকে ভালোবাসি বা আমি ওকে লাইক করি।
2: ও তখন ক্লাস টেনে পড়তো?
0: জি।
2: আপনারা দুজন একসাথেই পড়তেন?
0: জি।
2: প্রিয় দর্শক, আমরা জীবন গল্পের কথা যে বলি, আজকে দেখেন মানে আমি গল্প শুনবো কি, আমার আমি তো জানি না, ওর সাথে আমি গল্পটা নিয়ে আলোচনাও করিনি, মানে ও যে কথাটা বলল, ক্লাস সিক্স থেকে একটা মানুষকে পছন্দ করে, ছোটবেলার প্রেম, এটা আসলে সবার জীবনে আসে, এটা বয়সের একটা ব্যাপার থাকে আর কি। ক্লাস টেনে উঠে যখন সে তাকে বলবে, প্রপোজ করবে যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার আগেই সেদিনই সে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই কারণেই বলি যে জীবন গল্প, যার শেষটা আসলে কেউ জানে না। আমাদের জীবনে যে কত মার, মানে কতগুলা মোড় এবং কতগুলা মার প্যাচ রয়েছে জীবনে, এগুলো আসলে কেউ বলতে পারে না, এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না, মৃত্যুর আগের দিনও আপনি বলতে পারবেন না আপনার জীবনে কি ঘটে যাবে। এই জন্যই বলি যে জীবন গল্প, যার কোনো শেষ নেই। তাহলে বলেন, তারপর কার অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা কি খুলনা থেকে কোথাও যাচ্ছিল?
0: হ্যাঁ, ও হচ্ছে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল,
2: ঢাকার দিকে যাচ্ছিল, বাবা মা ছিল,
0: ওরা এখানে শিফট হবে ঢাকায়, তো ডেড সিটের জন্য ওরা ওইভাবে বেরোয়ছিল। বাট এরকম একটা যে দুর্ঘটনা ঘটে যাবে, আসলে এটা আমি কোনোদিন এক্সপেক্টও করিনি যে এরকম হবে। তো এরপর থেকে আসলে জীবনে ভালোবাসা কি আর বুঝিনি, অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম।
2: মানে আপনি তো এমনি তো ইন্ট্রোভার্ট ছিলেন ছোটবেলা থেকে, তারপর এই মৃত্যুটা আপনার মনে অনেক দাগ কাটলো।
0: আমি নিজে উপরে ব্লেম আসতো, যে মনে হতো যে না, আমি বলতে যাব, এর জন্য কি এরকম কিছু হলো, বা আল্লাহ পাক কি এর জন্য হচ্ছে এরকম কিছু একটা করলো। তো এইগুলা আর কি ভেবেই আর কি অনেক ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম, একদম আলাদা থাকতাম সবার থেকে।
2: আপনি যখন তার মৃত্যুর সংবাদ কার, মানে কার মাধ্যমে শুনলেন এটা, যে কার অ্যাক্সিডেন্ট হলো?
0: এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে শুনছি, আমার ফ্রেন্ডরা জানাইছে, তো আমি প্রথমে বিশ্বাস করিনি ব্যাপারটা, আমি সিরিয়াসলি নি নাই। পরে আসলে সবাই যে সময় সবার থেকে শুনলাম, জানলাম, পরে দেখলাম যখন যে না, পরে আসলে এগুলার পরে আমি
2: না না খুবই প্যাথেটিক, এবং ক্লাস টেনে থাকতে আপনি নিশ্চয়ই অনেক কান্নাকাটি করেছেন তখন?
0: জি, তখন অনেক কান্নাকাটি করছি আমি, আসলে ছোট আর ওই সময় তো প্রথম, মানে প্রথম একজন ভালোবাসা,
2: প্রথম প্রেম, ফার্স্ট লাভ,
0: ফার্স্ট তাকে বলবো বা বলতেও পারলাম না, এই আফসোসটা আমাকে আসলে খুব
2: চিরদিন মনে থাকবে।
0: জি অবশ্যই। তো এইভাবে আসলে দেন ঢাকায় চলে আসলাম, এসএসসি শেষ করে।
2: এসএসসি শেষ করে বাবা মা খুলনায় থাকতো?
0: হ্যাঁ, আমার বাবা মা খুলনায় থাকে, আম্মু হচ্ছে আমার টিচার সরকারি, আর আব্বু হচ্ছে ইঞ্জিনিয়ার,
2: আচ্ছা,
0: সেনা কল্যাণে জব করে। তো এভাবে হচ্ছে যে খুলনা থেকে ঢাকা আসলাম, এখানে ভর্তি হইলাম। তো প্রথম প্রথম যে সময় ঢাকা আসছি, এরকম তো ফ্রেন্ড সার্কেল ছিল না, অনেক একা একা লাগতো, ইভেন আমি ঘরের ভিতর রুম আটকে কান্নাও করতাম যে আল্লাহ, একা একা এইভাবে কি হবে না হবে এগুলা। তো এখানে আসার পরে ভর্তি হইলাম আপনার ইঞ্জিনিয়ারিংয়ে,
2: এইচএসসির পর।
0: হ্যাঁ, এসএসসির পরে ভর্তি হইলাম, দেন আস্তে আস্তে হচ্ছে কন্টিনিউ করতেছি। তো এইভাবে এইভাবে আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেল হইলো, সবার সাথে পরিচিত হইলাম, দেন হচ্ছে নতুন নতুন জায়গা দেখলাম, ঘুরলাম ঢাকা শহরটাকে, এক্সপ্লোর করলাম। তো এইভাবে হইতে হইতে হুট করে আবার হচ্ছে যে আরেকটা সমস্যা, আমার হচ্ছে টাইফয়েড হয়েছিল,
2: টাইফয়েড হয়েছিল।
0: হ্যাঁ, তখন আবার হচ্ছে আমার ওইখানে পরীক্ষা ছিল সেমিস্টার ফাইনাল, তো এটা আমি দিতে পারিনি, তো এখানে আবার আমার এক বছর গ্যাপ হয়ে গেছে।
2: টাইফয়েডের সময় কি আপনি খুলনা চলে গেলেন?
0: তখন আমি চট্টগ্রামে চলে যাই, চট্টগ্রামে আমার খালামুনিরা থাকে, তো ওইখানেই আর কি যে ট্রিটমেন্টটা ওইখান থেকেই নিয়েছি,
2: আল্লাহ রক্ষা করেছেন। টাইফয়েড তো আসলে ভয়ঙ্কর রোগ, এবং অনেক মানুষের অনেক অন্যান্য অঙ্গ হানি করে ফেলে টাইফয়েডের কারণে, কারো চোখ নষ্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে টাইফয়েডের ট্রিটমেন্ট চললো আপনার চট্টগ্রামে?
0: হ্যাঁ।
2: আচ্ছা,
0: তো ওইখান থেকে সুস্থ হয়ে কিছুটা তারপর ঢাকায় আসলাম, আবার ভর্তি হইলাম, ভর্তি হয়ে আবার কন্টিনিউ করতে শুরু করলাম। তো এর মধ্যে হচ্ছে যে আবার একটু গেমস টেমস খেলতাম, একটু অনলাইনে ফ্রেন্ড সার্কেল অনেক হইলো, আড্ডা টাডা দিতাম, তো এইভাবেই ভালোই যাচ্ছিল দিনগুলা। নতুন নতুন ফ্রেন্ড সবার সাথে হচ্ছে ঘোরাফেরা, অন্যরকম লাগতেছিল যে না, প্রথমে আসে কান্নাকাটি করতাম, এখন না যে ঠিক আছে,
2: অনেকে আছে,
0: বন্ধু বান্ধব আছে। তো এরপরে অনেকের সাথে পরিচয় হয়, তো একটা ছোট ভাই ছিল, মূল কাহিনী আসলে যেভাবে শুরু হয়েছিল, তো ছোট ভাই আসলে ওই হচ্ছে গেমস টেমস খেলতো, প্লাস হচ্ছে যে
2: মোবাইলে কম্পিউটার গেমস খেলতো,
0: কম্পিউটার গেমস হচ্ছে মোবাইল গেমস খেলতো। তো ওইভাবে আসলে ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়।
2: কার? ওর? আপনার?
0: ওর ওর ওর পরিচয় হয়।
2: আচ্ছা,
0: যে যার সাথে আসলে আমার কাহিনীটা আসলে
2: ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়,
0: ছোট ভাইয়ের সাথে ফার্স্ট পরিচয় হয়। তো হওয়ার পরে হচ্ছে আমাকে হচ্ছে যে মজা করে ডাক দিছে একদিন ছোট ভাই অনলাইনে কলেজ ডাক দিল যে আসলে আমরা একটা আড্ডা দিই। তো আমি তো আসলে বুঝিনি, আমি গেছি পরে বলতেছে যে এটা আমার নতুন ফ্রেন্ড, ও বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জ, এরকম এরকম বললো সবকিছু। তো আমিও মজা করতেছিলাম, তো এইভাবে মজা করতে করতে করতে মানে অনেকদিন হইলো, একটা ভালো ফ্রেন্ডশিপ হইলো তার সাথে আমার।
2: তখন আপনি পার্সোনালি কথা বলেন তার সাথে?
0: হ্যাঁ, বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব হয়েছে। তো হচ্ছে এভাবে কথা বললাম, তো আমাকে বলছে একটা জিনিস যে আসলে ও নাকি এতিম।
2: এতিম?
0: হ্যাঁ, আমার আম্মু এতিম। আমার আম্মুর হচ্ছে ফাইভে থাকতে হচ্ছে তার আম্মু মারা যায়।
2: বাবা মানে আপনার নানা?
0: আমার নানা ছিল, নানা হচ্ছে এইটের সময় হচ্ছে আম্মু যখন এইটে উঠছে তখন আসলে নানাও মারা যায়। তখন
2: মানে ক্লাস ফাইভে থাকতে আপনার আম্মার মা মারা যায়, এইটে উঠলে নানা মারা যায়, মানে
0: খারাপ লাগছে যে এতিম।
2: ওই মেয়েটা যখন বললো যে এতিম, তখন আপনি আপনার মায়ের সাথে রিলেট করলেন যে
0: এতিম,
2: আমার মাও তো এতিম।
0: হ্যাঁ, এইভাবে আসলে আমার মনের ভিতর তখন আরো তার জন্য আর কি
2: একটা সিম্প্যাথি কাজ করলো।
0: হ্যাঁ, তো এরপরে হচ্ছে ওর সাথে আমি টুকিটাকি কথা বলতাম, মেসেজ দিতাম এরকম ভাবে। ও আমাকে বলছিল যে ওর মামা মামির বাসায় থাকে, ও এখানে নাকি ওখানে নাকি ওকে অনেক পেন দেয়, কাজটা অনেক কিছু। তো এগুলো শুনে আসলে আমার অনেক খারাপ লাগতো।
2: যে আপনার ইঞ্জিনিয়ারিং পড়তেছেন?
0: হ্যাঁ, ওই সময় আমার ইঞ্জিনিয়ারিং রানিং চলতেছে, আমি পড়তেছিলাম। তো এভাবে হচ্ছে যে খারাপ লাগতো, যেভাবে পারতাম চেষ্টা করতাম আর কি হেল্প করার। তো কি করবো কি করবো, হুট করে রমজান মাস আসলো, তো হুট করে আমাকে বলতেছে একদিন হঠাৎ করে রিলেশনশিপে ঢোকার কথা ওর সাথে।
2: মানে এতদিন ফ্রেন্ডশিপ ছিল?
0: হ্যাঁ, ফ্রেন্ডশিপ।
2: কিন্তু আপনার কি মনে মনে একটা ইচ্ছা ছিল যে ওর সাথে আমি রিলেশনশিপে যাব?
0: ওর সবকিছু শোনার পরে আসলে আমি চাইছিলাম যে না, ওকে একটা লাইফ দেওয়ার জন্য।
2: আচ্ছা আচ্ছা,
0: একসাথে
2: একটা ভালো চিন্তার থেকে। আর আপনি যেটা বললেন যে আপনার মা ছিল এতিম আর ও বলছে এতিম, তখন ওই জায়গাটা আসলে মানে একটা একই রকম হয়ে গেছে না, আপনার একটা সিম্প্যাথি গ্রো করলো এখানে। আচ্ছা, তারপরে?
0: তো ওই সময় আসলে তার জন্য একটা ফিলিংসও ছিল, তো যে সময় বলছে, তো প্রথমে আমি আসলে এত প্রথমে ধাক্কাটা খাওয়ার পরে আমি আর হচ্ছে বুঝতেছিলাম যে প্রথমে কি করব, আমার কি উচিত হবে, কারণ আমি নিজেকে একটা কাজ ভাবতেছিলাম তখন যে না আমার জন্য হয়েছে এরকম এরকম। তো যাই হোক, তো ঢুকলাম রিলেশনশিপে, ওই ঢুকাইলো।
2: আর ছোট বন্ধুটা কই গেল? ছোট ভাইটা আপনার যার মাধ্যমে পরিচয়?
0: ও হচ্ছে যে তখন জানতে পেরে খুশি হইলো যে কি রে হুট করে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ, ও খুশি হইলো, ও হচ্ছে আরো কংগ্রেস দিল।
2: আচ্ছা আচ্ছা, ও আরো পজিটিভলি দেখলো ব্যাপারটা।
0: তো এরপরে ওর সাথে প্রতিদিন কথা বলতাম, কোন সময় সময় চলে যেত কিছু জানতাম না, সুন্দর সুন্দর হচ্ছে মুভমেন্ট, যেহেতু লং ডিস্টেন্সে ছিল, নারায়ণগঞ্জে থাকতো আর আমি থাকতাম হচ্ছে মিরপুরে,
2: মিরপুরে
0: তো সবসময় তো যাওয়া সম্ভব না, তো সেভাবে কথা বলতো, সবসময় ফোনে রাখতো 24 ঘন্টায়। ইভেন এমন হয়েছে যে 24 ঘন্টায় ও আমার সাথে কলে। তো ওর মামা আমি যেহেতু প্রেশার দিত, বলতো যে কাজ করাই করে, তো যে সময় সময় পাইতো তখনই আমাকে কল করতো, আমি আমার ফোন সবসময় রেডি রাখতাম যে কোন সময় ওর একটা মেসেজ আসবে আমি দেখবো। আমি ইভেন ফোনে যেই মেসেজ আসতো আমি হচ্ছে দেখতাম যে না কার মেসেজ আসছে, ওর মেসেজ কিনা। তো যেখানেই যাইতাম আসলে ফোন সাথে নিয়েই ঘুরতাম, কোর্স করতেছি যেখানেই সব জায়গায় ফোনটা।
2: আপনি পুরোপুরি আপনার সবকিছু ইনভলভ হয়ে গেল ওর দিকে?
0: হ্যাঁ, একদম পুরোপুরি আমি ওর একদম ইনভলভ হয়ে গেছি ওর উপরে। তো এইভাবে কথা বলতাম, তো হচ্ছে ও বলতো শুধু তিন হাসপাতালে দেখা করি। তো আমিও একদিন ভাবতেছি যে না অনেকদিন হয়েছে
2: দেখা করি,
0: আমার অনেক ইচ্ছা তো দেখা করি।
2: এতদিন যে ইয়ে হলো কোনো দেখা হয়নি?
0: না, দেখা হয়নি,
2: সব ফোনে,
0: সব ফোনে ওর সাথে কথা বলতো, আমাকে অনেকটা তাই যতটুকু পারা টাইম দিত আমি হচ্ছে ওইভাবে ওর সাথে কথা বলতাম।
2: ফেসবুকে ছবি টবি দেখেছেন? ছবি দিত?
0: হ্যাঁ, আমাকে ছবি দিত, ভিডিও কল দিত।
2: আচ্ছা আচ্ছা, অডিও কল মানে? আচ্ছা, সবই ছিল, ভিডিও কল ছিল, জাস্ট খালি আপনি সামনাসামনি দেখা হয়নি?
0: হ্যাঁ, সামনাসামনি ওর সাথে আমার দেখা হয়নি। তো আমাদের দেখা হওয়ার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। তো সবাই তো দেখা করে আসলে এটা সকাল টাইমে, দেন হচ্ছে যে অন্য একটা টাইমে বা সন্ধ্যার পর। তো একদিন আমার কাহিনীটা হচ্ছে, আমাকে একদিন হুট করে সন্ধ্যার পরে হুট করে একদিন কল দিছে, ওই সময় মানে 7টা বাজে, কল দিয়ে বলতেছে যে আজকে তোমার দেখা করতে হবে আমার সাথে। তো আমি বললাম যে আল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এখন কিভাবে দেখা করবো?
2: ও কি তখন নারায়ণগঞ্জে? না
0: হ্যাঁ,
2: কোথায় দেখা করতে বলতেছে?
0: ওই নারায়ণগঞ্জে যেই দেখা করতে বলতেছে, সন্ধ্যা সাতটার সময়।
2: বাপরে বাপ,
0: যে এখনই তোমার আসতে হবে নারায়ণগঞ্জে, এসে আমার সাথে দেখা করতে হবে, হইলে সম্পর্ক থাকবে না হলে না।
2: ওরে বাবা, সিরিয়াস
0: সিরিয়াস পর্যায়ে। তো আমি কি করবো কি করবো বুঝতেছিলাম না। তো হচ্ছে যে এরপরে কি করব, মানে মাথায় কোনো কিছু কাজই করতেছিল না। পরে ফোন বের করে হচ্ছে একটা ভাই ছিল, উনি হচ্ছে আবার ড্রাইভ করে উবারে। তো ওনাকে কল দিলাম যে ভাই এরকম এরকম আমাকে কি হচ্ছে একটু নারায়ণগঞ্জে ড্রপ করতে পারবেন কিনা। তো উনি বলতেছিল যে এত রাত হয়ে গেছে, কি হবে কি ওইখানে অনেক দূরের পথ। তো আমি ওনাকে বললাম যে না ভাই, সিরিয়াস ম্যাটার, এটা পরে বলবো, এখন আমাকে একটু ড্রপ করে দেন। তো যেই বাবা সেই কাজ। এখন আবার ও বলতেছে যে আসার সময় ফুল নিয়ে আসবা।
2: আচ্ছা,
0: আসার সময় যেভাবে ফুল নিয়ে আসবে। এখন তো রাত হয়ে গেছে, এখন ফুলের দোকান কই পাই? ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে একটা চেনা দোকান ছিল, ও দোকান অফ করে দিছিল, বাট ওর যেখানে বাসা ওইখানে গেছি, ওইখানে যে ওকে নক দিয়ে নামায়, দেন ওর জন্য আমি হচ্ছে গোলাপ নিয়ে গেছিলাম, অনেক গোলাপ পদের।
2: আচ্ছা,
0: তো নিলাম, নিয়ে হচ্ছে রওনা দিলাম। তো প্রথম কারোর সাথে এইরকম একটা সময় দেখা, দেখা করতে যাব, মানে মনের ভিতর অনেক কিছু কাজ করতেছিল একসাথে, কি হবে না হবে, কি হবে কি।
2: তো মানে ভালোবাসার উদ্দেশ্যে আপনি রওনা করিলেন?
0: হ্যাঁ, ফার্স্ট টাইম লাইফে হচ্ছে কারোর সাথে দেখা করতে যাব। তো অনেকটা ইন্টারেস্টিং, আবার অনেকটা নার্ভাস। তো হচ্ছে এভাবে গেলাম, যাই হচ্ছে আপনার নামলাম, নামার পরে তো হাঁটতেছি।
2: ছেড়ে দিলেন গাড়ি?
0: হ্যাঁ, গাড়ি ছেড়ে দিয়ে হচ্ছে হাঁটতেছি। যে এখন হাঁটতে হাঁটতে হাঁটতে তো হচ্ছে আবার একটা লোকেশন দিছিল আমাকে, হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে থাকতো,
2: বন্দরে।
0: জি, তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হচ্ছে রিক্সা বললাম যে এরকম এরকম এরকম। তো
2: রাত কয়টা বাজে তখন?
0: তখন হচ্ছে সাড়ে আটটা, নয়টা, নয়টা সাড়ে নয়টার আগে বেজে গেছে এরকম প্রায়।
2: আপনি ভাবলেন না যে দেখা হওয়ার পরে আপনি আবার রাতে ফিরবেন কখন?
0: হ্যাঁ, এটা তো আমি হচ্ছে ভাবতেছিলাম যে কি করব না করব, কখন ফিরব না ফিরব, এগুলো তো মাথার ভিতর টেনশন চলতেছে।
2: তারপর আপনি রিকশা রওনা দিলেন, বলেন তো
0: এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আমার যাইতেই হবে। পরে গেলাম, হুট করে নামলাম, দেখলাম যে ও হচ্ছে সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এভাবে যে আমাদের প্রথম দেখা এভাবে হবে আমি কোনো সময় ভাবি নাই। তো গেলাম ওর সাথে, ওকে ফুল দিলাম, দেওয়ার পরে তো আমার একদম হার্টবিট বেড়ে গেল যে কিভাবে কি করব। তারপর ওই সময় আবার মন্ডি স্থির করলাম যে না ঠিক আছে, করার পরে দেন হচ্ছে রিক্সায় আবার নিলাম, বলতেছে যে চলো তাহলে একটু তোমাকে ঘুরাই দেখে আমাদের এইখানটায়। তো যেই বাবা সেই কাজ। তো হচ্ছে
2: আপনি তখন তাকে জিজ্ঞেস করলেন না যে আজকে হঠাৎ করে কেন ফোর্স করলা এরকম সন্ধ্যার পরে?
0: এটা এটা এভাবে বলতেছে যে না, নাহলে তুমি আসতা না কোনো সময় দেখা করতে।
2: আচ্ছা,
0: তো এর জন্য হচ্ছে আমাকে এভাবে ফোর্স করছে। তো যাই হোক, ওর সাথে রিক্সা নিয়ে তারপর একটু ঘুরলাম। ঘোরার পরে হচ্ছে ওইখানে শীতলক্ষায়, ওইখান থেকে ওদের ওই ব্রিজ ছিল যেটা, ওইখানে ওইখানে ঘুরে টুরে দেন হচ্ছে দেখি রাত হয়ে গেছে অনেক। আমি বলতেছি যে বাসায় যাবো না, তো বলতেছে যে আর একটু ঘুরি। তো ওকে টুকিটাকে হচ্ছে ঘুরাইলাম, একটু খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে ওকে যে সময় বাসায় ড্রপ করে দিতে যাবো, তো ওটা আপুর বাসা আছে। তো বলতেছে যে এখানে তাহলে আজকে থেকে যাও, কালকে যেও।
2: মানে ওদের বাসায়, ওর আপুর বাসা,
0: একটা আপুর বাসা আছে,
2: ওই বাসায় আপনি থাকতে পারবেন আর কি, যেখানে এখানে থেকে যাও,
0: বলতেছে এখানে থেকে যাও। এটা হচ্ছে
2: তখন তো রাত 10টা ক্রস করে ফেলছে মনে হয়,
0: তখন প্রায় রাত কয়টা বাজে, 11:30-12টা
2: সময়। মানে ঢাকা আসা একটু ডিফিকাল্ট হয়ে যায়,
0: অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর হচ্ছে তখন ভাইও ছিল না যে তাকে আবার কল দিয়ে আনবো এখানে। তো এরপরে আমি ওইখানে ওই দিন স্টে করলাম। এরপরে দিন হচ্ছে ভোরবেলায় দেখি আমাকে ডাক দিছে যে উঠো বেরোই। তো হচ্ছে যে এরপরে ওর সাথে আবার বেরোইলাম, বেরোয়ে অনেক কথাবার্তা বললাম, আর এটাও বলছিলাম যে যদি কখনো ছেড়ে যাও তুমি যাবো, আমি কিন্তু যাবো না। আমি ওর হাতটা ধরে প্রথম কোনো মেয়ের হাত ধরছিলাম জীবনে, আর প্রথম কোনো মেয়েকে এটা বলছিলাম যে না, যদি থাকো তো থাকবা, তো আমি তো থাকবোই সবসময়, কিন্তু যদি ছেড়ে যাও তুমিই যাবা।
2: ও মাই গড, প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন জীবন গল্প, এবং আলোকের গল্পটা দেখেন, মানে কোন দিকে মন নিচ্ছে, আমার অদ্ভুত লাগছে। এবং প্রেম আসলে তো সবার জীবনে আসে, তা কি সুন্দর করে আলোক এমনি একটু ছোটবেলা থেকে একটু চাপা স্বভাবের মানুষ, কথাবার্তা বলতো না, তো প্রথম একটা মেয়ের হাত ধরলো, আমি কল্পনা করছি কিন্তু পুরো ছবির মতো দেখছি আলোকের গল্পটা, তারপর সে বললো যদি কখনো ছেড়ে যাও তুমিই ছেড়ে যাবো, আমি ছেড়ে যাবো না, তারপর শুনতে চাই আলোক।
0: তারপর হচ্ছে আমি তো আসলে ভাবি নাই যে এই দেখাটাই হচ্ছে শেষ দেখা হবে ওর সাথে বা এই কথাটাই যে সত্যি হবে, তো এটা হচ্ছে বললেই হচ্ছে বুঝবেন। তো এইভাবে দেখা
2: কি মন খারাপ লাগতেছে এখন?
0: একটু
2: আপনার বয়স শুনে বোঝা যাচ্ছে যে আপনি
0: মানে আসলে অনেক ভালোবাসছি, তো
2: অনেক ভালোবাসছি
0: আমি। আর হচ্ছে যে বাবা মা যেই যা বলুক আমার চোখে দিয়ে কোনো সময় কোনো পানি পড়ে নেই বা আমি কান্নাকাটি করিনি, কিন্তু আমি ছেলেটা অনেক কাঁদছি ওর জন্য, ওকে অনেক ভালোবাসছি, ইফোর্টস যত যা লাগে আমি সব দিছি, ইফোর্টস এর কোনো কমতি নেই। আর আমি আসলে একটু ওভার থিঙ্কার, ওভার পজিটিভ, তো সবসময় আসলে ওরে মেসেজ দিতাম, ওকে ইয়া করতাম, মানে খুব টেনশন হইতো যে ও ঠিকঠাক বাসায় গেছে কিনা, ও ঠিকঠাক খাইছে কিনা, ও ঠিকঠাক ঘুমাইছে কিনা বা অসুস্থ কিনা, সবকিছু নিয়ে মাথার ভিতর সবসময় একটা ঘুরপাক খাইত যে না ও কি অবস্থা, ওর কেমন আছে, কারণ আমি ওকে হারাইতে চাইনি লাইফে। তো এভাবে হচ্ছে ভালোই দিন পার হইল, দিন হচ্ছে ওর সাথে দেখা করে ফিরলাম অনেক মনের ভিতর
2: থেকে। তো ঘুরলেন আবার?
0: হ্যাঁ, ঘুরে হচ্ছে আমি একটার দিকে হচ্ছে ব্যাক করছি ঢাকার দিকে, তো ঘুরলাম অনেক কিছু হচ্ছে, অনেক মেমোরিজ ক্রিয়েট হইল। দেন হচ্ছে ওই সময় মনে হচ্ছিল যে দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি আমি, যে আমার উপর থেকে সুখী আর কেউ নেই, এত কিছু মানে আমি মনে হচ্ছিল যে না আমি সবকিছু পাই গেছি এখন, আমার পরিপূর্ণ সবকিছু। তো এভাবে হচ্ছে আবার আসলাম ঢাকায়, ব্যাক করলাম, ব্যাক করার পরে হচ্ছে যে আমি তো ওই দিন আর মানে একদম ঘুম আসে না কিছু আসে না, যে না কি প্রথম কারোর সাথে
2: সিনেমার মতো লাগছে আর কি, মানে ঘুম টুম আসছে না, কি হলো এই দুইটা দিন না, মানে
0: জি
2: আগের দিন রাতে সন্ধ্যা থেকে। আচ্ছা, তারপর?
0: তারপর হচ্ছে যে ওকে আবার কল দিলাম, দেন আবার একটু ইমোশনাল হয়ে গেলাম যে একসাথে অনেকগুলা সময় স্পেন্ড করলাম, মনে হচ্ছিল না যে দিনটা মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি চলে গেছে ওই দিনটা। দেন হচ্ছে এইভাবে কথা বলতাম আবার সময় পাইলে হচ্ছে যে মাঝে মধ্যে।
2: আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনারা কয় ভাই বোন?
0: আমরা হচ্ছে দুই ভাই বোন।
2: দুই ভাই বোন, তা আপনার ভাই বোনের সাথে তো একটা বন্ধুত্ব থাকে, আপনি কি কথা বলছিলেন আপনার ভাই বোনদের?
0: এরকম বলতো, তো আমি বলতাম হ্যাঁ অবশ্যই করবো, আমি হচ্ছে যে ওরকম না, আমি তো হচ্ছে যে যাই করি, যেহেতু তোমাকে ভালোবাসার কথা বলছি, যেহেতু কমিটমেন্ট দিছি, সব এত কিছু দিয়ে কমিটমেন্ট দিছি, তো আমি অবশ্যই আমার কমিটমেন্ট পূরণ করবো ইনশাল্লাহ। তো এভাবে আসলে আর যে ওর যে বোনটার কথা মেনশন করছিলাম ওই সময়, তো ওর আবার ফোন ছিল না, একবার ফোন নষ্ট হয়ে গেছিল, নাকি ওর মামি ওর ফোনটা নিয়ে গেছে, তো ওই সময় আমি ওর বোনের থেকে আসলে কল দিতাম, কল দিয়ে হচ্ছে ওর খোঁজখবর নিতাম কি অবস্থা, কি কেমন আছে না আছে। তো যে সময় আসলে বিয়ের কথা বলতাম যে এরকম এরকম, ও তো বলে বিয়ের কথা কিভাবে কি,
2: এটা কাকে বলছেন?
0: এটা আমার বোনকে বলতেছি।
2: বোনকে বলছেন?
0: হ্যাঁ,
2: মানে আগে আমি বলতেছিলাম যে প্রেমের কথাটা কি ভাই বোনকে আগে শেয়ার করেছেন কিনা, আমার সাথে যে কথা হচ্ছে,
0: আমি হচ্ছে এই আমার এই কথাটা হচ্ছে আমার প্রথম ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার চাচাতো বোনকে হচ্ছে শেয়ার করেছিলাম, আমার কাজিনকে।
2: আচ্ছা,
0: তো ওই শুধু জানতো, আর কেউ জানতো না, প্রাইভেটলি রাখছি, কারণ ভাবতেছি আবার নজর টজর না লেগে যায় সবাইরে বলে দিলে। আর হচ্ছে এরপর ওর বোনকে যেদিন বলছি, তো ওর বোন বলছে যে বোন একটা কথাই বলতো যে যাই করবা হচ্ছে বুঝে শুনে করো, তো ওই সময় তো এগুলো আর মাথায় নিয়ে যে কি বলতে,
2: তখন তো আপনি মানে প্রেম ভালোবাসা এইখানে বোধ শক্তি কাজ করে না।
0: হ্যাঁ, তো পরে আসলে একদিন আমাকে যে সময় প্রেমটা হচ্ছে একদম মাঝামাঝি একদম হচ্ছে অনেকটাই আগায় গেছে, তখন আমাকে একটা একদিন বলছে যে ওর হচ্ছে আসলে 21 দিনের নাকি একটা সংসার ছিল, ওইটা হচ্ছে ডিভোর্সড হয়েছে।
2: তো আচ্ছা, মানে এতদিন আপনার সাথে ফোনে কথা বললো, আপনি দেখা করলেন, কখনো বলে নাই এটা?
0: না, ওই সময় বলে নাই,
2: এখন বললো হঠাৎ করে যে তার একটা বিয়ে হয়েছিল, 21 দিন সংসার হয়েছে, ডিভোর্স হয়ে গেছে।
0: জি, তো আমি আসলে প্রথম একটু ইয়ে হয়েছে, তাও আসলে আমি অত কিছু নেন বলছি যে আমি আসলে এগুলো নিয়ে ভাবি না, পাস্ট নিয়ে যাই হয়েছে।
2: মানে আপনি ওইটাও কনসিডার করলেন?
0: ওইটাও আমি কনসিডার করছি, ওইটাও আমি কনসিডার করছি।
2: ও মাই গড,
0: কারণ আমি তো ওকে লাভ করছি, ওকে লাভ করছি, আমি আসলে অনেক লাভ করছি ওকে।
2: না বুঝতে পারছি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে।
0: তো ওকে হচ্ছে যে বলছি যে না ঠিক আছে সমস্যা নেই, ওকে আরো সাহস দিলাম যে না এরকম হয় লাইফে, মানুষের কত কিছু হয়, একটা লেসন সবকিছু। তো এভাবে হচ্ছে যে এটাও যাওয়ার পরে পরে আমি বলছি যে না সমস্যা নেই, তুমি এর জন্য ভয় পাইও না যে আমি তোমাকে ছেড়ে যাবো,
2: মানে আমি তোমার এই এটার পরও আমি তোমার বিয়ে করব।
0: হ্যাঁ আমার কমিটমেন্ট ওইটাই ছিল। ইভেন ও কমিটমেন্ট দিছে যে না ঠিক আছে তাহলে তুমি যেই সময় এত কিছু ই করতেছ, তো আমি ও আসলে অনেকেই দেখতাম যে আমাকে লাভ লাভ যেটা হচ্ছে বলে অনেকেই কেয়ার করতো, তো আমি ভাবতাম যে না একটা লাইফে মনে হয় কেয়ারিং পার্সন আছে আমারও, এর জন্য খুশি থাকতাম সবসময়। তো এরকম করে করে আমি বাসে আসলাম একদিন কোরবানির আগে। তো বাসে আসার পরে এবার ভাবতেছি যে না বাবা
2: খুলনায় গেলেন আর কি।
0: হ্যাঁ খুলনায় যে সময় গেছি
2: কোরবানি ঈদ করতে,
0: কোরবানি ঈদের যে সময় খুলনায় গেছি তখন হচ্ছে যে কি করবো বুঝতেছিলাম না যে কিভাবে বলবো আব্বু আমাকে যে
2: এরকম পড়া শেষ হয়নি আপনার।
0: হ্যাঁ আবার পড়াশোনা শেষ হয়নি। তো যাই হোক সাহস করলাম মনের ভিতর অনেক। তো আমি আমার প্রথমে আমার বোনকে বলছি যে যে আমার কাজিন আছে যে তুই একটু আম্মু আব্বুকে টাচ দিস, দেন তারা যদি আস করে দেন আমি বলবো এরকম এরকম। তো আমি তো অনেক ভয়ে ছিলাম যে কি হবে না হবে। তো এরপরে হচ্ছে যে ও বললো আম্মুকে যে ভাইয়া কি এরকম কিছু কথা বলতে চাই এরকম এরকম এরকম। তো আম্মু বলতেছে তুমি তো কোনো সময় এরকম কিছু বলো নাই বা তোমার লাইফে কোনো সময় এরকম শুনি নাই যে কোনো তোমার তুমি কাউকে ভালোবাসো বা কি, তো হুট করে কাকে ভালো লাগলো তোমার মেয়েকে। তো অনেকটা ইন্টারেস্টিং দেখলাম আম্মু। তো আমিও বললাম যে এরকম এরকম আম্মু ও তোর বাবা মা নাই ওই তিন। তো আম্মু শুনে অনেকটা ইমোশনাল হয়ে গেছে যে না ঠিক আছে কিভাবে কি। আম্মু বলতেছে আরো আমাকে যে তোমার আব্বু হচ্ছে যে সময় বিয়ে করছে তখন কিন্তু শ্বশুর বাড়ির আমি ভাত ঠিকঠাক হচ্ছে দিতে পারিনি, এতিম ছিলাম। তো ওইগুলো শুনে আম্মু আর কি ইমোশনাল হয়ে গেছে। তো বলতেছে যে তুমিও তাও যাই হোক আম্মু সাথে এক প্রকার হচ্ছে কথাবার্তা বললাম।
2: তখন আম্মুকে কি বলেছেন যে ওর একটা শর্ট ডিভোর্স হয়েছে?
0: না এগুলো আমি আসলে আম্মুকে জানাইনি, আমি হচ্ছে জাস্ট ওর কথাটাই বলছি যে এরকম আমি খুব লাইক করি এরকম এরকম। তো আম্মু জাস্ট বলছে যে আপাতত এখন কমিটমেন্টে থাকো, তোমার তো এখনো কিছু শেষ হয়নি, এগুলো শেষ করে দেন হচ্ছে একটা ডিসিশন নিও আর ওকে আপনি রাখো, এমন না যে তুমি বাদ দিয়ে দাও বা হচ্ছে ওর সাথে হচ্ছে সম্পর্ক শেষ করে দাও।
2: আপনার আম্মা তো দেখি খুব পজিটিভ আর কি, খুব ভালো মানুষ, মানে একটা সন্তানকে তো মানুষ এরকম হলে বকা ঝোকা দেয়, সে তো খুব ভালোভাবে আপনাকে হ্যান্ডেল করলো।
0: তো এভাবে হচ্ছে যে আম্মুকে জানাইলাম।
2: আপনি কি ছোট ছেলে নাকি সবার?
0: আমি হচ্ছে আমার আব্বু আম্মুর একটাই ছেলে, আমার দুই ভাই বোন,
2: দুই ভাই বোন,
0: বড় বোন আর আমি। আর ছোটবেলায় হচ্ছে একটা ভাই হয়েছিল, ওইটা হচ্ছে উনি হচ্ছে মারা গেছে ছোট থাকতে একদম।
2: আচ্ছা একদম ছোট হওয়ার পরে মারা
0: গেছে, এরপরে আপু হয়েছে দেন হচ্ছে আমি।
2: আপনি আদরের একজন?
0: হ্যাঁ আমি হচ্ছে আদরের, আমার খালা মামা চাচা সবাই আমাকে আসলে ভালোবাসে। আর আমি হচ্ছে আমাদের খালা মামা সবার ভিতরে হচ্ছে বড় হচ্ছে যে ছেলে সব ফ্যামিলির, তো এর জন্য সবারই আদর পাইছি আমি। তো জানলাম জানাইলাম এগুলো আম্মুকে। তো হচ্ছে এরপরে সবাই জানলো আস্তে আস্তে আম্মু থেকে, হচ্ছে আম্মু খালাদেরকে বললো এরকম এরকম এরকম, সবাই কল দিচ্ছে বলতেছে কি রে কি কিভাবে কি। আবার আমার বোন মজা করে বলতেছে কি তোরে কি পছন্দ করবে, আমি একটু মোটা সোটা দেখতে এমনি। তো সবাই আসলে মজা টাজা করতেছিল, ভালোও লাগতেছিল যে না সবাই পজিটিভ রিভিউ দিতেছে। তো আমি ভাবতেছি যে না তার ডিপ্লোমাটা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়াটা শেষ করে ওকে হচ্ছে তাহলে বিয়ে করে ফেলাবো। আর আমি হচ্ছে যে আমার প্ল্যান তো হচ্ছে বাইরে চলে যাওয়ার আর কি,
2: বিদেশে চলে যাওয়া।
0: হ্যাঁ আমার হচ্ছে চাচু থাকে দুবাইতে,
2: আচ্ছা
0: প্রায় 25-26 বছর ধরে, তো ওইখানে আসলে চলে যাওয়ার চলে যাবো ইনশাল্লাহ এটা শেষ করে। তো ওইভাবে ভাবছিলাম যে না
2: চাচু কি এখানে জব করে না নিজের বিজনেস?
0: চাচু হচ্ছে এখানে ফোরম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যান এক কোম্পানির,
2: সে বলছে আপনাকে নিয়ে যাবে।
0: হ্যাঁ সে হচ্ছে আমি ওইখানে চলে যাবো।
2: আচ্ছা
0: তো এর জন্য আর কি ওইভাবে ছোট থেকে ওইভাবে আর কি এর জন্য ওইখানে যাবো, তো ওইভাবে প্রস্তুতি নিছি যে বাইরে যাবো এরকম এরকম। তো যাই হোক ওইভাবে যেভাবে সেই কাজ। তো হচ্ছে এরপরে বললাম ওকেও যে না এরকম এরকম আম্মুকে বলছি, আম্মু তো হচ্ছে যে অনেকটা পজিটিভ বাট বলতেছে যে এটা শেষ করো, স্টাডিটা শেষ করে দেন হচ্ছে যে তুমি যা করার করো। আব্বু সেম। তো এরপরে কোরবানি হচ্ছে গেল, ও হচ্ছে যে একটু বিজি হয়ে গেছে, একদিন দুই দিন কথাও হইতো না এমন। তো হুট করে আবার হচ্ছে আমি কল দিছি যে কি রে কি অবস্থা কি, ওর আপুকে কল দিছি, তো বলতেছে যে আছে ও একটু অসুস্থ এরকম এরকম। তুমি বলছি আছে কি হয়েছে, বলতেছে জ্বর টর এরকম এরকম অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে ওরে ওর সাথে কথা বললাম, তারপর কি লাগবে না লাগবে ওষুধ টষুধ আমি বললাম যে আপু ওকে দেন, হচ্ছে আমি পরে ইয়ে করে দিতেছি। তো এভাবে হচ্ছে ও আস্তে আস্তে কথা বলতেছিলাম। তো হচ্ছে কুরবানির ওই মাসটাই ওই সময় জুন মাস, জুন মাসের 20 তারিখ ছিল। তো হুট করে আমি হচ্ছে একদিন ওকে কল দিছি, ওকে ওর একটা ফোন ছিল বাটন ফোন, ওইটা নাকি নিছিল ওর আপুর থেকে, তো ওইটা কল দিছি, তো ওটা ধরে নেই। তো আমি আবার হচ্ছে ওর আপুকে কল দিছি ওই দিন। আমি আবার একটা প্ল্যান এর ভিতর করছি যে আমি যখন আবার ঢাকায় যাব, আমি হচ্ছে একটা জব নিব ছোটখাটো, মানে নিজে ভাবছি এটা যে জব নিব, দেন হচ্ছে যে একটা বাসা নিব, ওরকে হচ্ছে কাবিন করে ফেলবো, বিয়ে করে ফেলাবো।
2: আচ্ছা, আপনি এরকম একটা প্ল্যান করছেন?
0: হ্যাঁ, যাতে হচ্ছে ও আমারই থাকে, আসলে একটা মানে পূর্ণতা হয়,
2: মানে আপনি তাকে হারাতে চান না আর কি।
0: হ্যাঁ, আমি মনে
2: ঝামেলা না হয় আমি বিয়ে করে ফেলবো, কাবিন করে ফেলবো।
0: আমি মনের ভিতর
2: ওইটা মনের যে চিন্তাটা, মানে ওইটা চিন্তা করছেন কি বাবা মাকে জানাবেন না, কাউকে জানাবেন না, নিজেরা করে ফেলবেন? আচ্ছা,
0: কালকে জানাবো না ভাবছি যে এরা করে নিব। তো এইভাবে হচ্ছে আমি প্রস্তুতি করতেছিলাম যে কোথায় কি করা যায়। তো এইভাবে আমি সব জায়গায় সেটও দিয়ে দিছি সবকিছু, যে না জবও পাই গেছিলাম একটা, দেন হচ্ছে বাসাও পাই গেছিলাম, দেন হচ্ছে এখানে সবাই সবাই আমার সাপোর্টে ছিল, ফ্রেন্ড সার্কেল, তারপর চেনা জানা যারা আছে সবাই বলতেছিল ওকে। তো হুট করে আপুকে এটা কল দিয়ে হচ্ছে জানাবো যে এটা যেটা এরকম এরকম আমি প্ল্যান করছি, সারপ্রাইজ দিব। ও তো অনেক বিয়ের কথা বলে, তো যাই হোক ওকে বিয়েই তাহলে করে ফেলাবো, রেখে দিব, জানাবো না ফ্যামিলিতে, পরে জানাবো যে। তো ওই দিন হচ্ছে ওর আপু আমাকে বলতেছে যে আচ্ছা যদি তুমি বিয়ে করো, এরপর হচ্ছে বিয়ে করার পরে যদি কোনোদিন কোনো সমস্যা হয় তো এটা হচ্ছে আমাকে বলতে পারবো না,
2: মানে বিয়ে করার পর যদি সমস্যা হয় আমার বলতে হবে,
0: বলতে পারবা না কোনো কিছু হচ্ছে আমাকে, কোনো
2: ব্লেম দিতে পারবা না, আমি কিছু জানি না, বোন আপু বলতেছে।
0: হ্যাঁ, তো আমি ওই দিন আসলে ওনার সাথে আমি বলি যে সব সময় তো এই কথাটা বলে, তাহলে এখন আবার কেন এই কথা
2: বলতেছে? ও কি আপন বোন ওনার, আপনি যাকে পছন্দ করতেন তার আপন বোন ছিল?
0: ওর হচ্ছে আপন বোন না, মানে ওর হচ্ছে মানে পাশেই হচ্ছে,
2: আচ্ছা আচ্ছা,
0: মানে ছোট থেকে আর কি,
2: আচ্ছা আচ্ছা, খুব ক্লোজ আর কি,
0: ক্লোজ আর কি,
2: ওই বড় আপু।
0: তো আমি ওনাকে বললাম যে ওই দিন
2: উনি মোটামুটি মিডিয়া ছিল আর কি আপনার সবকিছু, তাই?
0: হ্যাঁ। তো আমি ওনাকে বললাম ওই দিন যে কেন সবসময় এই কথা বলেন কেন, আমি তো ওকে বিয়ে করার জন্যই এত কিছু করতেছি, না হলে তো আমি এগুলো করতাম না, আমার ফ্যামিলির বিরুদ্ধে যায়, ফ্যামিলি যদিও আমার পজিটিভ রিভিউ দিছে, বাট হচ্ছে আমি তো এই জিনিসটা এত তাদেরকে না জানাই করতেছি একদম প্রাইভেটলি, তো কেন এগুলো বলেন আমাকে? তো ও বলতেছে, উনি বলতেছে যে তুমি কি ওর সবকিছু জানো, ওর জীবনে যা যা করছে সবকিছু? তাই আমি বলছি আচ্ছা আপনি কোনটা মিন করতেছেন,
2: একটা তো জানোই, জানেনই আপনি।
0: আমি বলতেছি ও এতিম আর হচ্ছে ওর একটা আগে বিয়ে হয়েছে, তো এই দুইটা। তো আমি বলতেছি যে না আমি এগুলা নিয়ে, আপনি যদি এগুলা বলতে চান তো আমি হচ্ছে আসলে এগুলো নিয়ে ভাবি না, আমি প্রেজেন্ট আর হচ্ছে যে প্রেজেন্টটা ভাবি, আর ফিউচার তো আল্লাহর হাতে, ফিউচার ইনশাল্লাহ ভালো হবে এগুলো ভাবি আমি, কিন্তু পাস্টে কি হয়েছে আমি এগুলো নিয়ে ভাবি না। তো ওর আপু হুট করে তখন ওই সময় বলতেছে অনেক দেখি যে ইতস্তত করতেছে যে কি করবে না করবে, আমাকে বলবে কি বলবে না, এরকম একটা অবস্থা তার। তার বলছে কি হয়েছে আপনার, আপনি তো নার্ভাস কেন, আপনি কি আমাকে কিছু বলবেন? তো তখন সে বলতেছে যে ওর যদি সবই জানো, তুমি কি জানো ওর আসলে মা আছে, ও তো বলছে এতিম, বাট ওর তো মা আছে, আমি তো দেখি সব সময়।
2: তারপর
0: তো আমি একটু ওই সময় প্রথমে একটু শক খেয়েছি যে কিরে, ও তো বললো এতদিন এতিম
2: এতিম,
0: বাট ওর মা আছে, এটাই আবার কিরকম কথা? তো আমি আবার পরে নিজেকে মানে বুঝাইলাম যে না হয়তো মা আর মেয়ের ভিতরে হয়তো কোনো একটা সমস্যা হইতে পারে পারিবারিক, এর জন্য হয়তো আমাকে এতদিন বইলে আসছে, হ্যাঁ যে ওর মা নাই বা ওইটা বলতে চাই নাই যে ওর মা আছে, যে হয়তো কোনো সমস্যা। আমি পরে এটাও ভাবছি যে না পরে আমি দেখি এটা নিয়ে পরে একদিন কথা বলবো, মা আর মেয়েকে একসাথে করে দেবো, এরকম একটা প্ল্যান করছিলাম। তো আমি বলতেছি আচ্ছা এই সমস্যা আর কিছু তো নাই, আমাকে তো বলছে এটি মোর বাবা মা নাই এরকম এরকম। তো বলছে আরো একটা কথা, বাট এটা আসলে আমি বললে কি হবে বলতে পারি না, বাট আমাকে আপনাকে বলা দরকার, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তো আপনি বলে দিই। তো আমি প্রথমে একটু নার্ভাস, কি রে কি বলবে না বলবে, পরে বলতেছে ও যে মামা মামির বাসায় থাকে, এতদিন যে মামা মামির বাসার কথা বলছে ওইটা আসলে ওর মামা মামির বাসা না, ওইটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। দুই বছরের বিয়ে, স্টিল রানিং সংসার, ওর জামাই আছে, সব আছে, ওইটা ওর মামা মামি না, ওইটা ওর শ্বশুর শাশুড়ি। তো আসলে এটা শোনার পরে
2: মানে আমি তো আমি মানে গল্প শুনতেছি কিন্তু আপনি হয়তো আরেক দিকে যাবেন, কিন্তু এদিকে যে মন নিবে আমি এটা কল্পনাও করিনি। মানে মা থাকতে পারে যে হয়তো বা কোনো কারণে ইয়া হয়েছে, তারপর বলতেছে দুই বছর বিয়ে হয়েছে, তার সন্তান আছে,
0: সন্তান এবার দুই বছর রানিং বিয়ে,
2: বিয়ে আর ওই ওইটা
0: তার মামা মামির বাসা, যে বলছে যে তাকে এত পেইন দিত, কষ্ট দিত, আসলে সেটা তার মামা মামির বাসা না, শ্বশুর বাড়ি, তার জামাই আছে, সবকিছু আছে।
2: আচ্ছা,
0: তো এটা শোনার পরে আমি প্রথমে না ওনার উপর চিল্লে উঠছি যে না এটা আমি বিশ্বাস করি না। ও আমার কাছ থেকে আল্লাহ কোরআন কত কিছু নিয়ে ওয়াদা দিছে, অ্যাটলিস্ট আল্লাহর নাম নিয়ে তো কেউ মিথ্যা কথা
2: বলবে না,
0: আমি ওনার কথা বিশ্বাসই করতেছি না। পরে আমি তো তবু এটা শোনার পরে আমি তাও নিজেকে একটু কোনোরকম শক্ত করে ধরে আমি আবার ওনাকে বলতেছি যে আচ্ছা বলেন কি হয়েছে, আপনি এই কথা কেন বললেন, এত আর এতদিন পরে কেন বললেন। তো বলতেছে যে ও এরকম এরকম আমাকে অনেক প্রেশার করছে যাতে তোমাকে না বলি। তো আমি বলছি কেন, ও আমাকে আপনি মিথ্যা বলতেছেন, আমি ওনাকে মিথ্যাবাদী ভাবতেছি যে না আপনি মিথ্যা বলতেছেন, আপনি সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছেন। তো এইভাবে ওনার সাথে বলতেছি, তর্কতর্কি করতেছি। তো উনি এরপরে বলতেছে যে এরকম এরকম এটা ওর লাভ ম্যারিজ ছিল, ওই ছেলেটাকে হচ্ছে ও যে ওর স্টিল জামাই, ও এটা নাকি লাভ ম্যারেজ, তো হচ্ছে ওইভাবে ওরা বিয়ে করছে, তো দুই বছর হয়ে গেছে। তো আমাকে উনি কিছু পাঠাইলো ছবি টবি, দেন দেখাইলো যে না এটা সত্যি,
2: হাজবেন্ডের ছবি পাঠা দিল।
0: হ্যাঁ, যে তো আমি বলতেছি এ তো আমাকে বলতো হচ্ছে এটা ওর ভাই, মামাতো ভাই, বলতেছে না এটা ওর মামাতো ভাই না, এটা হচ্ছে ওর হাজবেন্ড।
2: ও মাই গড।
0: তো আমি সময় ওয়েদারটাও একটু ওইরকম ডিপ্রেস ছিল, বৃষ্টি পড়তেছিল, আমি আমার হাতের থেকে আসলে ওই সময় ফোনটা পড়ে গেছে, ফোনটা পড়ে যাওয়ার পরে আমি ঘুরি ঘুরি বৃষ্টি পড়েছে, আমি রুমের ভিতরে গেছি, আমার আম্মু বসে রয়েছে, আব্বু অফিস থেকে আসছে, তো বলতেছে খাওয়া দাওয়া করবি না, আমি আমার আম্মুর পায়ের কাছে বসছি, বসে আমি আমার আম্মুর পাটা জড়াই ধরে আমি ওই মাথা দিচ্ছি আর আমার হচ্ছে চোখে থেকে টপ টপ টপ টপ টপ টপ করে পানি পড়তেছে। আমি মানে মানতেই পারতেছিলাম না যে এরকম কিছু একটা হবে আমার লাইফে। পরে আম্মু আব্বু বলতেছে কি রে খাবার খাবি না, কি হয়েছে তোর, কান্নাকাটি, চোখ থেকে পানি পড়তেছে, কান্দতেছিস কেন। তো আমি আবার বলতেছি না আমার একটা ফ্রেন্ড এরকম এরকম, মানে একটা মিথ্যা বলছি যে ফ্রেন্ড এরকম এরকম, ওর জন্য খারাপ লাগতেছে এই জন্য। পরে তো ভাই ওই যে গেলাম রুমের ভিতর, ওই যে রুম আটকাইলাম, ওর পর থেকে তো হচ্ছে ওই আর্টসেলের দুঃখ বিলাসের মতো আর কি। ওর পর থেকে আসলে আমার জীবনে যত ডাউনফল আছে সব শুরু হয়েছে। আমি হচ্ছে এটা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম,
2: কিন্তু আপনি যখন বোন এগুলো বললো তারপর আপনি ওই মেয়েকে আর ফোন দেন না?
0: আমি ওকে ফোন দিছি, ওকে ফোন দিছি, বাট ওই সময় ফোন পিক করে নাই। তো আমি হচ্ছে ওই সময় তো একটা অবস্থায় রুমের ভিতর চলে গেছি, আমার তো অবস্থা খারাপ, কি করব না করব। তো পরে আমার তো কান্নাকাটি একদম, কিছু কি করব না করব বুঝতেছি না। পরে হচ্ছে সন্ধ্যার পর রাতের দিকে আমি হচ্ছে আবার ও যেহেতু থাকে না, ওর বোনের থেকে তো আমি সব ইনফরমেশন নিতাম কারণ ওর ফোন নাই যেহেতু। তো ওকে আমি কল দিছি, আমি বলতেছি প্রথমে ও দেখতেছি স্বাভাবিকই কথা বলতেছে। তো আমি বলতেছি আচ্ছা একটা কথা বলি, দুইটা কথা বলি, একটু আমাকে বলো। আমি না মানতে পারতেছি না, আমি বিশ্বাস করতে পারতেছি না। তো বলতেছি কিরকম কথা বলো শুনি। তো সে আমি বলতেছি যে আচ্ছা তোমার কি আম্মু আছে? তো বলতেছি তুমি হঠাৎ করে এরকম প্রশ্ন করতেছো কেন? তারপর আমি আবার বলছি যে ও ওইটা বলার পরে আমি আবার বলছি আচ্ছা তুমি যে মামামের বাসায় থাকো ওইটা কি তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ। তো ও হচ্ছে মানতেই রাজি না, বলতেছে যে এগুলো কে বলতেছে তোমারে, এগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু আমি আসলে ওই সময় আবার মনে হচ্ছিল যে না ও সত্যি, কিন্তু আবার যে সময় আপু ওগুলো দিছে সবকিছু,
2: মানে
0: আমি বুঝতেছিলাম না যে আমি কি করবো,
2: কিসের মধ্যে মানে একটা কনফিউশন,
0: আমি একটা ট্রমাটাইজড হয়ে গেছি একদম যে আমি কি করবো। পরে আমি ওকে বললাম যে এভাবে কেন আমার ভালোবাসাটা বা আমার সাথে কেন এভাবে খেললা, আমার লাইফটা নিয়ে কেন এভাবে খেলা, আমি তো কোনো তোমার ক্ষতি করিনি কোনো সময় বা তোমার তো কোনো খারাপ চাই নেই কোনো সময়, আমি তো দেখছোই আমি তো এরকম ছেলে না। তো অনেকক্ষণ বলার পরে তারপর সে স্বীকার করতেছে, আর সে তখন আমাকে বলতেছে এগুলো নাকি সে ভালোবাসার জন্য করছে।
2: ও মাই গড, এটা কেমন ভালোবাসা, এটা কি একটা মানুষের জীবন ধ্বংস করে ফেলছে। আর সে এতদিন যে আপনার সাথে কথা চালাইলো এটা কিভাবে সে করলো, বাসায় তো তার হাজবেন্ড শ্বশুর বাড়ির থেকে সে কিভাবে কথা বলতো?
0: সে তার হাজবেন্ড হচ্ছে জবে যেত,
2: আচ্ছা জবে যেত,
0: সবাই হচ্ছে একটু ওইখানে ওদিকে ওরা কাজ টাজ করতো, তো ম্যাক্সিমাম টাইম বাসায় থাকতো, বাসার সংসার সামলাইতো, তো ওই সময় আমাকে কল দিত। আর আমি কখনো বুঝতেও পারিনি যে এরকম কিছু একটা আমার জন্য অপেক্ষা করতেছে বা এরকম কিছু আমি একটা শুনবো। তো পরে স্বীকার করতেছে যে ভালোবাসার জন্য নাকি এগুলো করছে। আসলে মানুষ বলে লাভ ইজ ডাইভেন, বাট কিভাবে? আমি এরপর থেকে ওই তো রুমের ভিতরে ঢুকলাম, ঢোকার পর থেকে আমার লাইফ পুরা হেল হয়ে গেছে। আমার হচ্ছে যে এরপরে যত পক্স টক্স যত ধরনের অসুখ আছে সব হইল। দেন হচ্ছে আমি অনেকটা
2: মানসিকভাবে ভেঙে পড়ছি,
0: মানসিকভাবে ভেঙে পড়ছি একদম, হচ্ছে আমার এলোমেলো অবস্থা হয়ে গেছিল। আমি অ্যাডিক্টেড হয়ে গেছি সব কিছুতে, একদম খারাপ অবস্থা আমার লাইফে, কোনো কিছু ঠিক নাই, ঘুম নাই ঠিকঠাক, এদিক থেকে হচ্ছে অ্যাডিক্টেড, মানে এক প্রকার হচ্ছে কোনো কিছু, মানে লাইফের আর কোনো এই লাইফটার কোনো মূল্যই ছিল না। তখন মনে হচ্ছিল যে না, মূল্যহীন, আমি কার জন্য করছি এত কিছু, কিসের জন্য করছি, মানে কার জন্য করছি? আমি তো ভালোবাসছি, আমি তো চিটার না যে ওর সাথে চিট করছি বা ওকে কোনো মিথ্যা বলছি বা অন্য কোনো মেয়ের সাথে হচ্ছে রিলেশনে ঢুকছে ওর সাথে ব্রেকআপ করে, আমি তোকে ভালোবাসছি। তো ভালোবাসাটাও কি পাপ? বা আমার কি কোনো কমতি ছিল ভালোবাসায় ওরে? বাট কিসের জন্য এটা আমার সাথে করলো? তো ওগুলো ভাইবে আসলে প্রতিদিন ভাবতাম, আর অনেক কান্না করতাম আমি। আমি তো আসলে কাউকে বলতে পারতাম না, শেয়ার করতে পারতাম না কথাগুলো, ফ্রেন্ডদেরকে বলবো কাকে বলবো, মানে কাউকে মানে সাহস পাচ্ছিলাম না যে এটা বলবো কিভাবে। তো কান্নাকাটি করতাম সবাই দে, আমি হচ্ছে আমার সব জায়গায় আমার গ্রুপে আমার ফ্যামিলিতে আমি হচ্ছে একটা ফানি পার্সন, মানে হচ্ছে সবসময় সবাইকে হাসি হাসাই, সবাইকে হচ্ছে ভালো রাখার চেষ্টা করি, যার মন খারাপ যে ওকে হচ্ছে যে হাসানোর চেষ্টা করি। তো আমার এই অবস্থাটা দেখে তখন অনেকে জিজ্ঞেস করতেছে, কি রে তোর কি হইলো বা তোমার কি হইলো, এরকম তো তুই ছিলি না, আমার ফ্রেন্ডরা বলতেছে আমাকে। তো আমি কি বলবো, আমি আসলে কোনো উত্তর দিতে পারতাম না ওদেরকে। আমি বলতাম এমনি আসলে ভালো লাগে না কিছু এখন আর। তো এইভাবে বলে আসলে ওদেরকে কোনো রকম বুঝাই দিতাম যে এরকম এরকম, একাই থাকতাম ম্যাক্সিমাম সময়। বৃষ্টি হয়তো হচ্ছে যে বৃষ্টিতে ভিজতাম একা একা ছাদের ছাদে যেয়ে, দেন হচ্ছে নদী পাড়ে যায় একা একা দাঁড়াই থাকতাম, মানে একদম পাগলের মতো। কখন কি করতাম ঠিক নেই, পড়ালেখা এদিক থেকে তো মেন মেন সেমিস্টারগুলো শুরু হয়েছে, তো আমি যেই মানুষটা সেমিস্টার কখনো রেফার্ট খাইনি, আমি ওইবার তিনটা না চারটা সাবজেক্ট রেফার্ট খাইছি। আমার পড়ালেখার প্রতি কোনো আর কোনো মানে জীবনের মানে একদম মনে হচ্ছিল যে সব কিছুই আল্লাহর নাম নিয়ে কমিটমেন্ট দিলাম, তাহলে হোয়াট অ্যাবাউট কমিটমেন্ট? কমিটমেন্টের কি তাহলে? আমি যার জন্য এত কিছু করলাম, যার কোনোদিন হচ্ছে যে সবসময় ফোন হচ্ছে হাতে রাখতাম যে ওর কোন সময় একটা মেসেজ আসবে, ওকে আসলে কিভাবে আমি বুঝাবো আমি ওরা কতটা ভালোবাসছি, বাট এটাই যে হবে আমি কখনো ভাবিনি যে হচ্ছে যে আমার সাথে এটা করবে, তো
2: চিট করবে,
0: হ্যাঁ এটা আমি কখনো ভাবিনি। তো আমার ওই সময় আসলে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, আমি ইভেন হসপিটালে ভর্তি ছিলাম, আমার নাক দিয়ে হচ্ছে মুখ দিয়ে হচ্ছে ব্লাড যেত, মানে অ্যাডিকশনের পরে প্লাস হচ্ছে যে অনেক কিছু মিলায় আমার হচ্ছে যে।
2: তখন বাবা মার কি অবস্থা, তারা খবর পাইলো?
0: আব্বু আম্মু হচ্ছে যে জানতো না, তখন আব্বু আম্মু জানে না, এমনি কল দিলে তখন একটু মানে চোখ টোক মুইছে আর কি, দেখাইতাম যে না আমি ঠিক আছি। তো আম্মু বলতো যে কি রে তুই আগে কল টল দিতি, এখন কল দিস না, কি হইলো তোর, আবার তোর চোখ টোক এই অবস্থা, দাড়ি টাড়ি চুল টুল এলোমেলো এরকম কেন? তো আম্মুকে বুঝাইতাম আরে এমনি আম্মু বড় হয়ে গেছে, কেটে ফেলাবো না। তো এইভাবে হচ্ছে গেল, যাওয়ার পরে তো প্রতিটা রাত আমার তো আর ঘুম আসে না, একটা অভ্যাসের থেকে যখন এভাবে হয়ে যাবে যে তখন ভাবতেছি যে কি করব, মানে কি করলে আমি হচ্ছে সবকিছু ঠিকঠাক হবে বা আমি ঠিকঠাক হব। আর আসলে যে চলে যায় আসলে তো তারে আর আটকে রাখা সম্ভব হয় না লাইফে, বা যতই কান্না
2: না এটা তো প্রতারণা করা, মানে এত বড় কিছু সে লুকায় আপনার সাথে এমন করাটা
0: আমি কখনো কল্পনাও করি নাই যে আমারও লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে, আমি কখনো ভাবিও না। আমি ভাবছি যে না, ও যেহেতু এত কিছু বলছে, এত ইয়ে করছে, অ্যাটলিস্ট ওই ইভেন যে আমার জন্য কান্না করতে দেখছি আমি যে মেয়েটাকে যেন আমার জন্য কান্না করতেছে, তো তাকে আমি কিভাবে অবিশ্বাস করব?
3: অবিশ্বাস করি সত্যি তাই।
0: এই জিনিসটাই তো আমি ভাবি যে সময় যে ও কান্নাও তো করছে আমার জন্য, তাহলে কেন আমার সাথে এগুলো করলো, তা কি ক্ষতি করছে আমি ওর? তো আমি ওকে এটা অনেকবার বলছি, বাট ও হচ্ছে যে শুধুই বলতো যে না এগুলো নাকি ভালোবাসার জন্য সে করছে। তা এটি কিরকম ভালোবাসা আসলে আমি জানি না। তো মাঝখান থেকে আমার লাইফ হচ্ছে দুইটা বছর একদম এলোমেলো হয়ে গেছিল।
2: জীবন থেকে নাই
0: একদম হচ্ছে নাই, আমি হচ্ছে একদম অন্যরকম ছিলাম, কারোর সাথে কথা বলতাম না, অল্পতে রাগ হয়ে যেতাম, মানে অনেকটা এলোমেলো, পুরাই এলোমেলো লাইফ। খাওয়া দাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, কোন সময় উঠতেছি কোন সময় সারা রাত বাইরে থাকতাম, বসে থাকতাম একটা টেবিলের ভিতর, দেখা হচ্ছে একা একা হচ্ছে হেঁটে এক জায়গায় বসে থাকতাম, এই মানে অনেক আর অ্যাডিকশন তো ছিলই। তো এভাবে হচ্ছে গেল, অনেক দিন পার হয়ে গেল। তো একটা টাইমে হচ্ছে এরকম দুইটা বছর পরে, যদি আসলে এগুলো তো ভোলা আসলে সম্ভব না, তো দুইটা বছর পর আসলে আস্তে আস্তে ভাবতেছিল যে আসলে কিসের জন্য এগুলো করতেছি আমি, কেন নিজের কষ্ট দিচ্ছি? আসলে আমি যদি কষ্ট দিও তো আসলে কাউকে ফিরে আনা যাবে না, বা এটা তো মিথ্যা হবে না যে না এই কথা যেগুলো ছিল আগে পিছনে এগুলো মিথ্যা,
3: তো মিথ্যা না সত্যি,
0: এগুলো তো আমি আর সত্যি বানাইতে পারবো না। আর লাইফ তো একটাই দিছে আল্লাহ পাক, তো সৃষ্টির প্রেমে যেহেতু পড়ে গেছি স্রষ্টাকে ভুলে, তো আমি তখন ভাবলাম যে না স্রষ্টার কাছে আসলে স্রষ্টাই তো এগুলা
3: যাই,
0: তার কাছেই যার, সেই তো আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে। যদি হয়তো যেটা বিয়ের পরে জানতাম তখন আমি তো
3: আর কি করতাম,
0: কি করতাম আমি আসলে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে নিজের লাইফে চেষ্টা করলাম যে ডিসিপ্লিনে আনার, আস্তে আস্তে ঘুমানোর টাইমটা ঠিক করতে চাইলাম, দেন হচ্ছে খাবার দাবার ভাবতেছি না ঠিক করি। তো এভাবে আস্তে আস্তে আস্তে আস্তে কোনোরকম নিজের লাইফটাকে এক জায়গায় আনছি। প্রথমে
3: অ্যাডিক্টেড হয়ে গেছিলেন, ওগুলো ছাড়া শুরু করলেন?
0: ওগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম, আস্তে আস্তে ছেড়ে দিয়ে দিয়ে শুধু এই যে সিগারেট স্মোক,
3: সিগারেটটা খেতে,
0: হ্যাঁ এটা এটা পর্যন্তই চলে আসছিলাম। তো এরপরে হচ্ছে যে আরও এর পিছনে আরও আমার ফ্রেন্ডরা আছে, ওরাও আমাকে অনেক সাপোর্ট করছে, ওরাও আমাকে হচ্ছে মেন্টালি অনেক ইয়া দিছে যায়, এর জন্য আসলে আমি বেঁচে আছি সবাই। দেন হচ্ছে আমার বোনকে জানাইলাম, ফ্যামিলির আবার ওকেই জানাইলাম, অনেকদিন পর একদম অ্যাডিকশন ট্রেডিকশন থেকে বেরোইছি, ডিপ্রেশন থেকে, তখন জানাইছি যে এরকম এরকম আমার কিন্তু এরকম এরকম। তো ওইটা শুনে তো অবাক যে তোদের তো ভালোই দেখলাম, আমি তো আরো ভাবতেছিলাম
3: বিয়ে করে ফেলবি আর ওই জায়গা থেকে,
0: এখান থেকে তোরা তো ঠিকই ছিলি সবকিছু, তো কি হইলো? তো ওকে বললাম যে এরকম এরকম এরকম। তো পরে যাই হচ্ছে ও হচ্ছে তো পুরো ও ভেঙে গেছে। তো আমি আর আব্বু আম্মুকে জানাইনি, বাট হচ্ছে ও জানাই দিছিল আমাকে, বলেনি। তো হুট করে একদিন আমাকে আম্মু কল দিছে অনেকদিন পর, তো বলতেছে কিরে আগে একটা মেয়ের কথা সবসময় বলতি, তো সে এখন তো বলিস না, অনেকটা বছরও তো পার হয়ে গেল দুইটা।

0: মুখে জাস্ট এইটুক কথাই বললাম যে না আম্মু কোনো মেয়ের কথা আমাকে আর বললো না, যাওয়ার হয়েছে এমনি আর কি, কথা বলি না, ফ্রেন্ড ছিল এমনি, একটা ভালো সম্পর্ক ছিল, তো তার সে তার মতো আছে আমি আমার মতো আছি। তো আম্মু আসলে আম্মু তো আর বুঝেই যায়, তো আম্মু আবার বলতেছে যে না কোনো সময় তোকে হচ্ছে যে তোর শরীরে একটা দাগ লাগতে দিই নাই, তোরে হচ্ছে যে সবসময় এত যত্ন করে রাখছি, একটা মশার কামড় দিতে দিই নাই, তোর এই অবস্থা এগুলো আমরা কিভাবে মানবো, তোরে তো এই অবস্থা আমি দেখলে তো সহ্য হয় না। তো মার মন তো আসলে ওইভাবে, তো আমি আম্মুকে বললাম যে না আম্মু এরকম এরকম আসলে একটু এলোমেলো হয়ে গেছি, না ঠিক হবে সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করো না। আব্বু আমি তো দূরে থাকতো, আমি তো ঢাকায় থাকতাম তখন, তো এইভাবে আসলে নিজেরে অনেক সময় লাগছে দুইটা বছর। তো আস্তে আস্তে উঠলাম, উঠে হচ্ছে যে আবার চেষ্টা করলাম সবকিছুর সাথে পড়াশোনায় মনোযোগ দেওয়ার।
1: আপনি তার সাথে ভুলো আর ফোন দেন নাই?
0: না ও হচ্ছে আমাকে ফোন টোন, আমি তো আর ওর সাথে কোনো ওর কথা শুধু ভাইবে ওই পর্যন্ত হাইডেন গ্যালারিতে ঢুকতাম, দেন হচ্ছে পুরোনো মেসেজ গুলা পড়তাম। তো দুইটা বছর তো এইভাবেই গেছে, কান্নাকাটি হচ্ছে এভাবে এভাবে গেল। তো আমাকে অনেকবার চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার, বাট আমি আসলে আর
1: না না না
0: কিভাবে কি আমি আর ওকে কিছু বলতাম, আমি শুধু মেসেজ দিলে আমি ভাবে ওই অ্যাপসটাই কেটে দিতাম, যেখানে মেসেজ দিত ওই অ্যাপসটাই কেটে দিতাম, ওর সাথে আর এভাবে আমি কথা বলি। তো লাস্ট একবার কথা হয়েছিল আমাকে হচ্ছে অনেকদিন পর, মানে প্রায় দুই, মানে আমি যে সময় হচ্ছে দুই বছর শেষের শেষের দিকে, মানে দুই বছর ওর সাথে ব্রেকআপের দুই বছর শেষের দিকে, একদিন হুট করে মেসেজ দিছে রাত্রেবেলা। তো আমি ওই সময় আমার বাসায় খুলনাতে, তো আমি ওই দিন রিপ্লাই করছি যে না কি হলো, কি হয়েছে বলো, কিছু বলবা? তো বলতেও বলতেছে যে না আমি এরকম এরকম ইচ্ছাকৃতভাবে করি নাই, আমি হচ্ছে তো তোমারে ভালোবাসছি এর জন্য করছি, এখন হচ্ছে আমার হচ্ছে আবার ডিভোর্স হয়ে গেছে, তুমি কি এখন আমাকে বিয়ে করবা?
1: ও মাই গড।
0: তো তো এগুলো হচ্ছে যে শোনার পর তো আমি কি করবো, আমার তো আমি ফোনটা কেটে দিছি ওই সময়, কেটে দিয়ে হচ্ছে যে আমি তো জানি যে এগুলো মিথ্যা কথা বলতেছে। পরে হচ্ছে আমি আবার ওর আব্বুকে কল দিচ্ছি অনেকদিন পরে, জাপু ও তো এরকম এরকম আবার আমাকে মিথ্যা কথা বলতেছে, ও তো আমাকে আমার লাইফটা মনে হয় এবার ও নিয়েই ছাড়বে, শেষ করেই ছাড়বে। তো বলতেছে হ্যাঁ ও তো, ও তো মিথ্যা কথাই বলতেছে, ও তো এখনো তো তোমাকে কি বলছে, বলতেছে যে ডিভোর্স হয়ে গেছে নাকি আবার, ও তো বলতেছে যে আবার কন্টিনিউ করতে রিলেশনশিপ। তো আমি পরে শুনে বলতেছি আল্লাহ, একটা মানুষ আল্লাহর নাম নিয়া এত কিছু নিয়ে কিভাবে মিথ্যা কথা বলে, অ্যাটলিস্ট মানুষ তো সবকিছু নিয়ে মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর নাম নিয়ে কিভাবে বলে। তো এইগুলোর পরে আসলে আর কারোর প্রতি আসলে মানে কাকে বিশ্বাস করবো, মানে কাউকে এখন আর বিশ্বাস হয় না যে মানুষ কিভাবে পারে, একটা মানুষ মরে মানুষের অভাবে আর আমরা টেরও পাই না, এভাবে আর কি চলে গেল। দেন আস্তে আস্তে নিজেকে ঠিক করলাম, পড়ালেখা হচ্ছে যে চেষ্টা করলাম মনোযোগ দেওয়ার, রাতের ঘুমটা ঠিক করার, ঠিকঠাক খাওয়া দাওয়া করার, এভাবে হচ্ছে ডিসিপ্লিনে আনার চেষ্টা করছি লাইফে। আসলে ভালোবাসা হচ্ছে যে একটা মানুষের জন্য শুরু হয় না, আবার কেউ চলে গেলে আসলে শেষও হয়ে যায় না ভালোবাসা। সবাই বলে ডাইভেন, লাভ ইজ ডাইভেন, বাট ভালোবাসা আসলে কি, আমার কোনো আসলে বলার কোনো ভাষা নেই যে আসলে ভালোবাসা কি, এটা কি করলে ভালোবাসা পাবে, এত ইফোর্টস দিলাম এত কিছু করলাম তার কোনো কিছুতে কোনোদিন কমতি দিই নাই ইফোর্টসে, তাহলে যে মানুষটা কীভাবে আমার সাথে চিট করবে, এটা ভাবি মাঝে মধ্যে, এখনো ভাবি, অনেক সময় মনে পড়ে, অনেক কিছু দেখলে স্মৃতি স্মৃতি, হঠাৎ একটা রোদ দিয়ে গেছি হয়তো মনে পড়ে যে ওর সাথে এই রোদ দিয়ে কথা বলতে বলতে যাইতাম, তো এগুলা ভাবি অনেক সময় মনে আসে, তখন ভাবি যে কীরকম ছিল, কেন হয়েছে এগুলা, এখনো ভাবি টুকিটাকি আর কি।
1: আলোক আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমার আর কিছু বলার নাই, আমি অনেক প্রেমের গল্প শুনেছি কিন্তু এরকম মানে প্রতারণা, মানে আমি এটা প্রতারণাই বলবো, এটা প্রতারণা ছাড়া কিছু না। তবে আপনি এখন কি অবস্থা, এখন আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ এখন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি।
1: আজকে আপনি যে বললেন আপনার কি একটু মনের কষ্টটা কমছে না একটু বলতে পারলেন যে আপনি?
0: হ্যাঁ আসলে আমি আজকে অনেক অনেক অনেক অনেক হ্যাপি যে না আমি বলতে পারছি সবাইকে, আর প্রথমে তো আমি কাউকেই বলতে পারতাম না, ইভেন আমার ফ্রেন্ডদের সাথেও আমি শেয়ার করতে পারতাম না ব্যাপারটা যে না এরকম এরকম হয়েছে, কিভাবে বলবো কথাটা, এটা তো এমনি যদি ব্রেকআপ হইতো বা এমন সময় যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে হচ্ছে যে বিয়ে করে নিছে তো ওইটা বলা যায়, বাট আমার ঘটনাটা এমন এমন ঘটছে যে আমি ওকে কীভাবে বলবো, কারেই বলবো যে ওর এরকম একটা বিয়ে ছিল, হচ্ছে ডিভোর্স হয়েছে, দেন হচ্ছে আমার সাথে প্রেম বা রিলেশনশিপ থাকা অবস্থায়
1: বিয়ে,
0: ও তো ম্যারিডই ছিল, তাহলে আমি ওর সাথে এতদিন কী করছি, আমার ইফোর্টস গুলো কি হয়েছে, আমি

0: আসলে এটাই এখন আলহামদুলিল্লাহ ঠিক আছি, আল্লাহ রহমত।
1: আপনার সাথে কথা বলে আমি আমার অভিজ্ঞতার থেকে, আমার যতটুকু বয়স হয়েছে কিংবা আমি জীবনে আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক মানুষ দেখেছি, হ্যাঁ বিভিন্ন সুবাদে অনেক মানুষের সাথে মিশেছি, আমার মন বলছে যে আপনি ভালো মানুষ এবং আপনি ভালো মনের একটা মানুষ এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠেকাবে না। আপনার বিপদ দিয়েই তো আল্লাহ আরেকটা পথে আনে, তো আপনি ধরেন একটা মহা বিপদ থেকে বেঁচে গেছেন। হ্যাঁ আপনি এখন এখন আপনার পড়া শেষ তো না, যে ইন্টার্নি করবেন?
0: জি এখন ইন্টার্নি করতেছেন। হ্যাঁ জি।
1: আচ্ছা এখন ইন্টার্নি করবেন, তারপর দুবাই চলে যাবেন?
0: জি জি জি।
1: আচ্ছা ফাইন, তারপর আপনি বাবা মারে বলবেন যে আমার জন্য মেয়ে দেখো আমি বিয়ে করব। হ্যাঁ আপনি আপনি কিন্তু আবার এমন হয়ে যায় না যে সব মেয়েরা কিন্তু একরকম না, মানে আমরা ঢালাও ভাবে কিন্তু দোষ দিতে পারি না।
0: না না,
1: অনেকেই প্রেম করে বিয়ে করে সংসার হয় সুখের, আবার কারো ডিভোর্স হয়ে গেল ভেঙে গেল, এগুলো আসলে নসিব, এক একজনের এক একটা কপাল। কিন্তু আপনি এর জন্য ঢালাও ভাবে পুরা নারী জাতিকে দোষ দিবেন না, কেননা সব নারীরা কিন্তু এক নয়।
0: জি জি জি।
1: আর একটা হচ্ছে আল্লাহর ইচ্ছাও একটা ব্যাপার, আপনার উপর দিয়ে অনেক ধাক্কার পর আমি তো আপনার গল্প শুনে যে আপনি যে বেঁচে আছেন কিভাবে, আপনি ড্রাগের মধ্যে ঢুকে গেছেন, আমি তো ভাবছিলাম যে আপনি এটা সামাল দিতে না পারে সুইসাইড করবেন, কিন্তু আপনি নিজের অনেক কন্ট্রোল করতে পারছেন, এই কারণে আমি বলতেছি যে আপনি ভালো মানুষ এবং আপনার বাবা মার প্রতিও আপনার শ্রদ্ধা আছে আমি যতটুকু মনে করি, নাহলে আপনি অনেক ভুল কাজ করে ফেলতেন। যাক আপনি এখন একদম ফ্রেশ, আপনি আজকে বললেন একদম মন থেকে আপনি এটা দূর করে দেন। এবং আমি বলি মানে যেহেতু আমিও ম্যারিড, জীবনে তো প্রেম আসে সবারই। হ্যাঁ
0: জি,
1: কারো জন্য কারো জীবন আটকা থাকে না, এটা বিশ্বাস করবেন। একজনকে দেখলে আপনি প্রেম করবেন, আপনি মনে হবে, আপনি খেয়াল করেন ক্লাস টেনে যে মেয়েটার কথা মনে হয়েছিল, যে আপনি তখন মনে হয়েছিল না যে এই মেয়েটাই আপনার জীবনের একমাত্র মানুষ?
0: জি জি।
1: ও মারা গেছে, তারপর আপনি বেঁচে রইলেন না, বাঁচার পর আপনার আরেকজন আসলো, তাই না?
0: জি জি।
1: একটা মেয়ে আরেকটা মেয়েকে ভুলিয়ে দিতে পারবে, আরেকটা মানুষ আপনার জীবনে আসবে, আপনি তখন বলবেন যে আমার, আপনি নিজে হাসবেন তখন যে আমার লাইফে এই মানুষটাই দরকার ছিল, আমার আগে সব ছিল ভুল। হ্যাঁ, আমি মনে করি যে আপনি একদম মন থেকে সব মুছে ফেলেন, আপনি ইন্টারনেটটা ঠিক করে করেন, করে আপনি দুবাইতে যেহেতু আপনার স্কোপ রয়েছে, চাচা রয়েছে, হ্যাঁ ভালো চাকরি করবেন ইনশাল্লাহ, বাবা মার দিকে খেয়াল রাখবেন, বাবা মা একটা অমূল্য সম্পদ, এটা কারো না হারালে বুঝে না কেউ। হ্যাঁ আমারও বাবা নেই, আমি কষ্টটা বুঝি আর কি, আগে বুঝতাম না অনেক। হ্যাঁ সবসময় বাবা মার সাথে খেয়াল রাখবেন, বোনের সাথে, মানে আপন রক্ত হচ্ছে আসল
0: আসলে
1: শক্তি আর কি।
0: জি
1: আমি কিন্তু আপনার জন্য একটু দুই একটা কথা বলে সান্ত্বনা দিব, কিন্তু যে আপনার বাবা মা আপনার বোন আপনার যা যা করবে আমি কিন্তু মুকুল তা করবো না। হ্যাঁ তাদের সাথে যোগাযোগ রাখবেন, দেশে যাবেন, হাস্যোজ্জ্বল থাকবেন, বাবা মাকে একদম একদম যতটুকু সম্ভব ভালোবাসা। আর আপনি শেষ করে ইনশাল্লাহ আপনার আমি সুদিন দেখতে পাচ্ছি, একদম সুন্দর একটা ভবিষ্যৎ
0: অবশ্যই শুদ্ধ করবেন।
1: আর আজকে আপনি কথা বললেন, আপনার মন অনেক ফ্রেশ হয়ে গেছে এবং লাখো লাখো দর্শক এই অনুষ্ঠান দেখবে। আর কিছু বলার আছে?
0: ওর উপর আসলে আমার এখন আর কোন রাগ রাগ যে অভিমান নাই,
1: কিচ্ছু রাখা দরকার নেই, একদম মুছে
0: ফেলো। ও হচ্ছে যে আমার আবার
1: ডিলিট করে আমার সাথে কিবোর্ডের মধ্যে তো ডিলিট না, একদম অল ডিলিট দিয়ে দেন একদম।
0: আমার ওর উপর রাগ যে অভিমান নাই, শুধু হচ্ছে যে এখন ওর কারণে আমি আবার নিজেকে আমি নিজের নিজেরটাকে হচ্ছে আবার নতুন ভাবে দেখতেছি, নতুন ভাবে করতেছি, আসলে নিজেকে ভালোবাসা দরকার।
1: হ্যাঁ আপনি এই ভালোবাসাটা এই এত বড় ব্যথা না পেলে আপনি এই জিনিসগুলো বুঝতেন না, এটা আমি একটা অভিজ্ঞতার মধ্যে একটা পরীক্ষার মধ্যে ফেলছিল, বুঝছেন?
0: আমি সবসময় মানুষকে অল্পতে বিশ্বাস করছি, আর কখনো আমার ফ্রেন্ড হোক যেই হোক আমি সবসময় আগে ওদেরটা ভাবছি, নিজেরটা কখনো ভাবিনি, নিজেকে কখনো ওইভাবে ভালোই বাসিনি, নিজেকে হচ্ছে সময় দিই নাই, এখন হচ্ছে নিজেকে সময় দিই, ফ্যামিলিকে সময় দিই, ফ্রেন্ডদেরকে হচ্ছে যারা ক্লোজ আছে সবাইকে সময় দিই, টুকিটাকি দেন হচ্ছে স্টাডি করি, এখন আসলে লাইফ একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করছি।
1: খুবই সুন্দর।
0: এমনি ওকে আমার কোন রাগ যে অভিমান নাই ওর উপরে, ও ভালো থাকুক, আমি আল্লাহর কাছে, সবাই তো অনেকে বদদোয়া দেয় যে না এরকম এরকম ও কেন করছে, আমার ওর প্রতি কোনো বদদোয়া দিব না, কিছু দিব না, আমি আরো বলি আল্লাহ ওর ভালো করুক, হচ্ছে সুখে থাকুক, শান্তিতে থাকুক, যে যে সুখের জন্য ছাড়ছে বা যে কারণে ওইগুলো করছে আল্লাহ ওগুলো ওরে একদম হচ্ছে অনেক দিক অনেক অনেক দিক
1: আল্লাহকে জ্ঞান দিয়ে হেদায়েত দান করুক, বুঝ দান করুক,
0: আল্লাহকে অনেক ভালো রাখুক। আমি সবসময় চাই, আমি চাবো না যে আসলে যাই হোক যে আমি তোকে ভালোবাসছিলাম, একদিন হইলো আমি ওরে ভালোবাসছি, বা ও আমাকে বলছে একদিন হইলো যে না ও আমাকে ভালোবাসছে, তো এগুলোর জন্য আসলে আমি কখনোই ওর নামে কোনো হচ্ছে বদ্ধ বা কি।
1: চমৎকার।
0: আচ্ছা শুধু শুধু তর্কের থেকে নীরবতা ভালো, প্রতিশোধের থেকে পরিবর্তন ভালো।
1: তালুক আপনাকে আজকে বিদায় জানাই।
0: জি অবশ্যই, আর সবাইকে বলতে চাই হচ্ছে যে যারা শুনতেছেন তাদের হচ্ছে এত মূল্যবান সময় স্পেন্ড করে যারা শুনলেন সবাইকে আমার হচ্ছে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর আসলে লাইফে এরকম হবেই, এরকম লাইফ হচ্ছে একটা লেসন, তো এই সময় ভেঙে পড়া যাবে না বা এরকম হবে না যে আমার এই ভালোবাসা চলে গেল বা আমি আর কখনো ভালোবাসা ফিরে পাবো না বা পৃথিবী পুরা হচ্ছে যে শূন্য শূন্য লাগবে, এরকম আসলে কিছু না। আসলে ওই সময় হচ্ছে নিজেকে একটা গড়ার সুযোগ, বা এই পেনটাই এক সময় হচ্ছে যে একটা আপনাকে একটা বড় জায়গায় বা একটা শক্তিতে পরিণত করবে, তো ভেঙে পড়া যাবে না আসলে। এটাই,
1: অনেক ধন্যবাদ আলোক স্টুডিওতে আসার জন্য, জীবন গল্পে আসার জন্য।
0: থ্যাংক ইউ মুকুল ভাই, থ্যাংক ইউ ঢাকা FM আমাকে হচ্ছে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য, আমার গল্পটা হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবাইকে শোনানোর জন্য আমি অনেক হচ্ছে হ্যাপি আর অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ মুকুল ভাই, থ্যাংক ইউ ঢাকা FM,
1: থ্যাংক ইউ সো মাচ আলোক। প্রিয় দর্শক, আমরা আলোকের গল্প শুনলাম এবং আমার শুধু একটাই কথা বলার যে জীবনটা অনেক ছোট, ছেলে হোক মেয়ে হোক, মানে প্রেম তো আর একতরফ হয় না, ছেলেরাও খারাপ হতে পারে মেয়েরাও খারাপ হতে পারে, তবে আসলে প্রেম ভালোবাসা নিয়ে কোনো ধরনের প্রতারণা করা ঠিক নয়। আসলে একটা মানুষের একটা প্রতারণার কারণে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এটা ছেলে হোক মেয়ে হোক, আমি সবার কথাই বলছি, আমি কিন্তু মেয়েদের খাটো করছি না, মায়েরা বলবেন। আমরা দেখা যায় যে অনেক সময় এমন কোনো আচরণ করে থাকি, একটা ছেলে একটা মেয়ের সাথে এমন একটা আচরণ করলো কথাবার্তায় কিংবা তার চাহনিতে বুঝালো যে তাকে খুব পছন্দ করে, পরবর্তীতে দেখা গেল সে অন্য কারোর সাথে অ্যাফেয়ার করলো কিংবা বিয়ে করলো, তখন তাকে জিজ্ঞেস করার পর সে বলল যে আমি তো তোমাকে বন্ধু হিসাবে দেখেছিলাম, মানে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, তাই এই কারণে ছোটখাটো কোনো কথা কিংবা আপনি কোনো আশ্বাস দেওয়া এইগুলো ঠিক নয়। আর আলোকের জীবনে দেখলেন যে মেয়েটা যেভাবে প্রতারণা করেছে, আমি এটা প্রতারণা ছাড়া কিছু বলবো না, যে হাজব্যান্ড রেখে সে যে কাজটা করলো, আর আলোকের ভালোবাসাটা তো নিখাত ছিল। সে যেহেতু একটা কথা আমার এখনো মনে পড়ে যে আমাকে যদি ছেড়ে যাবা তাহলে তুমিই ছেড়ে যাবা, আমি তোমাকে ছেড়ে যাব না। এবং খুবই সুন্দর ওর ভয়েস শুনলে আপনি বুঝতে পারবেন যে ও যে কথাগুলো বলল যে ওর মনের অবস্থাটা বুঝতে পারবেন, যে আমি মনে করি যে ওর মধ্যে কোনো খুঁত ছিল না, ও একদম নিখাতভাবে ভালোবেসেছিল ওই মেয়েটাকে। আর এই ধরনের প্রতারণা আসলে আমরা ছেলে হোক মেয়ে হোক কখনো মানুষকে ভালোবাসার আশ্বাস দিবেন না, যাকে ভালোবাসতে না পারবেন তাকে বলে দিবেন, কিন্তু কখনো এই আশ্বাস দেওয়াটা কষ্ট। এবং একটা জিনিস হচ্ছে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, একটা মানুষকে কষ্ট দিলে কিন্তু আল্লাহও কষ্ট পায়, এটা প্রেম ভালোবাসা সব ক্ষেত্রে কিন্তু আমি বিশ্বাস করি, মানে আপনি একটা মানুষকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবেন না। তা আশা করব যে আমরা সবাই এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে, ছোট বড় অনেকেই শুনছেন যে এই জিনিসগুলো করবো না, আসলে যে না আমি তোমাকে তো বন্ধুর মতো দেখতাম, প্রথমে প্রেমের একটা ভাব করে তারপর শেষে বলে আমি তোমাকে বন্ধুর মতো দেখতাম, এই জিনিসগুলো আসলে ঠিক নয়, এটা ছেলেরাও করে মেয়েরাও করে। আর কোনো একটা বয়সের সময় দেখা যায় যখন কি বলে একটা সময় থাকে আর কি, যখন তার ক্ষমতা আছে শক্তি আছে, তখন দেখা যায় যে সে অনেকজনের সাথে অ্যাফেয়ার করলো যে না ঘুরাচ্ছি, এগুলো আসলে ঠিক নয়। কেন, একটা মানুষ কিন্তু আপনাকে ভালোবাসতে পারে, আপনি হয়তো দুজনকে ঘুরাচ্ছেন কিন্তু একজন আপনাকে প্রচণ্ড ভালোবাসে জীবনের চেয়েও, যেটা আলোক বেসেছিল। তো এইভাবে কিন্তু সে তো রক্ষা যে সে মৃত্যুবরণ করেনি, তো এইভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। তা আজকের মতো বিদায় নিই, আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো ভালোবাসার আমাদের এই প্রোগ্রামে জীবন গল্পে। আর সবাইকে একটু জানিয়ে রাখি, জীবন গল্পে অংশগ্রহণ করতে চাইলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জীবন গল্প লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নম্বরে। আমাদের ঢাকা FM এর অফিস থেকেই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসবে। তা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আবারও নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হয়ে যাব। প্রতি বুধবার রাত 11টায় আপনারা আমাদের এই শোটা দেখবেন। ওকে, তা আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।
2: জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না। সবার সাথে 90.4

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: তাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।